0: মকল নষ্ট নাই। চিনি কবংমা হামিয়া জরা ফাইনাই তামু খাইনাই থুমানি দিস্তাবুনাই হাই রিক্স ডিপ্রেশন হাই এনজিটি বা ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ হংয়া চান্সেস বেলাইখানে কবাঙ্গ হাইবা অনব গই সারারুন অরনি বেলাইখানে রিক্স বি ব্রেইন হামিয়াং মকল হামিয়াং থুমানি বি মেন্টাল বিহেভিয়ার হামিয়াংনাই সারারকনি আব এটেনশন রক স্কুল লোক পড়ে বো ও রিলস ন মৈতমান দায় আবন বগৈ বো গাহামকে মায়ং আবন বগৈ স্মার্টফোন হাজাল তাকে সাকক দু নাই গা আবন সারারং বগৈ তেব রিক্স বংবই আর যে রেডিয়েশন তোমার বগৈ সারারং বগৈ তেব রিক্স আবংকা মেন্টাল বি বিহেভিয়ার রক এফেক্ট মানো সারকম হাই বড় বংনি যে স্কুল পড়ে মানে মেথ ফান খাইরেগা জেস ফান খাইরেগা বড় কাহামকে আরো ফোকাসিং খাইনি তাই আপনার এটেনশন বংনি কমই থাকুন সারকনি বাকি বড় গবং মোবাইল নাইকু খানকে আপনি কারি বংনি মুড রকাইনো চেঞ্জিং চেঞ্জিং নাই মুড রকাইনো চায়ঙ্গি থাই বংনি মুড বহাইন সবসময় খিরখিটিং দায় নয় কক সাকাঙ্কে সারাদক চাজে আংনাই কাহাম কক সাপন বাবন খানা মুসি আংনাই বং মুরদুক চেন চেন থাং অবহাই নাকে তাকে সে কক নাই নাকি না হা ফুং কাহাম আবো কিসা তামনি সানাই ডিস্টার্ব রকুং ইফান মানো তামবাই হাঙ্কে আং তোর আসুক জাক আর পুসো সাইমিয়া
1: না আবো ননি না জাগাও নকে সাহর কাই চাও তা
0: যে মেন্টাল বিহেভিয়ার রোগ এফেক্ট মানে রোগনি বাকি যে স্মার্টফোন কমাকে ইউজ খাইজ রোগনি বাকি স্যার রক স্কুল লোক যে পড়ে মানে আবার বড় কাহাঙ্কে ফুকাইছেন খাইমি আং নাইব যে ও রিলস নাই মানে হাইনাই মানে আবার হাইনব মইতো মানে মাইসানা থাকে বো তুমুং নুবন স্মার্ট মোবাইল ফুনুগলিয়া বনো বি মুসং মানে যে বো নাইনা মুসং না ফুনুলে মাইসে আফান তংসিনাই থুয়া আফান তংসিনাই বি মুড চেঞ্জ থাকাই বি টেপ দঙ্গ যেভাবে বো ইমোশনাল থাকে তাই বরক বাই কক সাতাই আঙি থাকে সবসময় মোবাইল মান নাই দো আবো হাই নাই নাই নিন গানাগে নিন যে বরক চাইরক গবাঙ্ক মোবাইল ইউজ খাইও বা স্মার্টফোন ইউজ খাইও আবো হাই চাইরক কিন্তু বুঝলি মেন্টালি যত নো তাও তো 99% চাইনো ইউজ খাই হাইফোনো কেবো গবাং কেবো কম আবো হাই দো হাইছি স্মার্টফোন তো ইউজ খাইও হাইফোনো কেবো গবাং কেবো কম আউন বাকি খেয়া নাই যেন নামক চিন চাই রক ন স্মার্টফোন হাসাল গতান বগে তাকে কক দু একচুয়ালি চাই রক হাইন কক সামারক পানো ডিফারেন্ট টাইপ ওই থাকো বি রাফ ওই থাকো অবহাই সোশ্যাল মিডিয়া বতাম নাই জঙ্গাও সাইমিয়া বাকসা বাকসা বুঙাও ফাটাম খাই চাই রক ন স্মার্টফোন টংখাঙ্কে বোমাই চালি আহাঙ্কে ফারচাকে বি টাইম বিজি তাকতো যত বিজি টাইম হাইবা ওয়াও ফা যত চাকরি খাইও হাই খাইও সারাই নো আসে কন্ট্রোল খাইনি প্রবলেম ওই থাকো আপনাকে টাইম খাই সারাই দো মোবাইল রেডো হই বোমা নাই দংকে কক সাকলাক আবো হাই হইনি তাকে সে কক দু নাই নাকি না হ্যালো
2: হ্যালো দাদা ফুঙ্কা
0: হাম হ্যাঁ ফুঙ্কা হাম
2: আংয়াং সিনানি পারাঙ্গে মাইলা মোরান পিটিতে বর্মা
0: দাদা সারি
2: ও দাদা তেরি নি দপি গাঙ্গে মোবাইল নিতে সাই তো না হ্যাঁ
0: স্মার্টফোন নি
2: স্মার্টফোন নিতে হুম
0: হুম
2: আও সাজিং নি দাদু সাই থাম মানে কাহাম না সাই থাম কা একচুয়ালি অঙ্ক আমি তো দাদা মোবাইল না এক পক্ষে কাহাম এক পক্ষে হাঙিয়া তো যত বরং না নাই নাই মানে

0: আকাশবাণী আগরতলা ফুংকাহাম যতন খা কাহামিয়াফারি তাবুক চেংচাকু তিনি ফুংনি ককবর পান্ডা হায়ংনি খরাং তিনি সাংগ্রং সাল জুলাই তালনি সাল থামচি নৈশাই নৈচি দক ইংরাজি বিশি তালতুক তালনি সালচার চিব্রুইরা থামচি বা তিপ্রা বিশি ও পান্ডা আওয়ায়ুঙ্গি টঙ্গ সাসাই নৈরা দক চেচুকু কিলোহার্য এবার নৈরা থামচি দক পয়েন্ট ব্রুই মিটারও তাই বাক্সাকে ও পান্ডা আওয়ায়ুঙ্গি টঙ্গ এফ এম ফ্রিকুয়েন্সি সারাসা পয়েন্ট দক মেগাহার্য যত সাল ন কতাল ইমাং বাই চেংজাক যত সাল ন কতাল ওয়ান সুকমং বাই ফুং ইয়াপ্রি রুও আবহাইকেন তিনি সাল যতনি কাহাম উথুম ও দিয়াই মুং বাই যেন পান্ডানি বিশিং হাবলাইয়ানু খাইনা লাইয়ানু মাদার টেটেসা সালংমানি ক কাহাম তুমু নং খরকসারা বরকন চুবাউই মানিয়া হানখে খরকসানো ফানো চুবাদি সামুং বাই সুরিমুং নংখা হামজাকমা সামুং বাই হামজাকমানো ওংখা চুবামু রং বাই সিমি যেন খা কচমনানি ককরি রং ন কক বাই থাকিয়া সামুং ন পয়ত খাইমানো ওংখা হামজাকমা তাই সামুং বাই হামজাকমানো ওংখা চুবামুং এবার নাইকলমুং ফিয়া বরকনি বাকি নিনি হামজাকমা কপলং বখাসে নাংকুগ আবুনি বাকি জে থানি ফানো থাংদি নিনি হামজাকমানো বিরে রিদি খানাবাইখা মাদার টেরেসা সালংমানি ককাহাম ফাইদিকে লাইবুমাও তিনি তামো উঙি থাঙ্কা তিনি নি সালো আবনো কিসা খানালায়েন
1: আও গাঙ্কে তিনি নয় সালো ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ ডে বানোটু ইন্ডিপেন্স ডে ন্যাশনাল সিজ ডে হি পালা যাব তিনি ইউনাইটেড নেশন নি বহক্তি পইলাও চিনি বেলাইখানো টং কচাং টেই খরচা খরচা বা এফসেলি টংনা বাকি চিনি বড় বই বরক খরচা খরচা কাহামকে টংলাইন বাকি তিনি নয় সালো কাহাম গ্রংকে তনান বাকি তিনি নয় সালো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে হি পালাই যাব তিনি নয় সালো ইউনাইটেড কিংডম 1980 বিশ্ব পুরো পইলা হায়ক মানে সাল নিয়ে পালাইবেনি সাল তিনি নয় সালো ইউএন ফ্রেন্ডশিপ ডেও যত্ন টংঠককে টংলাই মানে সাল হ্যাঁকে হায়ঙ্গ পাটি মুরকিয়া সাইমা লাইকা তাবুক সা খাম করে ককিয়া সাইমা সাখাম করে কক আং তিনি উস্ট্রুক ব্যামানতেই যেন বাইকে উস্ট্রুকুং টামকে মানজায়া দোনাই আবনতেই ককঠায়াতনি সাইখানে নকনি ফাতারও কিসে অঙ্কর কেন বাক্সা বাক্সা বরক চুগ লাঠার সঙ্গেই হায় কেবা খরকসা বরকনি রময়ী হিমানি বাক্সানি কেবা ককসারি মাইনা হমহাই নগো তেই বুকুর কইঠামানে নগো বাক্সা কেবা হিমিমিয়া ইয়াগ্রক কেবেল যাক

হাইকেবা ইয়াকুয়াক মায়া অংমানিব নগো অমায় ইংখানে চিং অষ্ট্রুক অংখাহনে সাইমানো ফিয়াবা অষ্ট্রুক বাহাইকে অং কাহামকে চং সাওইমাইয়া অষ্ট্রু অংখাচিনি বক্রকনি বিসিং শিরা এবার নার দঙ্গ আনার এবার শিরা অথৈ কাহামকে থাংলাই চুখলাইমি আংখানো অষ্ট্রুকঙ্গ বাকসে বরফ রক্ষে ওয়ানচুগো হার্ট এবার বখার গো কেবে মূ ফাইকে উষ্ট্রুকুঙ্গ হই ফিয়া আমো হাইয়া বখর বিশিং শিরাতে থই থাংলাই সুখলাই মেয়া খেসে উষ্ট্রুকুঙ্গ আর সাতাইকলাইও বাক্সা বড় রক বখরগো দুঃখমাংখে এবার লামার গো এক্সিডেন্ট খাঙ্কে অব উষ্ট্রুক অংজাগো হই ওয়ানসুগো আব হাইয়া উষ্ট্রুক ডাল নই চঙ্গো ইনফেকশন উষ্ট্রুং তৈ হেমাগিরিস উষ্ট্রুক বক্রগত থই সাংলাইসু খাইমাই আফ্রুকে ইনফেকশন উষ্ট্রুকঙ্গ কোনো কারণ চিনি বক্রগ শিরা চৌথা থাকবুকে হেমাগ্রেসি উষ্ট্রুকঙ্গ হুনি সাইমানো উষ্ট্রুক প্রডক্ট নিবাগি অঙ্গিমানো অমংখে অমংখা ডায়াবেটিস দোয়াবরি নংখে তৈ থুয়বু ফাম বাংখাং হাইকে চিনি প্রেসারক বাংখাং গাংকে উষ্ট্রুকঙ্গিমানো তৈ থিনি শিরা ও বুহাম বাংখেব উষ্ট্রুকুঙ্গি মানো আউনব গই যিনি ডেলি নো প্রেসার সুজাগি দংহাঙ্কে চাও টুমুনি প্রেসার কবং হাঙ্কে ডক্টর আইথাঙে পিঠিবাই চাহাঙ্কে বেলেগ কেন সানায় আবাহিকে নষ্ট্রুকনি হাজালত তঙ্গি মানায়।

Okay, tini to International Friendship Day eba hayung kiching shal abonoti kisichang kok sabono mare eba kiching okok thai chikon safano obo kaisa kuthuk tai kotor halokni mu ma phani ulokheno je borokno jing jotin se poito khlaimano abono unkha mare eba kiching o halok chirai furu তর সেকাং জরাও শিকলা জরাও কাইজাক বরজাক মানি উলোব তাই সামুঙ্গ হাবাও কামিও হদাও যত থায় ন তঙ চেরাইফুরু নিশিমিন ও হালক বাই বরক রক করঙ্গ তাই চাকরা উমর জরাও ন জরাও ফানো লাংমান নি ও হালক ন যতনি বাগিন আবো বেলাই নাঙ্গো টংথক চা থকনি জরা খাকাহাম খাকামানি জরা কাবলাই ককলাইনি জরা জঞ্জাল বিয়ালনি জরা যত জরাও ন মারে এবা কিচিং গানও তং কিচিং কাহাম যত জরানো লগেও তং যে কক রক জং চিনি মা ফানো সাউইমানিয়া এবা নকনি বরকন সাউইমানিয়া পিয়াবা মারে বা কিচিং নচং সানানি বাকি রুকথারি মাথাম কিচিং নি বাকি জুদা খে শাল টংনানি তো কগিয়া বিশিনি যত শাল নো কিচিং এবা মারে নি শাল হাইফানো বিশিনি শাল ছানো কিচিং মারে নি শাল হেনে সাই না যাখা আবংখা জুলাই তালনি শাল থামচি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড নি ফাইচিং তুই 1958 বিশিও হায়ুং কিচিং নি শাল হানি ককমুং ইয়াফার জাক্ষা কিচিং হালক নি বিশিংতেই টংকচাং হুকুমু সংচানা কক পীরনানো পীরনানি বাগিন ও মথারক অবহাই কক চাপখা 1958 বিশিও ডক্টর রেমেন এটিমিও ব্রেকুন ও কক পুইলা তিসাও 2011 বিশ্বও ইউনাইটেড নেশন নি ফিল ডক চিবা অ্যাসেম্বলি ও জুলাই তালনি শাল থামচিন হায়ুং কিচিং শাল পালাইনানি বাকি সাকলাই যাক তিনি ও শালও হায়ুংনি যত বড় নন ও পান্দানি বিশিংতি কিচিং কাহাম নি এবা কিচিং নি শাল নি খা কাহাম ইয়াফারো তাই যত ন কে বইয়াখা কে বুনি কিচিং কাহাম অঙ্গি টংনানি বাকি কয় যাব

0: tabuk phuk bani ko kisa khane na le ne abong kha tini jing salai nai bele sho ba dere sho kai manati ko kisa bele sho bele ka hamui ka thung tamni hin ba bele sho o fiber vi vitamin c vitamin k tai antioxidant tongo cholesterol bangya khlayo bele sho tai bemar ka shuna shamung bo khlayo bkhani bemar ka shu mokol ni nukma ni phan bangru tai khik rak eba constipation ngma rokna bo hamru tai joto ni sei nangkuk mani kok kha bele sho kai songna ni bagai bele khik kalai hachin ganang ha bele sho ni bagai bele ka ham haka ham khe chuai hano rofo rofo khik kalai ma khlaina ne nang nai wati ni tei kachaya ti khe tei thangna ni lama khlai mar nai ha kuchu khe berem berem khlai na kha hanke bele khe chao mukni mukni khe hakchalo bele sho buchulei no kol ni kol tham phobu rejani nang nai kaima sekang salcha horsa tiyo buchulei chomui ton khang kai bele kheno kaham kaima sekang hawo muski khoil tsp tai mop rok shapuli rinani nang nai phangchara ajai mani ulo ha karan ngai thangke tui luna re tui lui rinani nang nai balayo yong kalai ke furadon eba miral sar rinani nang nai kaimani shal briji baji ni ulono bubar barna ni cheng nai te bubar barmani shal chi eba shal chi ni ni ulono bathai kholai khagi manna ni jora ang nai gai khana bai kha bele sha kai mona ti ko kisha ta bu chen kok thum khana lai ni
1: ane ro tong go ko le blin har jagi tong ta bu ne ozaro ms nursing seat abong ka beba category ni bagai School of College Nursing Tips Amtoliwo Ozago Andijam Bai Kaisha, Estinibai Kaisha, and Andijam Bai Kaisha, Estinibai Kaisha Andijam Community Health Nursing Abunibagi, Estinibai Community Health Nursing Ozago Collaborate Lenai Pachak Sal Augustal Nishal Chichar Saljora তেও কাম গাছ হেমানো মুসুকে www.dme.tipra.gov.in নরক লগ ইন ক্লাইমানো আপন করি পড় তঙ্গো খানাও গুরু পূর্ণিমা টের হনি যতন সাইমানো খানাও সারা রোগ নিবা গই আর্ট কম্পিটিশন হয় কেবা আসুক সিজাক নাই তং নাই ফুংনি দামসুকু তামুই সদি থামসি থামো মুক্তারা অরিটি রাম আগরতলাও নং থাঙিনাই অর বসাকু প্রতিযোগিতা থাকমানো কবিবাক আবংকা বিশি বিশিক থামনি সামি বিশি দক জরা আবংকা নং যে সাপানো আরো নং আট খাইমানাই খ বিবাক গাঙ্কে বিশি দক নিসিমি বিশি চুকু জরা আবংকা এর পে এক পের মাকি নাম আবু থিম মাতং নাই অঙ্কে গ্রুপ সি গ বিবাক গাঙ্কে চকুনে সিমি চিবরে জরা গরমি উমর আবংখা থিম টংনাই গুরু বক্তি কেউ তুমুং নরক বসাকু প্রতিযোগিতা থানা মুসংকে খানানি ও সালো মুক্তদের অডিটোরিয়াম ফুংনি নয়টা তামই সাড়ে নয়টাও নরক থাঙি মালাই মানো
0: Youth Organizer Group C Non-Gazetted Youth Affairs and Sports Education Department ni bhakti shaklai jakha o achuk thai ni bagai written examination eba shuimung batelai mung ungmani abuni result dikhlai jakha abuni bagai tabu personality টেস্ট এবার ইন্টারভিউ উংনাই আবো সেপ্টেম্বর তালনি শাল

0: বাঁচি নিশাই নুইচি দাও অশালো আপনি বাকি আমকে সাইমানা বাকি ওয়েবসাইট নাই মানো https://tpsc.tripura.gov.in
1: গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওমেন্স পলিটেকনিক হাফানিয়া এডমিশন নিবাগী নোটিফিকেশন রাজা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নৈসাই নৈসিদ কর অর অরঙ্কা থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিবাগী ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি ফ্যাশন টেকনোলজি মেডিকেল ল্যাব টেকনোলজি ওমেন পলিটেকনিক হাফানিয়াও কারেন্ট একাডেমিক সেশন 2026-27 সিটস রক গাঙ্গে অর সাকলাই জায়গা আরো থাকি নেখেঙ্গে নরটে গামকে সাইমানে এসসি এর এসটি ক্যাটাগরিজ বিভাগে কমা সিট দো যে চিনি ক্যান্ডিডেট রক চিনি পরিজনাই বরই চালাই রক নরকর থাকি নেই নাই মনো আগস্ট টালনি সাল চিনি সালনি সকাং সারিকনি দামঠাম টাম্মানি চরাতি অমতং নাই তেব কামকে সাইমান মনসঙ্গে নরক উমেন পলিটেকনিক কলেজ হাপনিও থাকি নাই নাই মানিও
0: জিএনএম মেল তাই ফিমেল তাই এএনএম ফিমেল ও ট্রেনিং কোর্স একাডেমিক সেশন 2026-27 যে এডমিশন অংনা মুচং নাই রকনো অনলাইন তি কই মুংলাই কবক জাখা অব অগস্ট তালনি পুইলা সালনি সিমি কই মুংলাই নাহার জাকনাই অনলাইন তি রেজিস্ট্রেশন প্রসেস চেংনাই তাই অগস্তালনি সাল বাঁচি জরা দংনাই আপনি বাকি কাহামকে সাইমানা নিবাকি www.dme.tripura.gov.in ও ওয়েবসাইটও নাই মানো তাই অব নিবাকি কই মুংলাই রহনানি নিকমা উংখা ইন চার্জ ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা আগরতলা
1: ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি নরসিংগর অজাগ বিটেক ফার্স্ট সেমিস্টার নিবাগী টাবুক এডমিশন বাকি নোটিফিকেশন রাজাগী দো অবঙ্কা বিসিএম গ্রুপ নিবাগী অর ফার্স্ট সেমিস্টার বিটেক প্রোগ্রাম নিবাগী ইনস্টিটিউশন অফ টেকনোলজি টিআইটি নরসিংগর অর ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বিশিংটি অজাগ যে পাসনের বরক বিটেক ফার্স্ট সেমিস্টার নিবাগী বর্তিং ইমান অব বিটেক ফার্স্ট সেমিস্টার এডমিশন নিবাগী তিন নিশিমি আগস্টালনি সালচা জরাও ফংনি দামচিসা তামপুর নিশিমি সারিনি দামঠাম জরাও নর থাকি এডমিশন নাহারি মানাই তেব কামকে সাইমানো মজঙ্গে এডমিশন ntit.in নং লগ ইন খাই মানো
0: আধার নতি যে জঞ্জাল রক তঙ্গই টঙ্কা হাঁকাই কিসাসে আধার নি বাকি সেন্টার খোলক জাখা এবা চুবা মুং নি থাই সাকলাই জাখা কতালকে আধার খাইনানি এবা আধারও ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট খাইনানি তাই ডেমোগ্রাফিক তাই বায়োমেট্রিক আপডেট খাইনানি বাকি যে সেন্টার রক সাকলাই জাখা আবরক উংখা আগরতলা হেড পোস্ট অফিস অমরপুর সাব পোস্ট অফিস বিলুনিয়া সাব পোস্ট অফিস বিশালগড় সাব পোস্ট অফিস বিশ্রামগঞ্জ সাব পোস্ট অফিস জুলাইবাড়ি সাব পোস্ট অফিস মেলাঘাট সাব পোস্ট অফিস আরকেপুর হেড পোস্ট অফিস সাবরুম সাব পোস্ট অফিস শান্তিরবাজার সাব পোস্ট অফিস আধার নতি গবাংমা জঞ্জাল রক টঙ্গি টঙ্কা হংকে আর গানানি সেন্টার রক থাঙ্গি আধার যাই খাইমান
1: তাও কয়লেবলাই নাহার জাগি দো হর এঙ্গেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট গেস্ট টিচার ক্লাসিক্যাল বোকাল মণিপুরী ডান্স তবলা ফক ডান্স ত্রিপুরা স্টেট একাডেমি অফ ট্রাইবেল কালচার সুপারি বাগান কৃষ্ণগর আগরতলাও পোস্ট গ্রাজুয়েট গেস্ট টিচার

0: सिखबो खोलने बगै अर आसक्ति दं कायसा नं रोंमारि दंनानै एम ए म्युजिक बुकल क्लासिकल दै मार्क दंनानै फिडे पार्सन मार्क दै रेकमेन्ड इउनिभार्सिटिनि नोंनि मार्क दंनानै अर रांमारि मानाय पार क्लास हो 500 के नों मानाय नों एडमिसननि बगै नों क्वालिफाइ नाहार जायो जंखा फाइथाक सालंके आगस्टालि सालचिनि सालजरा आपने करो तंगो पोस्ट ग्रेजुएट गेस्ट टीचर इन मणिपुरी डांस और वहीं कैसा आसुकटाई एम ए रंगमारी तो नहीं एम ए इन म्यूजिक मणिपुरी डांस नहीं बिचिंग बच्ची व्यापार सन मार्क मानी जाए यूनिवर्सिटी ने पास संग नंग नहीं और वहीं 500 के नो पार मन और वो कॉलेज ने पाई तक साल और अगस्त ने छाल चीनी छाल तो क्या तंगो पोस्ट ग्रेजुएट गेस्ट टीचर इन टॉपला और अपने आसुकटाई कैसा অম বহাই নাও কয়লা প্লেনে পাইথাক সাল ও আগস্ট অনলি সাল চিনি সাল আপনার কারি তঙ্গ পোস্ট গ্রাজুয়েট টিচার ফক ডান্স কাইসা অব এম এং নাই কথক ভারত নাট্যম তেই বিমাস ট্রাইবেল ফক ডান্স নি সাইমান নাই 25% মার্ক মানি নাই পাস নাই উমরং নাই ব্রেচি তাই এস টি এস সি কেন্দ্রের রকনি বাকি চাই ব্রেচি বা কৃষ্ণনগর আগরতলা থাকি নাই আগস্টালনি সালচিনি সালনি সেকাং আর ইন্টারভিউ রিমান ইউ আসুক যারা কক ঠুম লোকনা বেকে নিয়াত টঙ্ক
1: তাবো কক সেবুক বরত লাংমানি কিছু খানা লাগে
0: এম টি এস এল ডি সি স্টাফনার রিচার্জ অফিসার সাকাম করে বেড়ে গো বিয়ে গাছটি তঙ্গ সারা সিনেছি চুকু আর মাধ্যমিক পাস ডিপ্লোমা বিএ বিকম বিএসসি বিই বিটেক নাই তে গ্রেজুয়েট হাঙ্কে মঙ্গো ওর হাঙ্কে আছি চারিশিমি থামচি বা জরা অনলাইনেও কয়লা প্লেন পাইথাক সাল ও জুলাই তালনি সাল থামচি সাল ডেপুটি জি এম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কর্পোরেট সেক্টর আর ডিপ্লোমা বিই বিটেক তেই গ্রেজুয়েট ডিগ্রি নাই অমরঙ্কা ব্রেসি বা গানকে নঙ্গো কয়লাপ্লাই এনে পাইশাক সাল ও জুলাই তালনি সাল থামছে সাল আপনার কারে চঙ্গো টেকনিশিয়ান কর্পোরেট সেক্টর বিএ কাছে চাঙ্গো 237 আইটিআই ডিপ্লোমা পাস নাই উমর হাঙ্গে 34 জরা কয়লাপ্লাই এনে পাইথাক সাল আগস্টলনি সালবা সাল এহিজেড কর্পোরেট সেক্টর বিএ কাছে চাঙ্গো সারা রংমারি তংনাই বিই বিটেক সিভিল ডিগ্রি পাস উমর হাঙ্গে গবাঙ্কুক 34 অনলাইন কয়লাপ্লাই এনে পাইথাক সাল আগস্টলনি সালবা সাল আসুক যারা হ্যাঁ সেবক বরতলা মানে কক খালাই কে
1: তাবুং নক পড়তি বারনি কক খালাই এনে তিনি নখাবো চুমুই তংনাই তাই বাক্সা বাক্সা আমচেয় কিসা ওয়াতি ফাইমানো তাই লগে ও ফেরাং ব ককই মানানো হনে সাকলাই যাকা মিয়াও তুংমারি তংমানি সাকাও থামচি বা ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 25 ডিগ্রি সেলসিয়াস তিনি তঙানো তংমারি সাকাও 35 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 25 ডিগ্রি সেলসিয়াসনি বিশিঙ্গ তাই বাক্সা বাক্সা থাইও বেলাইকে ওয়াতি ফাইনাই তাই অবনি লগে লগে ফেরাং কগিমানো হনিব সাকলাই যাখা তাপক খাবাই দি জয়ন্ত জমাতিয়ানী খরাঙ্গ টিচাপ মন

0: tam zoli tong boy se ra tam zoli tong abro chung hachal hachal no khamba bai duk man ta kaham kaham phajing kai
1: au
0: yo yo chera ro no je ri mane adi ja tin chi ni ba ge ke bele hamya duk hamya hin kha kha chang kai
1: au
0: ahin khase ne takho
1: da da hong kaham mele kan ham
0: hong kaham
1: কোনো মানে ইফানো চিনবাগে হামিয়া যাদ আবো নিন থানিছে নবনো বহাইকে ইউজ খাই নবনো বহাইকে সামগো ফুনাং মেনকে আজাক আছে নতুন আবো সামু ফুনাং মানে হামিয়া সামগো ফুনাকে হামিয়া নাই কাহামো ফুনা কাহাম নাই হাই ফোন আংকিছা চিনি যে গার্ডিয়ান সঙ্গে সামু সঙ্গে সরাই যেমন তাবো জিরুনি জিরুনি থেকে জিরুয়া এক দুই সিমি গানকে চিনি চালাই রক মোবাইল নাই সঙ্গে থাকো পনেরো বছরকনি বিশিং জরাও মাধ্যমিক রুগী আশাক জরাও বনো মোবাইল ফুক পানো তাও না নাঙ্গো ডিজিটেল থাকা যতনো স্কুলের নোটস না হাঙ্গে এপস এরও স্কুলনি কোনো প্রজেক্ট হাঙ্গে এপস এরও আজাকাও বোমাবো ফানি আবনো বোমাবো আবো নাই নাই যাতে নিয়ম হাই তাও নিন প্রজেক্ট অম হাই নি নোটস অম হাই আবহাইকে নাই নাই সারা রকম আসে ইনভলভমেন্ট খাই এখন চাও হাই মা তঙ্গটা তামাকে টাবং অজারও নাই যেন চাই চিকুন সানো মোবাইল দিয়ে তোমার যেন নগু যে চাই বনো গুঞ্জা থাকা নাইসা পার্টি ফান থাকা চাই যেরকম নাই যে যত চাই মোবাইল বাই বরক কানেক্টেড ব কাইসা ইয়ং পার্টি ফান টংখা ওয়েডিং ফান টংখা বার্থডে ফান টংখা নাই রকম নাই ম্যাক্সিমাম চাই রকম না বুয়া ফানি গানা চকি বুমানি মোবাইল ফান নাই টংনাই বু ফান মোবাইল ফান নাই টংনাই আবো হেমং চুং নগু কিন্তু ব্রেইন বসে এফেক্ট আবো চিসা ওয়ান সর নামাই হেসি টাকা কৌদ নাই না ফুংকাহাম
2: ফুংকাহাম প্রসন্ন বাবু
1: হ্যাঁ ফুংকাহাম
2: ফুলমকাহাম
1: হ্যাঁ
2: তুমি সব গতমা রাইট রাইকে দিদি আমি টাকা তুমি আর দুনিয়া নি
1: না না না স্মার্টফোন নি ইউজ খাই নাই চলা রক যে তাবুনে অজরা এফেক্ট মানে আবনো তিক সে কক সাই জানলে মানে আ
2: আবনো এডি ও তুমি সঙ্গত পাতে আমি টাকা ও জং জং গান র যে মানে রকম মানে প্রসন্ন বাবু যেমন কাহাম নতো আর কাহাম মানে যে বাইকে ইউজ খাই বাইকে আপনো আমি আবছে চিনি বেড়া মুখে আরো
1: আবু চিনি থানিছি
2: চিনি থানি ল আপনো মানে বাইকের না বাইকে ইউজ খাই আপনো মেনটেন খাই নিয়ে আসলে চিনি বেড়া মুখ পাইটা মোবাইল ফোন তো সিনে স্মার্ট ফোন তো দালাই স্মার্ট বত স্মার্ট ফোন তো বাহে দিবা দালাই স্মার্ট নক সিনে বাগে দালাই কে এসেনশিয়াল নাং কো ভালি তাব একটা মানে হচ্ছে যে ও মোবাইল নো সে দালাই কে সে এ ইউজ করে পুরো সিনে মাত্রা সারা হ্যাঁ সে নিস ইউজ করে মানে থাকো আবু কে হাঙ্গিয়া মানে সে আবু নো বাহে কন্ট্রোল খাইয়া সিনে আমি কোনো কিছুরই দাস হব না আপনি আপনি আপনি বন্ধে খাবার থাকবেন আমি তানবাগে বেলাই হাঙ্গি চাও খাজাক আবো নন কন্ট্রোল রাখলাই আন কন্ট্রোল খাইনি বস আন কন্ট্রোল খাই গাছ

好，好，我先谈这边了。

0: la nu ma phanang la
1: da da
0: am mai kai yus khani ni kok ja sa pro nung kro thupro ati rok tai ko aba as rok yus khani ni kok ja ba srap ta bono ang ala kon ta bana na ja el pore ani tham kai te chong arang mak la nei am se kele wan so goi ni time table khawi tik kai to ni kan ke abo sai o thanya ta
1: Oh.
0: Tha abo be mang kleng chong khang kele abo tai ngi abo no আজি তো আজকাই স্মার্টফোন এরিং এরিং গো সামগো ফ্লাইয়া ওই সাম কামনি পাকে চিনি তো আমন নাং লাই
1: না
0: তো যতই আনি কক আমি মাথা কাটু স্যার বেলাই
1: হাম হাম হাম এই অ্যাকচুয়ালি আংতি আনো মোচি নাও চিকুন ছাকক নো হাইপেন তাবু নিজর চিনি ছরা রক বেলাইখনে এডিকিং মানু মানে আং বেলাইখনে ওয়ান আও অ্যাকচুয়ালি আবো আনি ছরাই ফনং তিন ইঞ্চ রাই ফনং থং জেসানি ফনং থং বড় টাবু বেলাইখনে স্মার্ট ফোনো ইনভলভমেন্ট আংজাক রিলস মা নাই বরক বখা হামজাই আঙ্গো মনে কিসা বখা খিট খিটি বুঙে থাকো যেপুরু বরক মা নাই আপনকে নাই আসক হকং থাইয়া আঙি টংনাই হিঙ্গে পড়া শুনানি আহাটিক বহনে বৌ কনসেন্ট্রেশন নষ্ট হই থাকুন নগু আমন বাকি ঢাবুক নিয়ে জরত সঙ্গে স্মার্টফোন সারা তঙি ছিমালি আবো যত্ন আংফানাংথং নংফানাংথং তানুয়ে ডিজিটাল থাকা যত্ন ফারচা কোনো সাউন্ড নাগা সঙ্গে মোবাইল নাইখা ফারচা কোনো কংখা ডিজিটাল রং রোগ হয় যেন মোবাইল ফোন ট্রান্সফার খাইমানো কব খাইমানো যে যেখানে যেন খাইমানো মানে আজকে এডভান্টেজ দঙ্গ ডিস এডভান্টেজ কাহামও দো হামিয়াও দো হাইজি আবো আনি থানে সে আঙ্গনো কাহামও না হানাই না হামিয়াও তাকে সে কৌদু নাই নাকা হ্যাঁ ফুঙ্কা হাম
2: হ্যালো ফুঙ্কা হাম দার ন বেলায় বেলায় কিন্তু ফুঙ্কা হাম
1: ফুঙ্কা হাম সরি
2: মোবাইল মোবাইল
1: হ্যাঁ এটাকে সে কৌতু নাই লাগে না জ্বর বা আছে কবাং করি খা ফুঙ্কা হম
3: ফুঙ্কা হাম দাদা আনি আঙ্কেল আং তুম রেবতী মোহন নি
1: দাদা সরি
3: দে তিনি তো মোবাইল নি স্মার্ট নি তুই ছালে মানে দাদা না যাবো তো এই যে স্টুডেন্ট খাই দংলাই রকমকে তো নো ডক নানানি বাকিনে মাতুইও হে দিবা নো ডক খাইনা নাঙ্গো তাবো ক পড়ি তংনাই রকিয়া গে আর ও অঙ্কে তো বেলাই কাহাম সেই যে যারা কাহামনি বেলাই যারা যে ও স্টুডেন্ট ছাড়া রক বরক গান গে আং আং বুনি খবর থাইয়া আনি পাড়া রকমিল কাইসা কিন ছাও না দাদা দক কাইসা কাইসা কে মঙ্গলবরি রক কাজল
1: জরপায় নাই টংখা হানি খামনি দাউদে উকচং আংকিয়া সাইকেলং থাকছো না স্মার্টফোন সিন বগি নাঙ্গো নাঙ্গিয়া আবো হাইয়া সিনে সাবরুনি সালো সং ও বাইনো কমা সামুং জং খ্লাইমনো জে সিয়া সং আবো সিমানো গুগল সার্চ খাই কেঙ্গে চং লগুলুক মানি থাঙ্গো হাই দিবা আবো সিন বাই কাহাম আং আবো নুপুইলান সাকা আবো নিন থানেছি নংবনো বুবো হাইকে সামুঙ্গো ফুনাংনাই হামিয়াও রো ফুনাংনি কাহামো রো ফুনাংনাই আং সানবিকে স্ট্রাই রক যে স্টুডেন্ট টংনাই রক এটলিস্ট মাধ্যমিক জরা রক বরনো আসে মোবাইল রক টংয়া হংকে বিনি মেন্টালি গ্রুট অংয়া আঙি থাঙ্গু হাইছি নাই সার্ভে পান নাই নাই দি হন বাকি যে মানুষ

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিশ্বমানের উৎপাদন, উন্নত প্রযুক্তি ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এখনো পর্যন্ত 4 লক্ষ মানুষ বন্যা দুর্গত। অসমেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধন করা হল। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে 10 বছর কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে বলা হয়েছে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, এই বিল সংশোধনীতে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর আইন বলবতের সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে।
1: Of this government's deep commitment to safeguard the welfare of the students and the youth of this country. And therefore, this bill can be described as a milestone legislation in the history of Indian Parliament.
0: সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়ে যাবার পর আজ সকাল 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়। এর আগে বিল সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, নিট ইউজি পরীক্ষা পরিচালনায় যে অর্থ ব্যয় হয় তা দেশের শিক্ষা বাজেটের চেয়েও বেশি। শ্রী গান্ধী বলেন, নিট ইস্যুতে শিক্ষার্থীদের প্রতিবাদের উদ্দেশ্য হিংস্রতা বা ঘৃণা ছড়ানো ছিল না, বরং তা ছিল তরুণদের গভীর ক্ষোভের প্রকাশ। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের উচিত তাদের এই ভাবনাকে সম্মান জানানো। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী গুলি চালনার আদেশ দেননি।
2: রাহুল গান্ধীজি কুড নট স্পিক ইভেন অন ওয়ান পয়েন্ট ইন দ্য পেপার লিক বিল, সাচ অ্যান ইম্পর্টেন্ট To prevent the unfair means, he could not speak a word about the provisions in the bill. He misled by using unparliamentary words and also accusing wrongly about Home Minister. Home Minister or any other minister do not give order for firing or all these things. These are not in the domain of the ministers.
0: কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটির পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ারও সংস্থান রেখেছে। প্রিভেনশনস অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশনস ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র

0: বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা, এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা দুটির সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।
1: राष्ट्रीय गीत अपमान पर इस विधेयक के माध्यम से दंडनीय प्रावधान करने का विचार हुआ है। वर्तमान संशोधन का उद्देश्य राष्ट्र गीत वंदे मातरम के जानबूझकर किए गए अपमान को भी उसी प्रकार के दंडनीय बनाया जाए जैसा कि वर्तमान कानून में है। हर भारतवासी के राष्ट्र प्रेम का उद्घोष है वंदे मातरम, विकसित भारत का संकल्प है वंदे मातरम।
0: 1947 সালের 15ই আগস্ট সর্দার বল্লভভাই প্যাটেল পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরকে আকাশবাণীতে সকাল 6:30 বন্দে মাতরমের সম্পূর্ণ স্তোত্রটি পরিবেশনের অনুরোধ জানান। এর মধ্যে দিয়ে সূচনা হয় প্রথম স্বাধীনতা দিবসের। বিজেপির ডক্টর রাধামোহন দাস আগরওয়াল, ওয়াইএস আরসিপির গোল্লাবাবু রাও, বিজেডির সুলতা দেও, আপের সঞ্জয় সিং প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় বিলটি পাশের পর রাজ্যসভা আজ বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে, মন্ত্রক স্নাতক স্তরে মেডিকেল ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও ছাত্রবান্ধব করে তুলতে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করতে চায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা কাউন্সেলিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও সঙ্গতিপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। নতুন দিল্লিতে আয়োজিত 22তম JRD টাটা মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। অন্যদিকে গতকাল নতুন দিল্লিতে তিনি ভারতের রপ্তানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের বৈঠকে বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এক সামাজিক বার্তায় তিনি বলেন, এই বৈঠকের পাশাপাশি সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় দেশের সামর্থ্য বৃদ্ধি কীভাবে সম্ভব তা নিয়েও বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল লখনউয়ের সেন্ট্রাল কমান্ড হাসপাতালে ভারতের প্রথম নিবেদিত মিলিটারি মেডিসিন বিভাগের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এই প্রচেষ্টার লক্ষ্য হল দ্রুত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা তৈরি রাখা, গবেষণায় আরও অগ্রগতির পাশাপাশি দেশীয় চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করা। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটিরও বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা নেশামুক্তির শপথ নেবেন বলে তিনি জানান। দেশের যুবকদের নেশা থেকে দূরে রাখতে দেশজুড়ে 100 সপ্তাহের জনভাগিদারী আন্দোলনের প্রচার চলবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 4 লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। উজান অসমের বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 সালে লেখক সালমান রুশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্যাটানিক ভার্সেস উপন্যাসের কারণে গত কয়েক দশক ধরে হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে লেখককে। বিচারকরা হাদি মাতারকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। আমেরিকা ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত আছে এমন প্রতিষ্ঠান বা সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোকে নিশানা করায় এই সিদ্ধান্ত। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের ইভেন্টের T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। ভারতের সোনা জিতেছেন দিলীপ মাহলু গভিত ও রূপো জিতেছেন মোহাম্মদ।

ব্রাজিল মোর সিঙ্গানাকাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের পুরুষদের লং জাম্পে রুপো জেতেন মুরলী শ্রীধর, নটি রুপো তিনটি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা 15। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। লোকসভায় পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় তস্ত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের সংখ্যালঘু অংশের জনগণের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে 322 কোটি টাকার নানা প্রকল্প অনুমোদনের প্রস্তাব পাঠিয়েছে। আগরতলা প্রজ্ঞাভবনে গতকাল মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মধ্যে ঋণ প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন। তিনি বলেন, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের আত্মনির্ভরতার পথ প্রশস্ত করবে এই ধরনের ঋণ প্রকল্প। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য গতকাল এ খবর জানিয়েছেন। তিনি জানান, দুপুর 12টায় ফলাফল প্রকাশ করা হবে। তিনি সংশ্লিষ্ট সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট আগামীকাল পর্ষদ অফিস থেকে সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার 2030 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। উদয়পুরে রাজস্বী কলাক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ এবং যশোদা এআই বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে গতকাল তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাল্যবিবাহ মোকাবেলার অন্যতম উপায় হল নারী ও শিশু শিক্ষার প্রসার। গোমতি জেলা সফরকালে নারী ও শিশু সুরক্ষা, মহিলা কল্যাণ এবং বিভিন্ন সরকারি পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করেন। উদয়পুরের পিআরটিআই কনফারেন্স হলে আয়োজিত সি সার্ভ অনুষ্ঠানে অংশ নেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 গতকাল পাশ হয়েছে এবং রাজ্যসভাতেও এদিনই পাশ হল প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার সংশোধনী বিল। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি, যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান, দ্রুত মামলার নিষ্পত্তি নিশ্চিত করতে এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করার নির্দেশেরও সংস্থান রয়েছে। এতে আরও বলা হয়েছে যে থানায় মামলা নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে অপরাধের তদন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে, অভিযোগপত্র দাখিলের তারিখ থেকে 3 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে, এরপরে বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় গতকালই জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026 পেশ করেছেন। নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস আজ রাত 10:30 নারাঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে এবং 15649 আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস আগরতলা থেকে রাত 10:30 ছাড়বে। 14619 আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস আগরতলা থেকে রাত 11:00 ছাড়বে। মুখ্যমন্ত্রী সমী পিসুর 71তম কর্মসূচির মাধ্যমে গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন, চিকিৎসার জন্য অযথা রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন, কারণ বর্তমান সরকার রাজ্যের জনগণের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা গড়ে তুলতে নিরন্তর কাজ করে চলেছে। তাই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা রেখে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান 2026-এর দ্বিতীয় পর্বের অংশ হিসেবে আজ সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে একটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে শিশু, স্ত্রীরোগ, শল্য চিকিৎসা সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দাস জানান, জটিল রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। শিবির পরিদর্শন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক দীপ কুমার দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। গতকাল

আগরতলায় আরবিএসকি ও এবং অ্যাপেলো চিলড্রেন্স হাসপাতালের যৌথ উদ্যোগে 119 জন জন্মগত হৃদরোগী শিশুর স্ক্রিনিং করা হয়, যার মধ্যে 40 জনের অস্ত্রোপচার নির্ধারণ, 47 জনের পুনরায় পর্যালোচনা, 27 জনের ফলো আপ এবং 5 জনকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করা হয়েছে। এখন আবহাওয়া খবর। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 0.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বসকাংতালনি নই সালমারি নেশা মুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প সামংবতাংন জেঙ্গেরিওয়ান ফেকমুংন কেবেঙ্গই হাতি বাররা অ হাকতর গনাঙ্গই মানজাকমুং সামংবতাংন তৈদলান মাই ভারত প্ল্যাটফর্ম শিকলাতাই থাই খুংসাকা মাই ভারত এনএসএস যুব ক্লাব রংনক রংনক ইং রংনক কতর তৈ কাইসারা নই চিবানী গবং মঠা আর মানজাগানো বসকাং হাতি বাররা ককতিশাল ব্রুম ব্রুম হাকতর গনাঙ্গই আবনরগৈ দাল বিদাল বাবায় হজাকমুং সামংবতাং সংসার জাগানো লোকসভাও মিয়া পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল নই সাই নৈচি দক পাঁচ সংখ্যা তৈ রাজ্যসভাও পাঁচ সংখ্যা প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার্স নামফির মুং বিল পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল অর রায়দা রেগজা গবংমা কেসে কেরে মানে কাংবলাই কাসুনাও ক্রাক মাজরানি রায়দা তনিজাখা আমনি বিশৃঙ্গ তঙ্গ বিশিচি আলংনগ চপনা খকচি রেজাক রাং জরিমানা তৈ মাজরা গনাং হই সাকলাইজাকি থাই রাংরি নাহানানি রায়দা আবনো কারিব বেবা খাস্তে তাই কেন্দ্রবাই নাইকলজাক আমজায় আলাইদা ফাস্টেগ দরবারখানা তালনৈনি বিশৃঙ্গ চেরি নাইমা পাইডেনা তৈ চারশি নিমানি তালথামনি বিশৃঙ্গ খার্তা পাইডেনানি সেব নারেকজাখা অ বিল রাজ্যসভাও পেশ খাইজাকানি ককব তঙ্গ হাস্তেনি বাংথায় বসংনি লুকুরকনি বেবা খামক্রাই খ্লাইনাও হাস্তে হাপাং কেন্দ্র হাপাংনি থানি খক থামরা নৈচি নই রেজাক রাংনি জুদা জুদা তাংবো তাংনি গসিমংনি ককচাপ রহর কাহানি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন তাংবো তাংন চেঙ্গই তৈ বাংথায় বসংনি লুকুরকনি বিশিং লাকাই বাংমা পান্ডা অ ককন সাকা ব পান্ডাও মানজাখা বাংথায় বসং হামক্রাই মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া ত্রিপুরা সংখ্যালঘু সমবায় নিগমনি চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন ওয়াকফ বোর্ডনি চেয়ারম্যান মবসর আলী হাস্তে হজ কমিটিনি চেয়ারম্যান শাহ আলম বসং ব্রী কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী তৈদুল মুম্বাই কেন্দ্র হাপাং নই সাই থামচি বিশিনি বিশিং উমর কাশুগিয়া কাইমা ইয়াকাকজাক ভারত নাম তিসানাও সাকথারৈ সামংতাঙ্গই তঙ্গ তাকলাই বিশিনি বিশিঙ্গ রাওচি উমর কাশুগিয়া কাইমা মথাকনা নাহার মুং নাহার জাখা মিয়া উদয়পুরনি রাজশ্রী কলাক্ষেত্র উমর কাশুগিয়া কাইমা কাশুমুং তৈ যশোদা এ আই বাবাইনতুই হজাকমুং সামংবতাঙ্গ ককনারকমাও অকগ্ন সাকা ব মজাংজুগ রাহাতকর টেপানিয়াও ওয়ান স্টপ সেন্টার বেড়াইনাইখা ব উদয়পুরনি পি আর টি আই কনফারেন্স হল সংসাজাক সি সার পান্ডাও ব মানজাখা পান্ডাও তংমানি হদা হামক্রাইতৈ হদা রংমন্ত্রী টিঙ্কুরাই হাস্তে ব্রী কমিশনী চেয়ারপার্সন জর্না দেব বর্মা ত্রিপুরা রংকচার নাইখুংবাই নাইকলজাক মাধ্যমিক তৈ কুচুকুক মাধ্যমিক আমজকমুনি বসর বাচাও আমজকমুংনি অংখারি তিনি সাকলাই জাগানো পর্ষদনি তাঙ্করা ডক্টর জয়দীপ ভট্টাচার্য অকক্তমানো রেখা বসাকা দিবর দামচি নৈয় অংখারি সাকলাই জাগানো বকরংজাক বেবাক রংনকনি আদংরকনি বেখা কয়মুংনা রেখা বরক স্রংনাই স্রংনাইজক রকনি মার্কশিটতে সার্টিফিকেট অ তালনি থামচিসা সালমারি নাইখুংনি হাবানকনি নাহারনানি বাগৈ 1560 নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস তিনি হর দামচি সতী থামচি ও নারাঙ্গিনি সিমি আগরতলা ফাইনানি লামরিওয়ানো 15649 আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস আগরতলা নিসিমি হর দামচি সতী থামচি ও থাংমানি লামরিওয়ানো 14619 আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস আগরতলা নিসিমি হর দামচি ও ইয়াকার জাগানো মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামংবতাং নৈ সাই নৈচিদকনি উল নৈ বেরেম মিয়া সুনামুরা।

0: দানী সাকাম কেন্দ্র ও আলাইদা সাকাম শিবির কাইসা সংসা জাখা শিবির চরাই ব্রিরকনি বেমার অপারেশন খাইমান খবুই জুদা জুদা বেদেকনি স্পেশালি শাক নাইনাই রক বেমারী রকন শাক নাইখা সাকাম কেন্দ্রনি ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দাস সাকা বেমারী কত রকন সাকাম নিশেব রোজাগানো শিবির বেড়াই নাইখা হাংকরনি সাকাম দাগিফাং অকরা ডক্টর দেবাশিস দাস হাংকর সাকামনি দাগিফাং দীপক কুমার দেব বর্মানো খবুই তে কুবনি রক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুঙ্গ মিয়ানি থংলাইমাও ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্লাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থংলাইমাও ত্রিপুরা স্পোর্টস স্কুল ব্রৈ নৈ গোলনি ফেরবাই বীরেন্দ্র ক্লাবনো মেচেনখা তাবুক নবাতিবারনি ককতুমা বসকাং দামনৈ চিব্রৈ হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্ক গৈ ওয়াতৈ ওয়াইমানো হনৈ হজাক মংরেখা নবারতিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও থামচিবা ডিগ্রি তে খামাও নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নৈচিবা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামৈ সতী থামচি জরা ওয়াতৈ বাখা বুকচা দশমিক নৈ মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচিবাও
1: আকাশবাণী আগরতলা।

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি কোয়েল।
0: শ্রোতা বন্ধু, আজকের এই সুন্দর বর্ষা মুখর সকালে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি সাধারণ কোনো দিন নয়, আজ বিশ্ব বন্ধুত্ব দিবস।
1: একদম ঠিক, আজকে সকালটা অন্য আর দশটা সকালের মতো কিন্তু নয়। বাতাসে যেন একটা ভালোবাসার আর স্মৃতির গন্ধ মিশে আছে। যে মানুষগুলো আমাদের সুখ দুঃখে পাশে থাকে, আজ তাদের উদযাপনের দিন।
0: ঠিক ধরেছ, ছোটবেলার সেই টিফিন ভাগ করে খাওয়া থেকে শুরু করে আজকের এই বড় বয়সে এসে মধ্যরাত্রের ফোন কল, বন্ধু মানেই তো এক অন্য আশ্রয়। আজ বন্ধুত্ব দিবসে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা।
1: বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের শুনছেন, ঝটপট আপনার সেই বিশেষ বন্ধুর কথা মনে করুন তো, যাকে আজ আপনি খুব বেশি করে মিস করছেন। আজ কিন্তু তাকে একটা ছোট্ট শুভ বন্ধুত্ব দিবস এই কথাটা বলতে ভুলবেন না।
2: আলু ভাজা, কালকে ছুটি,

0: শুধু বলা কেন, আজ তো সারা দিন ধরে পরিকল্পনা করে ফেলার দিন। কে কোথায় ঘুরতে যাবেন, কার জন্য কি সারপ্রাইজ থাকবে, সব কিছুর পরিকল্পনা আজই সেরে ফেলুন।
1: আর হ্যাঁ, আপনাদের সেই পুরনো বন্ধুটির সঙ্গে সময় কাটানো, তা নিয়েও দেখবেন মনে হয় চোখের কোনায় জলও জমে যাবে, যার সাথে অনেক বছর হয়তো দেখাই হয় না।
0: তাহলে আর দেরি কেন, পুরনো স্মৃতি রোমন্থন করতে করতে আমাদের সাথেই থাকুন, কারণ আজ সকালটা শুধু আপনাদের আর আমাদের বন্ধুত্বের নামের।
1: চলুন তাহলে একটা গান শুনি, আর আমাদের ফিরিয়ে নিয়ে যাবে সেই সোনালী দিনগুলোতে।

0: আজ 30শে জুলাই, ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পারসন। 2026 সালের বিশ্ব মানব পাচার বিরোধী দিবসের মূল ভাবনা বা প্রতিপাদ্য হল ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম, বা প্রতারণার ফাঁদে আটকে পড়া। আজকের দিনে পালিত হতে যাওয়া এই দিবসের মাধ্যমে সাইবার অপরাধ এবং অনলাইন প্রতারণা চক্রের আড়ালে লুকিয়ে থাকা মানব পাচারের কিন্তু ভয়াবহ রূপটি তুলে ধরা হচ্ছে।
1: জোরপূর্বক অপরাধ, অপরাধ চক্রগুলো কীভাবে মানুষকে ভুয়া চাকরির লোভ দেখিয়ে বিদেশে আটকে রেখে জোর করে অনলাইনে স্ক্যাম বা আর্থিক প্রতারণায় বাধ্য করছে তা প্রকাশ করা।
0: স্ক্যাম সেন্টারে অপরাধমূলক কাজ করতে বাধ্য হওয়া মানুষগুলো কিন্তু অপরাধী নয়, বরং মানব পাচারের শিকার এই বার্তা দেওয়া এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা। সবশেষে বলবো, ভুয়া চাকরির বিজ্ঞাপন এবং প্রলোভন থেকে সাধারণ মানুষকে কিন্তু এবং আমাদেরকেও সতর্ক থাকতে হবে।
1: ইতিহাসের পাতায় ঘটে যাওয়া আরও কিছু ঘটনার মধ্যে, 1502 সালে আজকেরই দিনেই ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমুদ্রযাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানার দ্বীপে অবতরণ করেন। 1935 সালে এই দিনেই বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়। 1882 সালের এই দিনেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবী শহীদ সত্যেন্দ্রনাথ বসু জন্মগ্রহণ করেন। 1886 সালের এই দিনেই ভারতীয় বিশিষ্ট মহিলা চিকিৎসক ও সমাজ সংস্কারক মুথু লক্ষ্মী রেড্ডি জন্মগ্রহণ করেন। 1973 সালে আজকেরই দিনে সোনু নিগম হরিয়ানার ফরিদাবাদে জন্মেছিলেন। বিভিন্ন ভাষায় তিনি গান গেয়েছেন। মাত্র 4 বছর বয়সে মোহাম্মদ রফির গান ক্যা হুয়া তেরা বাদা গানটির সাথেই তিনি তার সঙ্গীত জীবন শুরু করেন।

0: 1623 সালের এই দিনেই তুলসীদাস রামচরিত মানস কাব্যের বিখ্যাত রচয়িতা প্রয়াত হন। 1771 সালে আজকের এই দিনে থমাস গ্রে ইংরেজ কবি মৃত্যু হয়। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা।
1: এবারে চলে যাব আমাদের চিঠিপত্রে। প্রথমে জানিয়ে দিচ্ছি গত এপ্রিল মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেরা পত্রদাতাদের নাম। এপ্রিল মাসের প্রথম বিষয় ছিল বৈশাখের স্মৃতি। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারের সেরা পত্রদাতা হলেন ডাক্তার নিত্যরঞ্জন খাঁ, পশ্চিম মেদিনীপুর। টেলিফোনে ডক্টর নিত্যরঞ্জন খাঁয়ের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামীকাল। অর্থাৎ 31 জুলাই অভিজ্ঞাপন অনুষ্ঠানে। মার্চ মাসের দ্বিতীয় বিষয় ছিল সম্পর্ক সংকট। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্র

0: বার্তা হলেন রাত্রি ভট্টাচার্য, পোস্ট অফিস বরানগর, উত্তর চব্বিশ পরগনা। টেলিফোন মারফত রাত্রি ভট্টাচার্যের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার অর্থাৎ 1 আগস্ট 2026 অভিজ্ঞাপন অনুষ্ঠানে। এবারে পূর্ব প্রথম চিঠিখানি লিখেছেন আশিস মাইতি নারকেলদা পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, জীবনের পথ কখনো মসৃণ নয়। সুখের পরেই যেমন দুঃখ আসে, তেমনি দুঃখের অন্ধকার ভেদ করেও একদিন আলোর দেখা মেলে। কিন্তু বড় প্রশ্ন হল, সব হারিয়ে গেলে অত কিম, অর্থাৎ এরপর কি? আদরের 6 বছরের ছোট্ট ছেলে অনুপ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই দিনে মা বাবা দুজনকেই হারিয়ে ফেলল। মুহূর্তের মধ্যে তার হাসি খুশি পৃথিবী যেন শূন্য হয়ে গেল। আত্মীয় স্বজনের আশ্রয়ে বড় হতে থাকলেও স্নেহের অভাব তাকে প্রতিনিয়ত কষ্ট দিত। অনেকদিন সে ভাবত তার জীবন বুঝি এখানেই থেমে গেল। কিন্তু এক বৃদ্ধ শিক্ষক তাকে বলেছিলেন, মানুষের পরিচয় তার হারানোর মধ্যে নয়, ঘুরে দাঁড়ানোর মধ্যেই। সেই কথাই অর্ণবের জীবনের মোড় ঘুরিয়ে দিল। দারিদ্র, অপমান, অসংখ্য বাধা সত্ত্বেও সে পড়াশোনা চালিয়ে গেল। দিনে পড়াশোনা, রাতে ছোটখাটো কাজ করে নিজের খরচ জোগাড় করত। বহু বছরের কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের ফলে সে একদিন প্রতিষ্ঠিত মানুষ হয়ে উঠল। নিজের কষ্টের কথা ভুলে না গিয়ে সে অনাথ শিশুদের জন্য একটি আশ্রয়কেন্দ্র গড়ে তুলল, যাতে আর কোনো শিশুকে তার মতো অসহায় জীবন কাটাতে না হয়। এই গল্প আমাদের শেখায়, জীবনে বিপর্যয় শেষ কথা নয়, প্রতিটি অন্ধকারের পরেই নতুন ভোর আসে। তাই দুঃখের কাছে হার না মেনে প্রশ্ন করতে হবে, অত কিম, এরপর কি করা যায়? উত্তর একটাই, আবার উঠে দাঁড়ানো, সংগ্রাম করা এবং নিজের জীবনকে অন্যের জন্য আলোর উৎস করে তোলা। এটাই মানুষের প্রকৃত জয়। ইতি আশিস মাইতি নারকেলদা পূর্ব মেদিনীপুর।
1: এবারে চিঠিটি লিখেছেন সবিতা মোদক আব্দুল হাওড়া থেকে। তিনি লিখছেন, সমাজ সচেতক অভিজ্ঞাপন, অত কিম, সংস্কৃত এই দুটি শব্দের অর্থ এরপর কি? জীবনের সাফল্য, ঐশ্বর্য, ক্ষমতা কিংবা দুঃখ, সব কিছুর শেষে মানুষকে একদিন এই প্রশ্নের মুখোমুখি হতেই হয়। এই প্রশ্ন মানুষকে আত্মসমালোচনা ও জীবনের প্রকৃতি অর্থ উপলব্ধি করতে শেখায়। এই প্রসঙ্গে দানবীর ও সত্যনিষ্ঠ রাজা হরিশ্চন্দ্রের কাহিনী স্মরণীয়। সত্য রক্ষার জন্য তিনি রাজ্য, ধন সম্পদ, সিংহাসন সব কিছু দান করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি শ্মশানের কর্মচারী হলেন। একদিন তার স্ত্রী শৈবা কোলে করে তাদের একমাত্র পুত্র রোহিতাশ্বর প্রাণহীন দেহ নিয়ে শ্মশানে এলেন। নিয়ম অনুযায়ী শ্মশান কর না দিলে দাহকার্য করা যাবে না। একদিকে কর্তব্য, অন্যদিকে পিতার বুক ফাঁটা কান্না। রাজা থেকে আজ তিনি নিঃস্ব, আর সামনেই নিজের সন্তানের নিথর দেহ। সেই মুহূর্তে যেন তার অন্তর থেকে এক গভীর প্রশ্ন জেগে উঠল, অত কিম, এত ঐশ্বর্য, এত গৌরব, এত ক্ষমতা সবই যদি একদিন হারিয়ে যায়, তবে অহংকারের মূল্য কোথায়? কিন্তু হরিশ্চন্দ্র ভেঙে পড়েননি। সত্য ধর্মের পথ থেকে তিনি এক চুলও বিচ্যুত হননি। তার এই অবিচল নিষ্ঠায় দেবতারা সন্তুষ্ট হন, পুত্র প্রাণ ফিরিয়ে পান এবং তিনি পুনরায় রাজ্য লাভ করেন। তার জীবনের এই অধ্যায় প্রমাণ করে মানুষের প্রকৃত পরিচয় ধন সম্পদে নয়, চরিত্র, সত্যনিষ্ঠা ও আদর্শেই তার মহত্ত্ব। অতএব

অত কিম কেবল একটি প্রশ্ন নয়, এটি জীবনের গভীরতম দর্শন। সুখে যেমন অহংকার নয়, তেমনি দুঃখেও হতাশা নয়। প্রতিটি পতনের পর নতুন করে উঠে দাঁড়ানোর সত্যকে আঁকড়ে ধরা এবং মানবিক মূল্যবোধকে রক্ষা করাই জীবনের প্রকৃত সার্থকতা। এতে সবিতা মোদক, আব্দুল

এবারে জানিয়ে দিচ্ছি আমাদের অভিজ্ঞাপন অনুষ্ঠানের আগস্ট মাসের প্রথম পক্ষের বিষয়। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে এক স্বাধীন এবং সুন্দর ভারতের স্বপ্ন বুকে নিয়ে আমাদের দেশের অগণিত স্বাধীনতা সংগ্রামী হাসি মুখে নিজেদের স্বার্থ ত্যাগ করেছিলেন, এমনকি প্রাণ বলিদান দিয়েছিলেন। তাদের সেই চরম আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা এক মুক্ত এবং স্বাধীন দেশের নাগরিক। কিন্তু এই স্বাধীন দেশের বাসিন্দা হয়ে আপনি ঠিক কীরকম দেশের স্বপ্ন দেখেন? আগামী 2047 সালে যখন আমাদের এই প্রিয় দেশ স্বাধীনতার 100 বছর পূর্ণ করবে, তখন ঠিক কেমন ভারতবর্ষ আপনি দেখতে চান? শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সমাজ বা সংস্কৃতি সব মিলিয়ে ঠিক কেমন হবে আপনার স্বপ্নের ভারত? ভাগ করে নিন আপনার স্বপ্ন আমাদের সঙ্গে। অভিজ্ঞাপন অনুষ্ঠানের আগস্ট মাসের প্রথম পক্ষের বিষয় আমার দেশ আমার স্বপ্ন। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। আমার দেশ আমার স্বপ্ন বিষয়ে আপনাদের ভাবনা স্বপ্ন আমাদের জানাতে ভুলবেন না। চিঠি পাঠানোর শেষ তারিখ 10 আগস্ট 2026।

এবারে কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই। ঊনকোটি জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা 2026 উপলক্ষে গুরু সম্বর্ধনা অনুষ্ঠান আজ ফটিক রায়ের নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে। আরেকটি তথ্য জানিয়ে দিই, এ বছর আগামী 9ই আগস্ট থেকে 17ই আগস্ট সারা দেশে অনুষ্ঠিত হবে হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান। রাজ্যেও যথাযোগ্য মর্যাদা অনুষ্ঠিত হবে হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান। কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ লালঝুরি ব্লক অফিসে একদিনের প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। লালঝুরি ব্লক এলাকার জনগণের কাছে বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিপাহীজলা জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনার কর্তৃপক্ষ জেলার দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন 200 জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে। এই নির্বাচন কার্যক্রম আগামী 5ই আগস্ট থেকে 2026-এ সম্পন্ন করে 14 আগস্ট 2026-এর মধ্যে প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কম্পিউটার সায়েন্স বা আইটিতে অথবা বিসিএ অথবা কম্পিউটার সায়েন্স আইটি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বিই বিটেক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা আইটিআই ডিওসিসি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন হার্ডওয়্যার বা নেটওয়ার্কিংয়ে এক বছরের ডিপ্লোমা সহ যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি, হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং সম্পর্কিত কাজে কোনো সরকারি বিভাগ বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অন্তত এক বছরের পূর্ণ সময়ের কাজের অভিজ্ঞতা। বয়সসীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, সরকারি কর্মী এবং তপশিলী জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। আবেদন করার জন্য এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত জানতে হাইকোর্ট অফ ত্রিপুরা বা তাদের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল হাইকোর্ট অফ ত্রিপুরা অনলাইন রিক্রুটমেন্টে দেখে নেওয়া যেতে পারে।

এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। ত্রিপুরা হাইকোর্ট ই কোর্ট সার্ভিসের অধীনে চারটি শূন্য পদে সিস্টেম অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নম্বর HC04/2026। পদের নাম সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, মোট শূন্য পদ চারটি। সংরক্ষণ অনুযায়ী ST2 এবং SC2 পদ নির্ধারিত রয়েছে। আবেদনের শেষ তারিখ অনলাইন আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 26 আগস্ট 2026। শিক্ষাগত যোগ্যতা BSc

0: এবারে আপনাদের স্বাস্থ্য বিষয়ক একটি টিপস জানিয়ে দিই। বর্ষাকালে স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং জীবাণুর বংশবৃদ্ধির কারণে রোগবালাই বেশি হয়। এই সময় সুস্থ থাকতে শরীরের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। খাওয়া দাওয়ার নিয়ম, ফোটানো জল, সর্বদা জল ফুটিয়ে বা ফিল্টার করে পান করুন। গরম খাবার টাটকা এবং বাড়িতে তৈরি গরম খাবার, রাস্তার খাবার বর্জন করুন। রাস্তার কাঁটা ফল, ফুচকা বা চাট খাওয়া সম্পূর্ণ বন্ধ রাখুন। শাকসবজি ধোয়া, রান্নার আগে সবজি ও শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাত ধোয়া, খাওয়ার আগে এবং বাইরে থেকে ফিরে সাবান দিয়ে হাত ধুন। শুকনো থাকার জন্য বৃষ্টিতে ভিজলে দ্রুত মাথা ও শরীর জামাকাপড় বদলে ফেলুন। পায়ের যত্ন, নোংরা জল লাগলে পা সাবান দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি, পাতিলেবু, আমলকি ও পেয়ারা জাতীয় ফল বেশি খান। ভেষজ চা, আদা, তুলসী ও গোলমরিচ দিয়ে তৈরি চা পান করুন। ঘরের চারপাশ পরিষ্কার রাখা, জল জমতে না দেওয়া, টব বা টায়ারে জল জমতে দেবেন না, এতে মশার উপদ্রব বেড়ে যাবে। যদি জল জমতে থাকে কীটনাশক ব্যবহার করুন। মশা ও পোকামাকড় তাড়াতে মশারি ও লিকুইড ভ্যাপোরাইজার ব্যবহার করুন। এই ছিল ছোট্ট একটা টিপস।
1: কেউ কেউ যেমন প্রতিটি শব্দ প্রতিটি কাজ মনে রাখেন, আবার কেউ কেউ কিন্তু ভুলো মনাও হন। অনেক সময়ে বয়স্ক মানুষের স্মৃতিশক্তি প্রখর হলেও দেখা যায় চল্লিশের দোরগোড়াতে দাঁড়িয়ে অনেকেই দৈনন্দিন জীবনের নানা কথা ভুলতে শুরু করেছেন। কথা বলতে বলতে আচমকা কারোর নাম মনে না পড়া, ছাতা নিয়ে বেরিয়ে রাস্তায় ভুলে ফেলে আসা, আবার বাজার করতে গিয়ে কোনটা নিতে হবে ভুলে যাওয়া, এমনটা কিন্তু অনেকেরই হয়। তবে কোন ভুলে যাওয়া স্বাভাবিক কোনোটি কিন্তু নয়। নয়ডার একটি হাসপাতালে স্নায়ুরোগের চিকিৎসক বলেছেন, মাঝে মধ্যে সাময়িকভাবে কোনো কথা ভুলে যাওয়া কিন্তু স্বাভাবিক। বয়স বৃদ্ধি, মানসিক চাপ, একসঙ্গে একাধিক কাজ করতে গিয়ে এমন ভুল হয়েই যায়। ঘরের জিনিসপত্র কোথায় কি রেখেছেন মনে না পড়া, এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে কেন এসেছেন ভুলে যাওয়া, পরিচিত কারোর নাম ভুলে যাওয়া, আবার পরে তা মনে পড়া, এগুলি কিন্তু খুব বেশি চিন্তা নয়। তবে দৈনন্দিন জীবনে ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে এবং তা জীবনযাপনে প্রভাব ফেলে, তবে তা নিয়ে কিন্তু সতর্ক হওয়া দরকার। কোন লক্ষণগুলি দেখলে সতর্ক হতে হবে? ভুলে যাওয়ার প্রবণতা যদি দিনের পর দিন বাড়তে থাকে, দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে সমস্যা হওয়া, টাকার হিসাব কষতে না পারা, মেজাজে আচরণ বড়সড় বদল আসা, চেনা জায়গায় গিয়েও হঠাৎ রাস্তা চিনতে না পারা, কথা বলতে গিয়ে সমস্যা হওয়া, একই কথা বারবার বলতে শুরু করা, কেন বাড়তে পারে ভুলে যাওয়ার প্রবণতা? এবারে বলে দিচ্ছি, কাজের চাপ, পারিবারিক চিন্তা, উদ্বেগ, ভিটামিন বি টুয়েলভ, ভিটামিন ডি এর অভাব, পর্যাপ্ত ঘুম না হওয়া, বিশেষ কোনো ওষুধের প্রভাবে কিন্তু এমনটা হতে পারে। হরমোনের হেরফেরেও সমস্যা বাড়িয়ে দেয় আবার কখনো কখনো। চিকিৎসকরা কিন্তু মনে করাচ্ছেন, স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যেস এবং শারীরিক চর্চা মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে। তবে যদি ভুলে যাওয়া সমস্যা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তবে কিন্তু অবশ্যই আমাদের চিকিৎসকদের পরামর্শ নেওয়া দরকার।

এবারে সময় হয়ে গেছে আবহাওয়া দপ্তর থেকে কি খবর জানানো হয়েছে সেটা জানিয়ে দেবার। আগরতলার বিমানবন্দরে পরিলক্ষিত এবং জানানো হয়েছে যে আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 35 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93%, সর্বনিম্ন 65%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.2 মিলিমিটার। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার কয়েকটি জেলায়। জানিয়ে দিলাম আবহাওয়া বিজ্ঞপ্তিতে।

0: আজ তাহলে অভিজ্ঞাপনের পর্ব থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ।
1: আমি কোয়েল ভট্টাচার্য।
0: নমস্কার।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, তারপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

নমস্কার, সুপ্রভাত। আরও একটা সুন্দর সকালে, আরও একটা সুন্দর দিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরজে গোয়েল আজকে আমাদের তোমায় গান শোনাবো পর্বে। আজকে কথা বলবো মাধুরী চট্টোপাধ্যায়কে নিয়ে। মাধুরী চট্টোপাধ্যায় বাংলা গানের স্বর্ণযুগের এক উজ্জ্বল নাম। শৈশব থেকেই মাধুরীর মূল আকর্ষণ সঙ্গীত। ছুটতেন চোঙা লাগানো কলের গানের গাড়ির পেছনে। পরিবারেও ছিল সঙ্গীত চর্চার ঐতিহ্য। গান শেখা শুরু 9-10 বছর বয়স থেকে নারায়ণচন্দ্র মুখোপাধ্যায়ের কাছে। বন্দিপুর নিবাসী নারায়ণবাবু গান শেখাবার সংকল্পে এসেছিলেন কলকাতায়। থাকতেন মাধুরীদের বাড়ির একতলায় পেইং গেস্ট হিসেবে। ক্লাস চলাকালীন প্রতিদিনই দরজার ধারে দাঁড়িয়ে গান শুনে ছোট্ট মাধুরী। তা দেখে নারায়ণবাবুর আগ্রহেই গান শেখা শুরু। বছর কয়েক শেখার পরই একদিন মাস্টারমশাই বললেন, যে কোনো ধরনের গান গাইতে পারো, কিন্তু ক্লাসিক্যাল না শিখলে জমি তৈরি হবে না। শুরু হলো প্রথম হরিহর শুক্লার প্রিয় ছাত্র সুনীল সরকার এবং পরে উমাদের কাছে রাগ সঙ্গীতে তালিম। পাশাপাশি চলতে থাকল দুর্গা সেনের কাছে গীত ভজন রাগ প্রদান এবং রথীন ঘোষের কাছে কীর্তনের শিক্ষা।

বাংলা গানের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন যাদের কণ্ঠ সময়ের সীমানা অতিক্রম করে আজও আমাদের মনে সমানভাবে অনুরণিত হয়। মাধুরী চট্টোপাধ্যায় তাদেরই একজন। তার গায়কৃতি ছিল শাস্ত্রীয় সঙ্গীতে দৃঢ় ভিত, আধুনিক গানের কোমলতা এবং আবেগের এমন এক অনন্য প্রকাশ যা তাকে বাংলা সঙ্গীতের অন্যতম শ্রদ্ধেয় শিল্পীতে পরিণত করেছিল। মাধুরী চট্টোপাধ্যায়ের জন্ম কলকাতার এক সঙ্গীত প্রেমী পরিবারে। ছোটবেলা থেকেই বাড়িতে গান বাজনার পরিবেশ ছিল। তার বাবা কীর্তন এবং ভক্তিমূলক সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। সেই পরিবেশেই খুব অল্প বয়সে গান শেখা শুরু করেন মাধুরী। পরবর্তীতে তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের নিয়মিত তালিম নেন। দীর্ঘ অনুশীলনের মাধ্যমে তিনি নিজের কণ্ঠকে এমনভাবে গড়ে তুলেছিলেন যাতে শাস্ত্রীয় সঙ্গীতের নিখুঁত ভিত্তি বজায় রেখেও আধুনিক গান সহজ এবং হৃদয়স্পর্শী করে তোলে। 1955 সালে গীত, ভজন, রাগ প্রধান এবং আধুনিক গানের অডিশনে পাশ করে বেতারে সঙ্গীত পরিবেশন শুরু। প্রথম দিকে বাড়ির লোকের সঙ্গে যাওয়া সত্ত্বেও গাস্টিন প্লেসের বেতার ভবনে একরকম জোর করেই গুরু দুর্গা সেনকেও নিয়ে যেতেন মাধুরী, সাহেব ভূতের ভয়ে। 1957 থেকে 58 সাল নাগাদ একদিন ওদের বাড়ি এসেছেন মেগাফোন কোম্পানির তৎকালীন ম্যানেজার অসিত দত্ত। মাধুরীর গান শুনে চমকৃত, ওরই উদ্যোগে মেগাফোনের সুরকার রবীন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে অডিশন দিয়ে প্রশংসার সাথেই উত্তীর্ণ হয়েছিলেন কুমারী মাধুরী বন্দ্যোপাধ্যায়।

আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চান্ততে তোমায় গান শোনাবো পর্বে। আর আজ কথা বলছি মাধুরী চট্টোপাধ্যায়কে নিয়ে। নচিকেতা ঘোষের সুরে 1959 সালে রেকর্ড হলো অলি অমন করে নয় আর তোমায় আমায় প্রথম দেখা। 1960 প্রকাশ পেতেই জনপ্রিয়তা পেল। স্মৃতিচারণে মাধুরী বলেছিলেন, তোমায় আমায় প্রথম দেখা গানটি দুমাস ধরে প্র্যাকটিস করেছিলেন তিনি। প্রথম দিকে গানটির কলিতে অংশটা ঠিকমতো গাইতে না পারায় বেশ নিরাশাতেও ভুগতে হয়েছিল। দ্বিতীয় রেকর্ডের জন্য ডাক পড়ায় মেগাফোন কোম্পানিতে গিয়ে অবাক মাধুরী। তিনি শুনছেন সলিল চৌধুরীর সুরে সদ্য প্রকাশিত লতা মঙ্গেশকরের অসামান্য গান। সেই সলিলবাবুই কিনা বসে আছেন সঙ্গীত পরিচালকের আসনে, তার সুরেই রেকর্ড হবে গান। 1961 সালে সলিল চৌধুরীর সুরে নিজেরে হারায় খুঁজি এবং এবার আমার সময় হলো গান দুটি সে বছরে প্রকাশিত শ্রেষ্ঠ গানগুলির অন্যতম বলে বিবেচনা করলেন শ্রোতাকুল। এই রেকর্ড মুক্তিপ্রাপ্ত হওয়ার আগেই পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে মাধুরী বন্দ্যোপাধ্যায় হয়েছেন মাধুরী চট্টোপাধ্যায়। সলিলবাবু চেয়েছিলেন বম্বে পাড়ে দিয়ে বলিউডের সঙ্গীত জগতে খ্যাতিমান হন মাধুরী। কলকাতার কাজের চাপে আর শ্বশুরবাড়ির আপত্তিতে সদ্য বিবাহিতা শিল্পী রাখতে পারেননি সে অনুরোধ। 1955 সালে বেতার ভবনে কিশোরী মাধুরীর অডিশন দিয়েছিলেন রবীন চট্টোপাধ্যায়ের কাছে। তৃতীয় রেকর্ডে তিনি প্রথম গাইলেন রবীনবাবুর সুরে ওগো শুনি তববাসি আর জানি না আজ প্রাণে মোর। গান দুটি 1962 সালে প্রকাশিত হলে আদৃত হয়। এরপর বিখ্যাত বহু সুরকারের সুরে এবং পরিচালনায় গান গিয়েছেন মাধুরী, যাদের মধ্যে অনিল বাগচি, প্রবীর মজুমদার, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, রথীন ঘোষ, রুতু মুখোপাধ্যায়, হিমাংশু বিশ্বাস প্রমুখের নাম উল্লেখযোগ্য। তবে 1989 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গান রেকর্ড করার কথা ঠিক হলেও তার মৃত্যুতে গান আর শেখা হয় না। হেমন্তবাবুর সুরে গান গাইতে না পারা মাধুরীর জীবনের একমাত্র অপ্রাপ্তি, স্বীকার করেছিলেন শিল্পী স্বয়ং।

ছায়াছবিতে নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে মাধুরী চট্টোপাধ্যায় আত্মপ্রকাশ করেছিলেন 1964 সালে। গুরু রথীন ঘোষের সঙ্গীত পরিচালনায় মহাতীর্থ কালীঘাট ছবিতে নীলিমা বন্দ্যোপাধ্যায়, বিনয় অধিকারী, মানস মুখোপাধ্যায় প্রমুখের সঙ্গে সমবেত সঙ্গীত এবং রাধাকৃষ্ণ ছবিতে কীর্তনাঙ্গের গান পরিবেশন করে। পরের বছর রথীনবাবু সুরেই গাইতলেন রূপ সনাতন ছবিতে। গ্রামোফোন রেকর্ডের জগতে ততদিনে হিন্দুস্তান, মেগাফোন প্রভৃতি কোম্পানিগুলিকে পেছনে ফেলে জনপ্রিয়তায় বহুদূর এগিয়ে গেছে দ্য গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ HMB। সে কারণে হিন্দুস্তান এবং মেগাফোনের জনপ্রিয় শিল্পীরা প্রায় সবাই অধিক প্রচার এবং জনপ্রিয়তার আশায় স্ব কোম্পানি ছেড়ে যোগদান করেছেন HMB-র শিল্পী হিসেবে। ওদিকে মাধুরী ছায়াছবির গানগুলি কোনো কারণে মেগাফোন ও রেকর্ডে প্রকাশ করছেন, এমন সময় উত্তর পুরুষ ছবিতে কণ্ঠদানের জন্য মাধুরীর গুণমুগ্ধ মানবেন্দ্র মুখোপাধ্যায় আহ্বান জানালেন শিল্পীকে। তবে শর্ত একটাই, এ ছবির গান রেকর্ডে যাতে প্রকাশ পায় তার জন্য মাধুরীকে মেগাফোন ছেড়ে HMB-তে আসতে হবে। মানববাবু ছাড়াও সে সময়কার সব শিল্পীরাই মাধুরীকে HMB-তে যোগদান করার নানা সুবিধার ইঙ্গিত দিলেন। মেগাফোনের সঙ্গে এতদিনের সম্পর্ক ছিন্ন করতে শিল্পীর কষ্ট নিশ্চয়ই হয়েছিল, কিন্তু আনন্দের কারণও নিহাত কম থাকার কথা নয়। HMB-তে যোগ দেওয়ার সাথে সাথেই রেকর্ডে প্রকাশ পেল উত্তর পুরুষ ছবির গান। উত্তর পুরুষের পর সচিমার সংসার, স্বর্ণমহল, তানিয়া প্রভৃতি অল্প সংখ্যক কিছু ছবিতে কিন্তু শোনা গেছে শিল্পীর কণ্ঠ। রেকর্ডে নজরুলগীতিও প্রকাশিত হয়েছে মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 1972 সালে প্রকাশিত রেকর্ডে সুপ্রভা সরকারের সঙ্গীত পরিচালনায় এবং কানাই দত্তের তবলার সঙ্গতে নজরুল সৃষ্ট গঙ্গা সিন্ধু নর্মদা।

আধুনিক গান সম্বন্ধে সুরকার রবীন চট্টোপাধ্যায়ের কথা মনে রেখেছিলেন শিল্পী। রবীনবাবু বলেছিলেন, দেখ মাধু, ক্লাসিক্যাল গানের ধারা আছে, বন্দিশ আছে, তান, বিস্তার, সরগম। আধুনিকে তো তা নেই। আধুনিক গান কিন্তু আরও শক্ত, 3 মিনিটের মধ্যে তোকে দেখিয়ে দিতে হবে। জীবনের শেষ পর্যায়েও তিনি সঙ্গীত চর্চা থেকে দূরে সরে যাননি। তার অসংখ্য রেকর্ডিং আজও বাংলা সঙ্গীতের মূল্যবান সম্পদ হিসেবে সংরক্ষিত রয়েছে। 2013 সালে তিনি প্রয়াত হন, কিন্তু একজন শিল্পীর মৃত্যু হলেও তার শিল্প কখনো শেষ হয় না। তার গান আজও একই রকম আবেগ নিয়ে আমাদের মনে বেঁচে আছে। মাধুরী চট্টোপাধ্যায় শুধু একজন গায়িকা নন, তিনি বাংলা সঙ্গীতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার কণ্ঠে ছিল ভালোবাসা, বেদনা, ভক্তি এবং জীবনের নানা অনুভূতি, অসাধারণ প্রকাশ। সেই কারণেই সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তার গান আজও পুরনো হয়নি। যতদিন বাংলা গান থাকবে, ততদিন মাধুরী চট্টোপাধ্যায়ের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে। গুনগুন ফাগুন শেষ হওয়ার নয়, তাই কুহু কুহু গেয়ে উঠবে বারে বারে নতুন সুরে। তারই মাঝে ধরা দিয়ে যাবেন মাধুরী চট্টোপাধ্যায় আমাদের শ্রবণে, রুচিতে, গানে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের সংখ্যালঘু অংশের জনগণের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে 322 কোটি টাকার নানা প্রকল্প অনুমোদনের প্রস্তাব পাঠিয়েছে। আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মধ্যে ঋণ প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বছর বাছাই পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। পর্ষদের সচিব ডাক্তার জয়দীপ ভট্টাচার্য গতকাল এ খবর জানিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ এবং যশোদা এআই বিষয়ক সচেতন তুলনামূলক কর্মসূচিতে গতকাল তিনি একথা বলেছেন। লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 গতকাল পাশ হয়েছে এবং রাজ্যসভাতেও এদিনই পাশ হল প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার সংশোধনী বিল। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। 15,650 নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস আজ রাত 10:30 নারাঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে এবং 15,649 আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস আগরতলা থেকে রাত 10:30 ছাড়বে। 14619 আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস আগরতলা থেকে রাত 11:00 ছাড়বে। মুখ্যমন্ত্রী সমীপেশুর 71তম কর্মসূচির মাধ্যমে গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, চিকিৎসার জন্য অযথা রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান 2026-এর দ্বিতীয় পর্বের অংশ হিসেবে আজ সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে একটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে শিশুর স্ত্রীরোগ শল্য চিকিৎসা সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। গতকাল আগরতলায় RBSK এবং অ্যাপোলো চিলড্রেন্স হাসপাতালের যৌথ উদ্যোগে 119 জন জন্মগত হৃদরোগী শিশুর স্ক্রিনিং

0: করা হয়, যার মধ্যে 40 টনের অস্ত্রোপচার নির্ধারণ, 47 টনের পুনরায় পর্যালোচনা, 27 জনের ফলো আপ এবং 5 জনকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রাণী সম্পদ মিশন কার্যক্রমের অধীনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সোনামুড়া মহকুমার উদ্যোগে গতকাল সিপাহীজলা জেলার মোহনভোগ ব্লক ভিত্তিক গবাদি পশু বিষয়ক সচেতনতামূলক শিবির, মেলা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উরমাই এলাকার আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম। আর এবারে আপনাদের সঙ্গে কথা বলার পালা, অর্থাৎ মত বিনিময় করার পালা। বলছি তোমায় পর্বে, আমরা প্রতিদিন কেউ না কাউকে বা ধরুন অফিসে, কর্মক্ষেত্রে বা কাউকে ফোনেও জিজ্ঞেস করি কেমন আছেন। এই দুটি শব্দ আমরা প্রতিদিন কতবার বলি তার হিসেব হয়তো আমাদের জানা নেই। ওই যে বললাম, অফিসে, বাজারে, ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা হঠাৎ কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে আমাদের প্রথম প্রশ্নটাই হয় কেমন আছেন। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখি এর উত্তরটা কতটা সত্যি হয়? বেশিরভাগ মানুষ আমরা হাসি মুখে বলি ভালো আছি, অথচ সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো দুঃখ, অপূর্ণতা, ভয়, হতাশা কিংবা একাকিত্ব। কারণ আমরা কেউই নিজের কষ্ট প্রকাশ করতে পারি না। কেউ আবার পরিবারের জন্য শক্ত থাকার অভিনয় করি, কেউ সমাজের চোখে দুর্বল হতে চাই না, আবার কেউ মনে করি তার কষ্টের কথা শোনার মতো মানুষ হয়তো আর নেই। আজকের আমাদের বিষয়, কেমন আছেন আপনি, এই প্রশ্নের উত্তরটা কিভাবে দেন আর কিভাবে কাউকে জিজ্ঞেস করেন কেমন আছেন? ফোন করবেন 03-22-32-6253, পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। তবে গতকাল আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা এই মুহূর্তে কিন্তু আর ফোন করবেন না। আজকের বিষয়, কেমন আছেন, সত্যি কি আমরা সেই প্রশ্নের উত্তরটা সঠিক দিয়ে থাকি? বা কাউকে যখন আমরা জিজ্ঞেস করি কেমন আছেন, সেই উত্তরটা আমরা কতটা সঠিক পাই? কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার। বলুন রবীন্দ্রবাবু।
1: আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমাদের স্টেশন কি এখন ডিস্টার্ব, টেকনিক্যালি কোনো ডিস্টার্ব চলছে?
0: না, এমন কিছু তো নয়। হ্যাঁ, এমন কিছু তো নয়।
1: আমার রেডিওতে অস্পষ্ট শোনা যায়, এই কারণে বললাম তোমাকে।
0: আপনি অ্যাপে শুনতে পারেন, আমাদের যে অ্যাপ রয়েছে তা সেটাতে শুনতে পারেন।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেডিও আমার আছে, রেডিওতে শুনি, রেডিওতে শুনছি, এখনো শুনছি রেডিওতেই। আচ্ছা, কেমন আছেন? না,
0: হ্যাঁ, এই কথার উত্তর আমরা কতটা সত্যি দিয়ে থাকি?
1: সত্যি তো দেই বলে আমি মনে করি না। সবাই জিজ্ঞেস করে কেমন আছেন, আমি বলি যে ভালো আছি। আসলে ভালো নাই, আসলে ভালো নাই, কিন্তু কথা বাড়ালাম না, বলে দিলাম ভালো আছি। আমিও জিজ্ঞেস করলাম, উনিও বলল যে ভালো আছি। এটা একটা কথার কথা আর কি, একটা মানুষের সঙ্গে দেখা হলো, শুরুতে কি বলবো, কেমন আছেন দিয়ে শুরু করলাম কথা, ঠিক আছে না? কেমন, আপনি কেমন আছেন এই বলে শুরু করলাম। শুরু করার একটা কায়দা বলো বা নিয়ম বলো, এই হচ্ছে কেমন আছেন অর্থ আর কিছু। ভালো থাকি বলেই তো তোমার সামনে আসলাম, ভালো আছি বলেই তোমার সঙ্গে আসলাম।
0: তবে সবসময় আমরা কিন্তু সত্যি উত্তরটা দিই না, এবং সেটা হয়তো বা আমাদের বাস্তব জীবনে 90% সময় হয়ে থাকে। কি সত্যি বললাম তো?
1: একদম একদম একদম।
0: অনেক অনেক ধন্যবাদ রবীন্দ্রবাবু, ভালো থাকবেন। ভালো থাকবেন। কেমন আছেন?

0: মাত্র দুটি শব্দ। প্রতিদিন আমরা কতবার বলি বলুন তো, অফিসে ঢুকে, ফোনে কথা শুরু করে, পথে দেখা হলে কিংবা সামাজিক মাধ্যমে ছোট্ট মেসেজ। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখি এই প্রশ্নটার উত্তর আমরা সত্যিই জানতে চাই নাকি এটা শুধুই একটা অভ্যেস? বেশিরভাগ সময় কিন্তু উত্তর আসে ভালো আছি, কিন্তু সত্যিই কি সবাই ভালো থাকে? হয়তো যে মানুষটা হাসি মুখে বলছে ভালো আছি, সেই মানুষটা হয়তো গতকাল রাতে ঘুমোতে পারেননি, হয়তো তার বুকের ভেতর জমে আছে হাজারটা না বলা কথা, হয়তো সে অপেক্ষা করছিল কেউ একজন শুধু বলুক, সত্যি করে বলো তো কেমন আছো। দেখুন, দেখবো এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। হ্যালো, মনিদেবী বলুন।
1: আমি দুদিন ধরে কথা বলছি না তো।
0: না না বলুন, আমি বলছি আপনাকে, বলুন
1: তো কেমন আছো। এই কথাটা যদি প্রত্যেকে দেখালে, জিজ্ঞাসা করে পরিচিতর মধ্যে, তবে এখানে দুটো কথা আছে। এক হচ্ছে সে যদি আমার হিতোষী হয় তবেই তাকে বলো না গো শরীরটা ভালো যাচ্ছে না, মনটাও ভালো না, খুব অসুবিধায় আছি, তাকে বলতে পারি আমি এটা, যে হিতোষী যদি হয়। আর সে যদি আমার কেমন আছো জিজ্ঞাসা করে যদি আমার খারাপটা শুনে সে খুশি হয়, আনন্দিত হয়, সেখানে কিন্তু আমি এড়িয়ে যাব। কেননা সে উপহাস করবে আমাকে নিয়ে, এবং আমার কিছু হলে সে ধর্ম দেখবে, এরকম মানুষও পৃথিবীতে বসবাস করছে।
0: একদমই তাই।
1: হ্যাঁ, আমি মনে করি লোক বিশেষে যাচনা করবে, আমি আমাকে যদি সে ভালোবাসে তবেই তাকে আমি মন খুলে সব কথা বলতে পারি, না গো ভালো নেই গো, শরীরটা ভালো যাচ্ছে না, মনটাও ভালো না, আছি ওরকম চলছে, তাকে এই কথাটাই আমি বলবো। আর ওই যে বললাম যে লোক বিশেষে যাচনা করবে, মনের কথা দুঃখের কথা যদি কেউ ব্যতীত হয় সে ব্যতীত দেখে, সে যদি আমার দুঃখটাকে সে তার দুঃখ বলে সে মেনে নেয়, তাইলে আমি তাকে সব করার কথা বলতে পারি, কেমন আছো, আমি ভালো আছি, আমি ভালো নেই, এই দুটো কথাই আসবে আমার মুখ থেকে। রাখি, নমস্কার,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা সময়ের সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে একটা জিনিস যেন ভুলে যাচ্ছি, একে অপরের খবর নেওয়া। আমরা মোবাইলের ব্যাটারি চার্জ দেখি, গাড়ির তেলের পরিমাণ দেখি, ব্যাংক ব্যালেন্স দেখি, কিন্তু আমাদের সবচেয়ে কাছের মানুষটার মনটা কেমন আছে সেটা জিজ্ঞেস করার সময় কি সত্যিই বের করতে পারি? একটা কেমন আছেন কিন্তু অনেক সময় ওষুধের থেকেও বেশি কাজ করে। কে রয়েছেন দেখব। হ্যালো, হ্যালো, হ্যালো, কে রয়েছেন? আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম মুচরান্ততে বলছি তোমায় অনুষ্ঠানে আর জে কোয়েলের সঙ্গে। আর আজকের প্রসঙ্গ, কেমন আছেন? হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি কৃষ্ণনগর থেকে অরবিন্দ বিশ্বাস বলছি।
0: অরবিন্দ বাবু, হ্যাঁ বলুন অরবিন্দ বাবু, কেমন আছেন, কি দেবেন এই প্রশ্নের উত্তর?
2: ভালোই আছি, ওই তো বলতে হলো একটু মিথ্যে কথাই। তো আমি যে কথাটা বলতে চাইছি আপনাদের প্রসঙ্গটা, আমরা স্বভাব সুলভ ভাবে যখন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় রাস্তাঘাটে, তখন আমি জিজ্ঞেস করি দাদা কেমন আছেন, তখন আমরা স্বভাব সুলভ ভাবে ভালো আছি, কথা বাড়িয়ে লাভ নেই, যাকে আমি বলতে যাবো না শরীরটা ভালো নেই, তখন ডাক্তার দেখার নেই, তখন ভয়টা কথা উত্তর দিতে হবে, তার জন্য আমরা শরীরটাকে বলতে চাই না, কারণ

কথা কিন্তু একদম স্পষ্টভাবে আসছিল না। আজকের প্রশ্ন দুটি শব্দ, কিন্তু খুব কঠিন উত্তর কিন্তু আমরা অনেক সময় দিয়ে ফেলি। কেমন আছেন? আমরা বেশিরভাগ ক্ষেত্রে উত্তর পাই ভালো আছি, বা উত্তর দিয়ে থাকি ভালো আছি। কিন্তু সত্যিই কি আমরা ভালো থাকি, বা এই কেমন আছের উত্তরটা আমরা কতটা সত্যের সঙ্গে দিই? আমরা নিজের অবস্থা, সেই সময় মানসিক অবস্থা সত্যি কি আমরা বলতে পারি কাউকে? আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছি, কেমন আছেন? কেউ কেউ রয়েছেন এই মুহূর্তে? না, কেউ নেই। আপনারা ফোন করবেন 03-12-32-6253 নম্বরে, স্টুডিওর এপারে আমি কিন্তু রয়েছি আর জে কোয়েল। তাছাড়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, এই নম্বরটিতে জানাতে পারেন আপনার অনুভূতির কথা।

0: গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রশ্ন নিয়ে। কেমন আছেন? শেষ কবে নিজের সত্য কথাটা অর্থাৎ সত্যি উত্তরটা দিয়েছেন একটু ভেবে বলুন তো। আমরা যখন কাউকে জিজ্ঞেস করি কেমন আছো বা কেমন আছেন, আমরা সত্যি কি মনের অবস্থা জানতে চাই নাকি শুধুমাত্র সৌজন্যতা বশত বা অভ্যেস মূলত জানতে চাই কেমন আছেন? কেউ রয়েছেন একজন? হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: আমি আতাউর রোড থেকে স্নিগ্ধা বলছি।
0: হ্যাঁ বলুন স্নিগ্ধা দেবী, কি বলবেন, কেমন আছেন উত্তরে?
1: হ্যাঁ, প্রশ্ন আর উত্তর দুটুই দায় সারা বছর দিয়ে থাকে। যদি উত্তরদাতা বলতেও চায় যে এমন আছি ভালো নেই, ওগুলো শোনার

0: তাদের সময় নেই। এই যে গায়ে সারা গোছে তার মধ্যে ওই যে আপনি বললেন না কেউ ভাবে যে একটু বলুক যে কেমন আছো তুমি, ওই ব্যাপারটা আর দাঁড়ায় না। কাজে গায়ে সারা গোছেরই মানুষের মনের কষ্ট মনেই থাকে। উত্তরদাতা এ বিষয়ে আর কিছু বলতেই পারে না, উত্তর দে ভালো আছে ভালো তো ইচ্ছা করেন অথবা বলেন, এই হলো আজকের অবস্থা। এবং অবস্থাটা কিন্তু গুরুতর, কে বলে না যে কেমন আছো কি করছো।
1: সত্যি আসলে আমরা উত্তরটা শুনতে চাই না,
0: উত্তর শোনার আমাদের সময় নেই। এই যে আপনি যে বলুন আপনি বক্তা, আমরা যে শ্রোতা, আমরাও তো অনেকক্ষণ আপনাকে সুন্দর ভাবে সময় দিই না, যেন না হয় আজকে ফ্রেন্ডশিপ ডে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক মানুষ আছেন যারা শুধু এই কারণেই নিজের কষ্টের কথা বলেন না, কারণ তারা বিশ্বাস করেন কেউ শুনবে না। কিন্তু যদি একজন মানুষও মন দিয়ে জিজ্ঞেস করে কেমন আছো বা কেমন আছেন আর উত্তরটা মন দিয়ে শোনে, তাহলে হয়তো একটা ভাঙা মন আবার একটু সাহস পায়। যে প্রশ্নের ভেতর লুকিয়ে আছে অনেক না বলা গল্প, অনেক হাসি, আবার অনেক সম্পর্কের উষ্ণতা। যদি এই মুহূর্তে কোনো বন্ধুর কথা মনে পড়ে তাহলে চটপট জিজ্ঞেস করুন কেমন আছে সে, পাশাপাশি উত্তরটাও মন দিয়ে শোনার চেষ্টা করুন, দেখবে কে রয়েছেন এবারে। হ্যালো, ফোনটা কেটে গেছে, কথা বলা হলো না। আজকের প্রসঙ্গ কেমন আছেন, ঘড়ি জানান দিচ্ছে 9:29 হয়ে 30 সেকেন্ড, 10টা পর্যন্ত আছে এই অনুষ্ঠানটি নিয়ে। আপনাদের সঙ্গে আমি রয়েছি এই মুহূর্তে আর জে কোয়েল, আর দেখব এবারে কে রয়েছেন। হ্যালো,
2: শুভ সকাল।
1: শুভ সকাল,
2: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি বাজারঘাট মাতৃপল্লী থেকে।
1: স্বাগত বিশ্বজিৎ বাবু, বলুন
2: কেমন আছেন আপনি।
1: হুম,
2: এটা বলাটা যত সহজ জানেন তো ম্যাডাম, উত্তর দেওয়াটা কিন্তু ততটা সহজ নয়।
1: একদম একদম সত্যি কথা।
2: কেন জানেন, আমার অভিজ্ঞতার কথা বলছি।
1: হুম,
2: বুকে বেদনা চেপে রেখো মানুষকে দাঁত দেখিয়ে হাসতে হয়। হাসিটা আপনার কাছে মনে হচ্ছে যেন আপনিও বুঝতে পারছেন এটা কৃত্রিম হাসি, দাঁতটুকু বের করে আপনাকে শুধু বললাম ভালো আছি। আসলে বিষয়টা আমি আপনাকে বলি, বাল্য শিক্ষায় ফিরে যেতে হবে আপনার, যে দুঃখের কথায় সুযোগ খুঁজে। আপনি দেখবেন কাউকে দুঃখের কথা বলতে গেলেন তো সে তো হ্যাঁ হ্যাঁ করছে, আসলে আপনার কথা
1: শুনছে না, সত্যি তাই।
2: সে আপনাকে সুযোগ নিচ্ছে, সুযোগ আপনার পরিস্থিতিটাকে জানতে চাইছে। আপনি বেরিয়ে যাবার পরে আরেকজনকে বলবে দেখলি তো ঘরে খাওয়ার নেই, মেয়ের পরীক্ষার টাকা দিতে পারছে না, ফুটানি দেখো হাতে মোবাইল, অথচ আপনি বলেছেন অন্তর দিয়ে তাকে বিশ্বাস করে। সবচেয়ে দুঃখ লাগে কি ম্যাডাম জানেন, নিজের আপন লোকে বেশি বলে, ওর বলবে তো পরে, কারণ পড়তো বলার সুযোগই পায় না। আপন লোক তো জানে আপনার বৃত্তান্ত, আপনার দুর্বলতা জায়গাগুলি, সে কিন্তু সুযোগ বুঝে সেটার উপরে কিন্তু ছোপ মারে। আসলে বিষয়টা এটাই, আর এই জন্য মানুষ অনেকে বলতে চায় না, তাকে বলবেন শুনবার সময় কোথায়।
1: আর যে শুনবে সেও যে কতটা ভালোভাবে আপনাকে গ্রহণ করছে সেটাও কিন্তু অনিশ্চিত।
2: আরেকটা কথা আমি আপনাকে বলছি ম্যাডাম, এই যে মোবাইলের মধ্যে দিয়ে ভিডিও কল করছে, এটা তো লোক দেখানো। আসলে লোক দেখানো কেন বলছি, ছেলে আমেরিকায় থাকছে ডলার পাঠাচ্ছে, মা এখান থেকে হয়তো পলার কিনছে, কিন্তু ঘটনাটা আপনার তো টাকা পয়সা আছে আপনি দেখাচ্ছেন ছেলে, কিন্তু অন্তরে ছেলেও কিন্তু মার কথা অতটা যে একদম খুব গভীর মনোযোগ দিয়ে শুনছে তা নয়, কিন্তু
1: একদমই নয়,
2: কারণ আমেরিকা স্ট্যান্ডার্ডে থাকতে গেলে প্রত্যেকটা সেকেন্ডের দাম দিতে হয় ওদের। ওখানে যখন

0: আমরা তখন ঘুমিয়ে পড়ি, আমরা যখন জেগে থাকি ওরা ঘুমিয়ে পড়ে, এটা কখন কথাটা হবে ম্যাডাম?
1: সত্যি তাই,
0: আসলে বিষয় হচ্ছে গিয়ে আজকাল সন্তানরা, একটু আমার ঘরেও আমি দেখছি ছেলে মেয়েদের এখন হচ্ছে মোবাইল, ওদের মোবাইল প্রীতি এত বেড়ে গেছে, ওদের জি কি নাম দিয়েছে, জেনারেশন জি, এরা এরা গল্প করতে ভালোবাসে। বৃদ্ধ বাবা পরিশ্রম করে ঘুমিয়ে রইল, কি শরীরের কি প্রেশার আপ ডাউন করলো, এতে এদের কিছু যায় আসে না, বাজে পাট ডাকলে একবার উত্তর দেবে, প্রয়োজন হলে একটু জল দেবে, চাইলে ওষুধটা বাড়িয়ে দেবে, না পারতে এই জায়গাতে সমাজটাকে আস্তে আস্তে বেরিয়ে আনতে হবে, মানবিক দিকটা ফুটিয়ে তুলতে হবে। আমাদের মনের কথা যে বুঝে তার কাছেই বলতে হবে, তার জন্য আমাকে অনেকে বলে বন্ধু লোক বুঝে যাচনা করিবে, আমি সেরকম লোককে দুঃখের কথা বলি, স্বয়ং ভগবানও বলেছেন আমার কথা তুমি তাকেই বলবে যে শুনতে চায়।
1: অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, ভালো থাকবেন,
0: ভালো
1: থাকবেন,
0: আপনার বিষয়
1: ভালো থাকবেন।
0: কি বলে শুনবো,
1: কেমন আছো? এই তো আছি। কোথায় থাকো? কাছাকাছি বদলে গেছো? সবাই বলে দিন কাটছে চোখের জলে, মনে পড়ে পাই না সময়, ভুলেই গেছো যথাসম্ভব, ভালোবাসো শুধুই অতীত, আপন কে খুব অন্তর্যামী, ভালো থেকো ভালোই আমি।

আমার না খুব জানতে ইচ্ছে করে, কেমন আছো তুমি? আজও কি তুমি আমায় নিয়ে মনের সুখে কাব্য করো? সত্যি করে বলো তো, আজও কি তুমি আমাকে মনে করো? আর হিয়ালি করো না তো, সত্যি করে বলো তো আমায়, আজও কি তুমি আমায় ভালোবাসো? ওইদিকে কি দেখছো, আমার চোখের দিকে তাকাও। লজ্জা পাও তুমি আমাকে, আমাকে বারবার ভালোবাসতে বাধ্য করাই, সেটা কি তুমি জানো প্রিয়? মনে পড়ে তোমার বলেছিলে থাকবে আমার সাথে, কোথায় গেল তোমার সেই সব কথা? সত্যি করে বলো তো আমায়, কেমন আছো তুমি আমাকে ছাড়া? আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছি, কেমন আছেন? এই উত্তরটা আমরা নিজেরা কতটা সহজে দিয়ে ফেলি, বা যাকে জিজ্ঞেস করি সত্যি কি আমরা তার কেমন আছেন বা কেমন আছে সেই কথাটা জানতে যাই, নাকি শুধু দায় সারা উত্তর? ফোন করুন 03212326253 এই নম্বরে। ঘড়ি জানান দিচ্ছে 9:39 হয়ে 45 সেকেন্ড, 10:00 পর্যন্ত আছে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মুহূর্তে আর জি কোয়েল। আর গতকাল আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে আর ফোন করবেন না।

0: আজকের পৃথিবীতে আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংযুক্ত। মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় কি বলুন তো, মানুষের মধ্যে আন্তরিক যোগাযোগ দিন দিন কমে যাচ্ছে। আমরা হাজারো মানুষের সঙ্গে যুক্ত থাকি, অথচ এমন একজন মানুষও অনেক সময় খুঁজে পাই না যাকে নির্ভয়ে বলতে পারি আমি ভালো নেই, তাই কেমন আছেন কিন্তু শুধুমাত্র একটি ফর্মালিটি নয়। এটি হতে পারে ভালোবাসার ভাষা, বন্ধুত্বের হাত, কিংবা একজন মানুষের প্রথম পাশে দাঁড়ানোর প্রথম পদক্ষেপ। ভাবুন তো, এমন একজন মানুষ সারাদিন অপেক্ষা করছে, কেউ যদি একবার সত্যি সত্যি জিজ্ঞেস করে তুমি কেমন আছো, হয়তো সে একটা প্রশ্নই তাকে নতুন করে বাঁচবার শক্তি দিতে পারে। আমরা প্রায়ই মানুষের সাফল্যের খোঁজ রাখি, কিন্তু তাদের মনের খবর রাখি না। কেউ নতুন গাড়ি কিনেছে, নতুন বাড়ি করেছে, পদোন্নতি পেয়েছে, এসব জানতে আগ্রহী হই, কিন্তু কতদিন হলো আমরা কোনো পুরনো বন্ধু, আত্মীয়, শিক্ষক বা প্রতিবেশীকে শুধু তাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করছি। অনেক সময় একটা ফোন কল, একটা বার্তা বা একটা আন্তরিক প্রশ্ন কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারে। আজকে বিশ্ব বন্ধুত্ব দিবস। সেই বন্ধুদের আপনি চিন্তা করে বলুন তো, বা মনে করতে পারছেন কি না যে কাছের প্রিয় বন্ধুটিকে শেষ কবে জিজ্ঞেস করেছেন যে কেমন আছে, বা সেই পুরনো বন্ধু এখনও আপনার জীবনে আছে কি না। জীবনে কখনো সবসময় একরকম থাকে না, সেটা কিন্তু বাস্তব কথা। সুখ যেমন আসে তেমনি দুঃখ আসে। আর যে মানুষটি হাসছে হয়তো গতকাল সে অনেক কেঁদেছে, আর যে মানুষটি আজ নীরব তার বুকের ভেতর হয়তো অনেকটা বড় ঝড় বইছে। তাই কাউকে দেখে তার পুরো জীবনের গল্প কিন্তু বিচার করা যায় না একটা উত্তর দিয়ে। কে রয়েছেন দেখব। হ্যালো, না কেটে গেছে। আজকে কথা বলছি কেমন আছেন, এই উত্তরটা আমরা কতটা সত্যি দিই, আর উত্তরটা সত্যি উত্তরটা আমরা কতটা শুনতে চাই। বাস্তবটা আপনার জীবনে কেমন, শেষ কবে কাউকে জিজ্ঞেস করেছেন মন থেকে যে কেমন আছেন। কে রয়েছেন দেখব এবারে। হ্যালো,
1: স্বাগত
0: দিদি, বলুন।
1: ধন্যবাদ। তো কেমন আছো? কেমন আছো? আমিও অনেক কিছুকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, এই তো কালকে বিকেলও আমার এক আত্মীয়কে জিজ্ঞেস করলাম কেমন আছো, ভালো, ও চলে গেছে, আমি চলে এসেছি। এইরকম আমিও অনেককে জিজ্ঞাসা করি, আমাকেও কেউ কেউ করে চলার পথে। আর যারা ঘনিষ্ঠ আছে তাদের সঙ্গে তো তাদের বিস্তারিত জানি। এখনো এই

0: এইগুলি আছে, থাকবে থাকুক। তো আরো বেশি আমার জন্য কেউ করবে বা আজকালকার ছেলেমেয়েরা করবে সেটা তো আশা খুব বেশি করা করতে পারি না, কারণ এখনকার ছেলেমেয়েদের টাইমও কম। প্রত্যেকেই তো পড়াশোনার জীবনে পড়াশোনা, এরপরে নিজের কর্মচিন্তা, এই সমস্ত তো আছেই। এখন আমি যদি মনে করি যে এখনকার ছেলেমেয়েরা ওই সেই রামচন্দ্রের মতো পিতৃসত্ব পালনের জন্য 14 বছর বনে চলে যাবে, সেটা তো আশা করতে পারি না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু এখনো এই জিনিসগুলি।
1: আর আপনি কারোর উত্তরে কবে ঠিক সত্যি ভাবে উত্তর দিয়েছেন যে আপনি কেমন আছেন?
0: সত্যি ভাবে উত্তর দিই না, যাকে দেব তারও সময় নেই।
1: সত্যিই তাই, সত্যিই তাই।
0: আর যেটা দেব সেটাও আমার সব কথা হয়তো বা বলা সম্ভব নয়।
1: একটু আগেই আমি বলছিলাম যে আমরা যেমন সত্যি উত্তর দিই না, আমরা কিন্তু সত্যিটা শুনতেও চাই না।
0: দিলে কিছু অসুবিধাও আছে। ওই যে কথা আছে, একজনের মাথায় নাকি সিং ছিল, তো সে তো কাউকে বলে না। একদিন এক নাপিত দোকানে গেছে, সেখানে ওই নাপিত দেখে ফেলেছে। তো নাপিতকে কিন্তু সে রিকোয়েস্ট করেছিল যে আমার মাথায় যে সিং আছে তুমি কাউকে বলবে না, কিন্তু ওর পেটে তো কথা থাকে না, ওর পেটটা বড় হয় নাপিতের। একদিন নাপিত গিয়ে একটা বনে গেল, গিয়ে ওই একটা নিম গাছের নিচে বসে কথাটা বলেছে যে আমার দোকানে একজন সিং কাটতে এসেছিল, উনার মাথায় এরকম সিং আছে, নামটামও বলেছে। তো যথারীতি নিম গাছ কেটে তো ঢোল বানিয়েছে লোকে। তো এবার ঢোল যত পিটে ওই কথাটা তত বেরোয়, ওই ওই লোকটার মাথায় সিং আছে, ওই লোকটার মাথায় সিং আছে। ঢোলে এক বাড়ি দে আর সঙ্গে সঙ্গে
1: মানে আমরা কি তাহলে ভয়ে এখন আর কাউকে বলতে পারি না যে ভালো নেই?
0: আমার দিদিমাও সেটা বলতেন যে বলা বুঝে ধান রাখবে, লোক বুঝে কথা বলবে। আমরা তো সবাইকে সব কথা বলতে পারিও না, কারণ ওই যে সবাই খারাপ নয়, সব সময় খারাপ নয়, এখনো আমাদের সমাজে ভালো লোকের সংখ্যাই বেশি। সমীক্ষায় যেটা দেখা যায় বা আমরা যারা বিন্দু মাত্র মানুষজনের সঙ্গে চলছি দেখছি, এখনো আমাদের সমাজে ভালো লোকের সংখ্যা বেশি। একেবারে বলতে গেলে 90-95 ভালো, কিন্তু মুষ্টিমেয় 2-4 জন হলো তো আছে যারা একটু দুর্বলতার সুযোগ নিতে চায়।
1: অনেক অনেক ধন্যবাদ স্মৃতি দেবী, ভালো থাকবেন, ভালো থাকবেন।

0: আপনার এই মুহূর্তে রয়েছেন বলছি তোমায় পর্বে, আর দেখতে দেখতে কিন্তু ঘড়ি জানান দিচ্ছে 9:55 হয়ে 57 সেকেন্ড। অল্প কিছুটা সময় হাতে রয়েছে, আর আজকে যে প্রশ্নটা আপনাদের জন্য রেখেছি যে কেমন আছেন, এই উত্তরটা আপনি কিভাবে দেন, বা আপনি যাকে জিজ্ঞেস করেন তাকে সত্যি কি তার কাছ থেকে জানতে চান যে সে কেমন আছে, বা শেষ কবে মন থেকে কাউকে জিজ্ঞেস করেছেন যে সে কেমন আছে। যে সময়টা হাতে রয়েছে তাতে কেউ যদি নিজস্ব অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান তাহলে অবশ্যই ডায়াল করুন স্টুডিও নম্বরটি 03-1232-6253। স্টুডিওর এপারে আমি রয়েছি আরজে কোয়েল। কেমন আছেন? উত্তরটা আসলে খুব সহজে আসে, ভালো আছি। কিন্তু কখনো কি মনে হয়েছে যে ভালো আছি কথাটার আড়ালে কতটা না বলা গল্প লুকিয়ে থাকতে পারে? হয়তো তার বাবা মা অসুস্থ, হয়তো চাকরির অনিশ্চয়তা তাকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দিচ্ছে, হয়তো সংসারের দায়িত্বের চাপে নিজের স্বপ্নগুলোকে অনেক আগেই বিদায় জানিয়েছেন, হয়তো তিনি কাউকে হারিয়েছেন, তবু মুখে হাসি রেখে বলে যাচ্ছেন আমি ভালো আছি। কারণ এই সমাজ আমাদের কাঁদতে শেখায় না, দুর্বল হতে শেখায় না, আমাদের শেখানো হয় সব ঠিক আছে বলে এগিয়ে চলো। কিন্তু সব কি সত্যি ঠিক থাকে? সত্যি আমরা কেমন আছি বা যাকে জিজ্ঞেস করি সে কেমন আছে সেটা কি জানতে চাই, বা আমরা নিজেরা কতটা সত্যি উত্তর দিতে চাই একটু ভেবে এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে সত্যি ভাবার যে কেমন আছেন, এই প্রশ্নের উত্তরে আমি কি বলবো, আমি কি নিজের সত্যি কথাটা প্রকাশ করব নাকি শুধুমাত্র অভ্যেসবশত বলবো যে ভালো আছি। এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছিলাম কেমন আছেন এই প্রশ্নটি নিয়ে। কেউ একজন রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো,
1: নমস্কার ম্যাম, আমি জমো থেকে ফোন করছি, আমার নাম তো আঙ্কেল।
0: তোমার নাম আঙ্কেল?
1: আঙ্কেল,
0: আচ্ছা বলো।

0: আজকের প্রসঙ্গ নিয়ে কি বলবে?
1: গোরা মানি ম্যাম।
0: হ্যালো,
1: হ্যালো।
0: হ্যাঁ বলো, কি বলবে?
1: সঠিক কথা হলে গোরা মানি ম্যাম।
0: বুঝতে পারিনি,
1: হ্যাঁ
0: বুঝতে পারিনি, একটু তাড়াতাড়ি বলো, সময়টা অল্প রয়েছে।
1: গোরা মানি গ্রামা।
0: ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য, তুমি হয়তো বিষয়টাই বোঝোনি, সঙ্গে থেকো, অযথা ফোন করে ফোন লাইন ব্যস্ত না রাখার জন্য কিন্তু আমরা বারবার অনুরোধ করে থাকি। সময় একদম শেষের পথে, তাই এই মুহূর্তে আর কোনো ফোন নেব না। একটা গানের মধ্য দিয়ে আজকের এই পর্বটি এখানেই শেষ করছি।
2: খেলনা।

0: আজকের মতো বলছি তোমায়, অনুষ্ঠানটি এখানে শেষ করছি। এবারে নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি, তারপর তুমি অনন্যা।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
2: ফাঁদে।
3: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: Dolby Atmos 5.1 surround sound.
5: Got it all.
4: Advanced level 2 ADAS.
5: Got it all.
4: Smart power tailgate with gesture control.
5: Got it all.
4: That and everything else you'd want in your SUV. Maruti Suzuki Victoris.
5: Got it all.
4: Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more.
6: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio,

0: 15 plus safety features including 6 airbags, next gen K-Series 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
1: Get attractive offers up to ₹45,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
2: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Pay Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
1: Get attractive offers up to ₹35,000. Offer till stock last. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
3: প্রত্যেক অনন্যাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তুমি অনন্যা অনুষ্ঠানে, যেখানে একটি মাত্র ঘন্টা শুধুমাত্র অনন্যাদের জন্য। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে প্রসঙ্গ আমাদের অনন্যাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে একজন নারীর সৌন্দর্য নাকি যোগ্যতা, সমাজ কোনটাকে বেশি গুরুত্ব দেয়। আপনাদের

আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তুমি অনন্যা অনুষ্ঠানে, যেখানে একটি মাত্র ঘন্টা শুধুমাত্র অনন্যাদের জন্য। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে প্রসঙ্গ আমাদের অনন্যাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে একজন নারীর সৌন্দর্য নাকি যোগ্যতা, সমাজ কোনটাকে বেশি গুরুত্ব দেয়। আপনাদের নিজেদের বাস্তব জীবনে, নিজেদের জীবনে যে অনুভূতিগুলো রয়েছে, যে অভিজ্ঞতাগুলো রয়েছে, অবশ্যই ভাগ করুন আর জানান আমাকে, একজন নারীর সৌন্দর্য নাকি যোগ্যতা, সমাজ কোনটাকে বেশি গুরুত্ব দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় নারীদের প্রথমে তাদের চেহারা, পোশাক বা বাহ্যিক সৌন্দর্য দিয়ে বিচার করা হয়, কিন্তু একজন মানুষের আসল পরিচয় শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যতেই কি থেমে থাকে বা সেটাকে মাপকাঠি হতে পারে, কি মনে হয় আপনাদের? জানান, শুধুমাত্র কিন্তু অনন্যারাই ফোন করবেন, একটি মাত্র ঘন্টা শুধুমাত্র আমাদের অনন্যাদের জন্য। আর স্টুডিওর এপারে আমি রয়েছি আপনাদের সঙ্গে, আর্চি কোয়েল, শুধুমাত্র শুনব অনন্যাদের মনের কথা, একজন নারীর সৌন্দর্য নাকি যোগ্যতা, সমাজ কোনটাকে বেশি গুরুত্ব দেয় বলে আপনাদের বাস্তব জীবনে মনে হয়। কেউ একজন রয়েছেন, হ্যালো, না কথা বলা হলো না। একজন নারীর সৌন্দর্য নাকি তার যোগ্যতা, আমাদের আশপাশের চারপাশের সমাজ কোনটাকে বেশি গুরুত্ব দেয় বলে আপনার মনে হয়? আমরা অনেক সময় দেখি যে বাস্তব জীবনে বা চারপাশে আমরা ঘটনা, বহু ঘটনার কথা শুনি বা নিজেরাও বহু ঘটনার সম্মুখীন হই, হয়তো একটি মেয়ের খুব ভালো যোগ্যতা রয়েছে চাকরি ক্ষেত্রে, কর্মজীবনে বা বাইরের কোনো জগতে, শুধুমাত্র তার বাহ্যিক সৌন্দর্য বা গায়ের রঙের জন্য তাকে কোনো কারণে রিজেক্ট করে দেওয়া হয়, এমন বহু ঘটনার সাক্ষী আমরা কিন্তু থেকে থাকি বা আমরা নিজেরাও জানি। সেক্ষেত্রে তার বাহ্যিক সৌন্দর্য কিভাবে শুধুমাত্র যোগ্যতা হতে পারে বা শুধুমাত্র মাপকাঠি হতে পারে বলে আপনাদের মনে হয়? ফোন করবেন 031-232-6253 এই নম্বরে।

0: আমার একটা টিকিট কেটে দিবি রে।
1: কোথায় যাবি?
0: ছোটবেলায়।

গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রসঙ্গে, আজকের বিষয়ে। নারীর বাহ্যিক সৌন্দর্য না যোগ্যতা, সমাজ কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে বা গুরুত্ব দেয়? নারী কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয়, নারী হলো একজন স্বাধীন সত্তা যার নিজস্ব স্বপ্ন রয়েছে, চিন্তা রয়েছে, প্রতিভা রয়েছে, অনুভূতি রয়েছে। কিন্তু বাস্তব জীবনে আমরা প্রায়ই দেখতে পাই একজন নারীকে তার বাহ্যিক সৌন্দর্যের মাধ্যমে বিচার করা হয়, আবার অনেক সময় তার শিক্ষা, দক্ষতা ও অর্জনগুলো কিন্তু বেশি গুরুত্ব পায় না। তাই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে সমাজ কি একজন নারীর রূপকে বেশি মূল্য দেয় নাকি তার যোগ্যতাকে? আমাদের সমাজে প্রথম দেখায় মানুষের মনোযোগ অনেক সময় বাহ্যিক সৌন্দর্যের দিকে যায়। একজন নারীর চেহারা, তার পোশাক ইত্যাদি নিয়ে আলোচনা বেশি হতে দেখা যায় বিভিন্ন গণমাধ্যম, বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক সময় নারীর সৌন্দর্যকেই কিন্তু বেশি উপস্থাপন করা হয়, এর ফলে সমাজে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য শুধুমাত্র নারীর সৌন্দর্যকে মাপকাঠি হিসেবে দেখা হয়। কিন্তু একজন নারীর প্রকৃত পরিচয় কখনোই তার সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন নারীর শিক্ষা, জ্ঞান, দক্ষতা, সাহস, নেতৃত্বের ক্ষমতা এবং কঠোর পরিশ্রমই তার আসল শক্তি। আপনাদের বাস্তব জীবনে এই কথাটা কতটা সত্যি বলে আপনাদের মনে হয়? ফোন করবেন 03-21-23-26-253 এই নম্বরে। স্টুডিওর এপারে আমি কিন্তু রয়েছি আরজি কোয়েল। এই অনুষ্ঠানটি নিয়ে থাকবো আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত, তবে শুধুমাত্র অনন্যাদের সঙ্গে।

0: কেউ একজন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান থেকে।
0: হ্যাঁ বলুন লীলা দেবী।
1: তো আজকে যে প্রসঙ্গ রেখেছ, তো সর্বকালীন সত্য মানে একেবারে অতি বাস্তব, একেবারে সে সৌন্দর্য নাকি যোগ্যতা একজন নারীর? সে সৌন্দর্য বলবো যে রূপের কদর তো সবার কাছে প্রথম একটা গ্লান্স, প্রথম দেখলে ঘরে বউ প্রথম বাড়িতে আসলে সবাই হ্যাঁ কি সুন্দর হয়েছে, সত্যি ভালো লাগে। এতে এটা অস্বীকার করার উপায় নেই, এটা সত্যি কথাই। কিন্তু এটা তো ভগবান প্রদত্ত, এটা তো সাময়িক। এই ধন জন যৌবন বয়স হবে, প্রকৃতি নিয়মে সেই সৌন্দর্য হয়তো কমে যাবে, সেটা তো এই সৌন্দর্য, তাতে তো বিশেষ ক্রেডিট নেই না ভগবান প্রদত্ত। একজন বর্ষা মেয়ে হয়, সুন্দরী মেয়ে হয় বা ছেলে যাই হোক, কিন্তু একটা কালো মেয়ে হয় সেটা সবই। তবে বাহ্যিক সৌন্দর্যের চাইতে যোগ্যতার মূল্য সেই বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে তুলনাই হয় না, অনেক অনেক। একজন সুগৃহিণী কে, হ্যাঁ সে

0: ঘরে সবাই, তুমি নিজের সন্তান বলো, স্বামী বলো, শ্বশুর শাশুড়ি বলো বা আত্মীয় পরিজন, সবাই তার কিন্তু সেই কাজটারই দেবে। সবসময় মুখের দিকে তাকিয়ে থাকবে না, ও দেখতে কত সুন্দর না, একটু খুব ধরা পড়লে সেটা তখন সে ধরা তখন তার সেই সৌন্দর্যটা অনেকটাই কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। তারপর কর্মরত মহিলারা তো বিভিন্ন কর্মক্ষেত্রে অফিস আদালত যেখানেই বলো তার দক্ষতারই পরিচয় দেবে না, সেখানে সৌন্দর্যের পরিচয় দেবে না। একজন ডাক্তার, একজন ডাক্তার আমরা তো তার কাছ থেকে চিকিৎসা পাবো চাইবো, আমরা তার সৌন্দর্য দেখে আমরা একটা রোগী ভালো হবে না। একজন শিক্ষিকা তার সুশিক্ষায় তার যে পড়ার ধরন তা পড়ানো, সবাই ভালো সুশিক্ষক নয়, ডিগ্রি থাকলেই কিন্তু সে কিন্তু ভালো শিক্ষিকা বা শিক্ষক হতে পারে না, তখন তার দক্ষতাটাই সবচেয়ে বড়। খেলোয়াড় বলো, এই যে খেলোয়াড়রা যে আমাদের যে সোনা রূপা এই সমস্ত কমনওয়েলথ গেমস বলো বা নিজের যে কি বলে দীপা কর্মকার বা এই যে বড় যারা যে সমস্ত যে দক্ষতার পরিচয় দিচ্ছে, মহাকাশ গবেষণায় নারী বিভিন্ন রকম গবেষণামূলক কাজে বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে তার কিন্তু শিল্পী শিল্পী সে কিরকম শিল্প তৈরি করলো সেটারই কদর, সেটার কিন্তু কদর নেই না, এটা একেবারে অতি বাস্তব সত্য। অনেক বেশি মানে সাময়িক যে সৌন্দর্য একটা গ্ল্যান্স দেখতে যে সৌন্দর্য পাত এখনো, তারপরও দুঃখের বিষয় কি জানো, এটা তো জানি আমরা বুঝি, এখনো দেখো কালো মেয়ে হলে মা বাবার মনটা খারাপ হয়ে যায়,
1: এবং সমাজের চোখেও কেমন যেন একটা ভ্রুকুটি থাকে,
0: ভ্রুকুটি থাকে। পাত্রপাত্রী কলামে তুমি দেখবে কি তারা সৌন্দর্যতায় যোগ্যতাও যায়, এটা সবচাইতে মানে, এবং বাবার যদি এক মেয়ে হয় তাহলে তো আরো ভালো, বিশেষ সম্পত্তি সব পাবে, এটা আর একটা মূল্য। আবার এটা আবার উল্টো দিকেও আছে, এক মেয়ে কাউ বিয়ে করতে চায় না, বলে কারে বাবা মা বাবার দায়িত্ব নিতে হবে শেষে, এইগুলো বাস্তব সত্য কথা। আমার এই বয়সে তো আমি এইগুলো বাস্তব সত্য জানো তো, যার জন্য সৌন্দর্য যোগ্যতা এগুলি সঙ্গে তুলনাই হয় না।
1: সত্যি তাই, সত্যি তাই।
0: এখন দেখো বিউটি পার্লারে গেলে পরে তো আমি আমি আমার গায়ের রং কালো, আমি ফর্সা হয়ে আসতে পারি, কেউ বুঝতে পারবে না বিয়ে বাড়িতে কে ফর্সা কে সম্পন্ন কে, এগুলো বোঝা উপায় নেই সেই রূপচর্চার বিভিন্ন প্রতিভা বা কর্মদক্ষতার সাথে রূপের কোনো মানে মানে তুলনাই হয় না। ভালোবাসা বলো, শ্রদ্ধা বলো, প্রশংসা বলো, সবকিছু কিন্তু আমার কাজের মাধ্যমেই, আমার কাজে কর্মের মাধ্যমেই আমাকে কিন্তু সেটা আমি অর্জন করতে হবে আমাকে না।
1: কিন্তু সত্যি আমাদের সমাজ কতটা সেটা এক্সেপ্ট করতে পারে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে।
0: না সমাজ তুমি যতই বলো না আমরা এগিয়েছি, অনেক এগিয়েছি, হ্যাঁ এগিয়েছি এটা আমি আমি অস্বীকার করি না, কিন্তু বহু ক্ষেত্রে আমরা পিছিয়েই আছি। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি যে সৌন্দর্যটাকে প্রথম তারা দেখা যায় যে সৌন্দর্যটাকে প্রথম অ্যাট্রিক্টাস, কিন্তু যখন সংসার ইয়েতে বা বিভিন্ন বিস্তৃত ব্যাপারে দেখো যদি তখন কিন্তু দক্ষতা বা যোগ্যতারই কদর, এটাই আমি বলবো আর কি, এটাই মূল্য, এটাই আর কি, এটাই বাস্তব সত্য। রাখছি, হ্যাঁ ভালো থেকো,
1: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
0: সবাই ভালো থাকো।

আজকের প্রসঙ্গ বা বিষয় আমাদের নারীদের জন্য রয়েছে নারীদের বাহ্যিক সৌন্দর্য নাকি যোগ্যতা, সমাজ কোনটাতে বেশি গুরুত্ব দেয়। আপনারা ফোন করবেন 03212326253 নম্বরে, পাশাপাশি রয়েছে আমাদের আরেকটি নম্বর 9485007172। এবারে সদ্য ঘটে যাওয়া একজন নারীর গল্প আপনাদেরকে বলি। 2022 সালে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল পদক, এবার স্বপ্নের কামব্যাক কিন্তু করেছেন শর্মিলা ধনকর। কমনওয়েলথ গেমস 2026-এ সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই প্যারাশুটার শটপুটার, গড়ে ফেলেছেন ইতিহাস। কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্যারা অ্যাথলেটিক্সে ভারতের এটাই প্রথম সোনার পদক। তবে শর্মিলার এই সাফল্যের রাস্তা কিন্তু সহজ ছিল না মোটেও। শটপুটে তার প্রতিটি থ্রোতে যেন ফুটে উঠছিল তার জীবনের লড়াইয়ের গল্প, দারিদ্রের সঙ্গে মোকাবিলা, বিয়ের পর বছরের পর বছর নির্যাতনের শিকার, কেরিয়ার বাঁচাতে বাড়ি বিক্রি করে দেওয়া, একাধিক বাধা পেরিয়ে ইতিহাস কিন্তু গড়েছেন 40 বছর বয়সী শর্মিলা। এবারে বলি তার লড়াইয়ের গল্প। হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় জন্ম শর্মিলার। মাত্র 2 বছর বয়সে পোলিও আক্রান্ত হওয়ায় তার ডান পা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ছোটবেলা থেকে চরম আর্থিক অনটনের মধ্যে বড় হয়েছেন, পেরোতে হয়েছে আরও কঠিন চ্যালেঞ্জ। এক সাক্ষাৎকারে শর্মিলা বলেন, আমার মা দৃষ্টিহীন ছিলেন, বাবা ছিলেন কৃষক, সংসার চালানোর মতো অর্থ ছিল না, জীবন কখনো আমার সহজ যায়নি। দেখব কে রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, শুনতে অবাক লাগলেও 34 বছর বয়স থেকে পেশাদার কেরিয়ার শুরু হয় শর্মিলার। তবে শুধু শটপুট নয়, ডিসকাস থ্রোতে অংশ নেন শর্মিলা। গ্লাসগো পৌঁছনোর আগে দুবাইয়ের ফাজ্জা আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শটপুটে সোনা এবং ডিসকাসে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। মাত্র

0: উনিশ বছর বয়সে বিয়ে হয়েছিল শর্মিলার। কিন্তু সেই সংসারের বছরের পর বছর গার্হস্থ্য নির্যাতনের শিকার হন তিনি। শর্মিলা স্মৃতিচারণ করে বলেন, এমন সময়ও গিয়েছে যখন রাত ১১টা থেকে ভোর ৩টে পর্যন্ত আমার স্বামী আমাকে মারধর করেছিলেন, বাড়ি থেকে বের করেও দেওয়া হয় আমাকে, এরপরে আর কোনো দিন ফিরে যায়নি। দুই মেয়ে অঞ্জু এবং লক্ষ্মীকে নিয়ে তিনি ফিরে আসেন বাবা মায়ের কাছে। এখন অঞ্জুর বয়স ১৫ বছর, ১৩ বছরের মেয়ে লক্ষ্মী। জীবনের লড়াইয়ে বারবার ধাক্কা খেয়েও দমে যাননি কিন্তু শর্মিলা। দ্বিতীয়বার বিয়ের পরেই জীবনে নতুন মোড় আসে। বর্তমান স্বামী অজিৎ সিং তাকে প্যারা অ্যাথলেটিক্সের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কোচ টেকনাথ এবং দেবেন্দ্রর অধীনে অনুশীলন শুরু করেন শর্মিলা। ২০১১ সালে প্যারা জাতীয় চ্যাম্পিয়নশিপে অভিষেকেই জাতীয় রেকর্ড গড়ে সোনা জেতেন তিনি। শর্মিলার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের ইচ্ছে থাকলে কোনো শক্তি কোনো কিছু বাধা হতে পারে না। কে রয়েছেন দেখব। হ্যালো, না কথা বলা হলো না। ঘড়ি কিন্তু জানান দিচ্ছে ১০:৩০ হয়ে ৩০ সেকেন্ড। আপনারা এই মুহূর্তে রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে, আর আজ প্রশ্ন রেখেছি আপনাদের জন্য, বাহ্যিক সৌন্দর্য নাকি শিক্ষাগত যোগ্যতা, নারীদের ক্ষেত্রে সমাজ কোনটাকে বেশি গ্রহণযোগ্যতা দেয়? কে রয়েছেন দেখব। না এবারও কথা বলা হলো না। আমাদের আরেকটি নম্বর রয়েছে আপনাদের জন্য, 9485007172। এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটিতে ফোন করতে পারেন, তবে শুধুমাত্র কিন্তু অনন্যারা ফোন করবেন। কেউ কি রয়েছেন? না কাউকে দেখছি না। ২০২২ সালে বার্মিংহামে আয়োজিত কমনওয়েলথ গেমসে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। ২০২৩ সালে হাংঝৌ এশিয়ান প্যারা গেমসেও চতুর্থ স্থানই শেষ করতে হয়েছিল শর্মিলাকে। এরপরেও আর্থিক অনটন কাটেনি। ক্যারিয়ার বাঁচাতে ২০২৩ সালে রেওয়ারির বাড়ি বিক্রি করে ভাড়া থাকতেও শুরু করেন। এই নিয়ে শর্মিলা বলেন, এই খেলা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে। এবছর কমনওয়েলথ গেমসে এবং এশিয়ান গেমসে পদক জেতার পরে আমার সবচেয়ে বড় ইচ্ছা আবার একটি বাড়ি কেনা। হ্যালো,
1: নমস্কার ম্যাম, আমি তো আঙ্কেল।
0: পদক জয়ের পরে, পদক জয়ের থেকেও শর্মিলার বড় স্বপ্ন তার দুই মেয়েকে এমন সুযোগ করে দেওয়া যা তিনি কখনো পাননি। বড় মেয়ে অঞ্জু অনূর্ধ্ব ১৬ বিভাগে জ্যাভেলিন থ্রোয়ার, আর ছোট মেয়ে লক্ষ্মী অনূর্ধ্ব ১৪ বিভাগে লং জাম্পার। শর্মিলাকে যে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, মেয়েদের যাতে সে অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয় সেটাই চান তিনি। ফোন করবেন 03212326253 নম্বরে, আরও একটি নম্বর রয়েছে 9485007172।

আপনার এই মুহূর্তে রয়েছেন 101.6 MHz FM উজ্জন্ততে, তুমি অনন্যা অনুষ্ঠানে, শুধুমাত্র অনন্যাদের জন্য একটি মাত্র ঘন্টা। আর আজকের প্রসঙ্গ বা প্রশ্ন আপনাদের জন্য রেখেছিলাম, বাহ্যিক সৌন্দর্য নাকি যোগ্যতা? সমাজ নারীদের কোন জায়গাটাকে বেশি গুরুত্ব দেয়? কেউ কি রয়েছেন ফোন লাইনে? না, কাউকে এই মুহূর্তে দেখছি না। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গে।

গ্লাসগোয় গেমসের পঞ্চম দিনে ভারতকে পঞ্চম পদকটা এনে দিয়েছেন 23 বছরের জ্ঞানেশ্বরী। 53 কেজি বিভাগে তিনি তুললেন মোট 199 কেজি। জ্ঞানেশ্বরীর গল্পটাও অনেকটা মীরাবাই চানুরই মতো। মীরাবাই চানুকে আদর্শ করেই উঠে এসেছেন জ্ঞানেশ্বরী।

ছত্তিশগড়ের রাজনন্দগাঁওকে এতদিন সবাই চিনত ভারতীয় হকির নার্সারি হিসেবে, কিন্তু 2026 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসের মঞ্চে সেই চেনা পরিচয় বদলে দিলেন 23 বছর বয়সী ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব। চরম অভাব এবং দারিদ্রের সঙ্গে লড়াই করে 53 কেজি বিভাগে সর্বমোট 192 কেজি ওজন তুলে ভারতের ঝুলিতে তুলে এনে দিলেন মূল্যবান রূপোর পদক। দারিদ্রের ঘোর অন্ধকার ভেদ করে এই সাফল্য যেন এক অদম্য ইচ্ছাশক্তির রূপকথা। জ্ঞানেশ্বরীর এই রূপকথার পেছনের মূল কাণ্ডারী তার বাবা দীপক যাদব। অবিভক্ত মধ্যপ্রদেশের একসময়ের নামী কুস্তিগীর দীপক যাদব সংসার চালাতে শেষে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। মাত্র 7 থেকে 10 হাজার টাকার সামান্য আয়ে পরিবারের ভরণ পোষণ, সন্তানদের পড়াশোনা এবং খেলোয়াড় মেয়েদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর ডায়েট এবং স্পোর্টস কিটের খরচ যোগানো ছিল এক অসম্ভব যুদ্ধ। প্রতিদিন অন্যদের ঘরে আলো জ্বালালেও তাদের নিজেদের জীবন কেটেছে চরম আর্থিক অনটনে। তবে দারিদ্র কোনোদিন জ্ঞানেশ্বরীর স্বপ্নের বাধা হতে পারেনি। ভরিয়া গ্রাম থেকে 8 কিলোমিটার সাইকেল চালিয়ে 7 বছরের ছোট্ট জ্ঞানেশ্বরীকে রাজনন্দগাঁওয়ের জয় ভবানী ব্যায়ামশালায় নিয়ে যেতেন তার বাবা, যেখানে নিজে একসময় বডি বিল্ডিং করতেন, সেখানেই মেয়ের হাতে তুলে দেন ভারী বারবেল। 2017 সালে রাজ্য স্তরে জেতা প্রথম ব্রোঞ্জ পদকই পুরো পরিবারকে বিশ্বাস জুগিয়েছিল যে আর্থিক সংকট বড় হলেও জ্ঞানেশ্বরীর প্রতিভা আন্তর্জাতিক মানের। পরবর্তী সময়ে 2022 সালে জুনিয়র জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতে পাটিয়ালার জাতীয় ক্রীড়া সংস্থার সুযোগ পান জ্ঞানেশ্বরী। একই বছরে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের জুনিয়র এবং সিনিয়র দুটো বিভাগেই সোনা জিতে মীরাবাই চানুর পর কম ওজন শ্রেণীতে দেশের প্রধান ভরসা হয়ে ওঠেন তিনি। প্রতিটি পদক জয়ের পেছনের গল্পে জড়িয়ে ছিল না খেয়ে দিন কাটানো আর বাবার মাথার পায়ের খাম ফেলার লড়াই। আজ যখন বিশ্বমঞ্চে মেয়ের গলায় জলজল করছে দেশের পঞ্চম পদক, তখন বাবার সেই 8 কিলোমিটার সাইকেল টানার কষ্ট কিন্তু সার্থক হয়েছে। জ্ঞানেশ্বরীর এই রূপজয় কেবল খেলাধুলার সাফল্য নয়, এটি প্রমাণ করে যে অদম্য জেদ, বাবার ত্যাগ আর কঠোর পরিশ্রম থাকলে দারিদ্রের সবচেয়ে কঠোর এবং কঠিন শৃঙ্খল ভেঙেও বিশ্বমঞ্চ জয় করা সম্ভব।

আপনারা এই মুহূর্তে রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 10:48 হয়ে 16 সেকেন্ড। 11টা পর্যন্ত থাকব এই অনুষ্ঠানটি নিয়ে। আর আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছিলাম মেয়েদের বাহ্যিক সৌন্দর্য নাকি যোগ্যতা, সমাজ নারীদের কোনটাকে বেশি গুরুত্ব দেয়।

0: হ্যালো,
1: হ্যাঁ, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম,
0: এই তো এবারে পাওয়া গেছে, বলুন।
1: হ্যাঁ শেষ মুহূর্তে এসে পাওয়া গেল।
0: বলুন বলুন, শুনছি।
1: আমি শিউলিতে বর্মা বলছিলাম,
0: স্বাগত শিউলি
1: অনেকক্ষণ।
0: দিদি, বলুন।
1: হ্যাঁ, বাহ্যিক সৌন্দর্য নাকি যোগ্যতা?
0: হুম হুম হুম
1: আর দুটো হলে তো খুবই ভালো,
0: হুম হুম
1: রূপে গুণে খুবই
0: হুম
1: সুন্দর, খুবই ভালো।
0: হুম হুম হুম
1: আর যদি যোগ্যতা থাকে, যোগ্যতার দ্বারাই কিন্তু তার

0: মানে রূপ যে কম সেটা প্রমাণ হয়ে যায়। কোনো একটা জায়গায় অনুষ্ঠানে, সমাজের কোনো একটা অনুষ্ঠানে গেল, তার যোগ্যতা দিয়ে কিন্তু তার পরিচয় প্রকাশ পেয়ে যায়।
1: হ্যাঁ,
0: সেখানে সে যোগ্যতার দ্বারাই তাকে প্রতিষ্ঠিত করতে পারে আর কি। আর রূপ থাকলে তো খুবই ভালো কথা, শুধু রূপ থাকলে তো চলবে না, গুণ না থাকলে কি করে হবে?
1: সত্যি তাই। তাহলে সেক্ষেত্রে কি রূপটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়?
0: না না, আমি তো যোগ্যতাকে বেশি প্রাধান্য দেব। যোগ্যতাকে আমি বেশি প্রাধান্য দেব। রূপ থাকলে, রূপের প্রাধান্য যে দেবো না সেটা নয়, শুধু রূপ থাকলে তো চলবে না, রূপে গুণে মানুষ, মানে মেয়েরা তাদের মানে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে দুটোই লাগে। ধরেন কেউ একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে একটু পরিচয় দিতে, ধরেন শাশুড়ি গেল বউকে নিয়ে, বউ তেমন রূপে তেমন সুন্দরী না, কিন্তু তার যোগ্যতা দিয়ে এই সমাজের যারা পরিচিত অপরিচিত মানুষের মন জয় করে ফেলে। এই কথাগুলি বলার জন্য ফোন করছিলাম আর কি।
1: এই তো কথা বলা হলো, অনেক অনেক ধন্যবাদ শুলি দেবী, ভালো থাকবেন।
0: ওয়েল বলছো তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন।
0: ভালো আছো?
1: হ্যাঁ ভালো আছি।
0: আগের আগের ক্ষেত্রে ফোন করতে চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি আর কি।
1: ভালো থাকবেন।
0: আচ্ছা,
1: সময় একদম শেষ। যে কথাটা বারবার উঠে এলো বা যে কথাটা বলতে চেষ্টা করলাম, শুধুমাত্র মেয়েদের জন্য সৌন্দর্যের মাপকাঠি বা শুধুমাত্র সৌন্দর্য কিন্তু তার যোগ্যতা নির্বাচনের ক্ষেত্রে মাপকাঠি হতে পারে না। তাহলে হয়তো আজকের ব্যতিক্রমী যে নারীদের গল্প আমরা জানি বা ব্যতিক্রমী যে নারীদের কথা বারবার সমাজে উঠে আসছে সেই গল্পগুলি হয়তো হতো না। আবার এ কথাও ঠিক যে একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় বা বিয়ের কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু বলা হয় রূপে গুণে তাকে দুটো ক্ষেত্রেই সমানভাবে হতে হবে। তবে শুধুমাত্র রূপ কোনো কারোর পক্ষেই, সে ছেলে হোক বা মেয়ে, সেটা যোগ্যতা হতে পারে না। আজকের মতো আমাকে দিন বিদায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো বিষয়ের সঙ্গে। উপভোগ করুন FM উজ্জয়ন্তের অনুষ্ঠান রাত পর্যন্ত। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান।

ফুংকাহাম তিলাম সুগনের খাই দো 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন তানো তে আংনর এই বুকগ্রিমা অজর ফাইশ পাইজা নরকন রচা মূরক খাই তে নরক বাই কক লামসালাইনি বাকে হিঙ্কে তাবুকচিন স্টুডিওনি জরা খো দামই দো ফুনি এগারোটা দামই 38 সেকেন্ড হিঙ্কে হিরিমানো ফুনি দাম চিসা তামই মুখ ফুলি বড়ি ব্রী হিঙ্কে খাকলাই অনুরক খাই দোনা তে পান্ডা পায়াসাক লগে দোকানো হিঙ্কে দিনী বাকে পইলানি পান্ডা বেচা ওখা হাঙ্কে হাচং রচামু আও হাচং রচামু পান্ডা ও চং দিন রচামু রক খালায়ন চিনি হাজ লবই রচামু রক চিনি জুদা জুদা বসংনি রচামু রকজন খালায়ন ওকে ফাইটে অজরাও পইলা তংসা জাদুনি রচামু জন খালাইকেন আবুনি আগলাইন হাই কেফিলে ফাইপিয়ান গায়ে পইলা দাম সাজরা নরকাই গরঙ্গান হাজং রচামুনি বিশিং দে খাই দো সারাসা পয়েন্ট ডক মেগাহার্জ এফ এম উজ্জয়ন্তনী তিনি পইলা বখাকনি পান্ডা হাজকনি রচামুগ

Sanaka, Sabba, Salayanina, Odorani, Songdo.

누굴래 팔면봐 농가니 공라 뛰니마 사고 너나 돌아내 성들어겨 양래 누가다 사바 나 양래 누가다 사바

0: 먹어 가봐요. 드실래 먹어라 나 태블바이 드실래 가와이빠이 캐냐 랑아구구리 오와오 랑아구구리 세보 기살래 왕속을 내지나 어드러네 성구로교
1: হাইনো হাই লামসক ভিডিও খনাই তামলাই তাকক তেই বুকুক সং হিঙ্কি পুইলানোর খনা গাজিনে তাকক সুদন দেব বর্মানী খরং বাইরে চাপজাক জাদুনি রেচাপং হিঙ্কে ধরক ধরক খাইন চুং অবাহাই কেন জাদুনি রেচাপু এবার খেবা চিনি কাই চিজু কুবসংনি ভদ্র ভদ্র চাপং চং খালাই তিনি পান্দান বসকাঙ ফলো গীত লাঙানো হিঙ্কে তাবুক চং মল সম বসংনি রেচাপু চং খালায়ানো রেচাপনা হিংখা চিনি তাকুক রেচাপ করং লাল রেমপুয়া মলসম বিনি খরং বাইচং রেসাবজাক ব্রংনি মলসম বসংনি রেসাবনক সং ফাইদি খনালায়নে অ রেসাবনি ইয়াগলো দ্রক দ্রকাই হাইনো ভাই সং বসকাং খশিং থাঙানি চাইদগলায়নে খাখায়ো নক যতন খনাই দংনা হনে শালব বেলাইনে বেজওয়াং জাক ওকে পাহাই আদা ওয়াশাব তুঙ্গ ওয়াশাব বাবু সাতং তুং তেতং তেন আতম সবাতের সাবসাগারি রি ফ্রান জাক গাঙ্কে রি ফ্রানসে রসলাবই মায়া অবহাই রঙ্গো ইংকে ফাইদি অ বাহাই জোরা রকম রেচাবুলক খানা তো হাই আদা খানা লাইনে ফাইদি অ রেচাবুন যত পাল বাকসাকে খানাই তুমি সারা সাপ

sarisi saltang manusia kelai.

0: sumane tun ala musulla tudi
1: আও খানা বাইখানা বেলাখানো খানা তো তক চিনি কক থাই কক খিলি জাগ ওয়াইং লব ওয়াইং খিলি মানে রচাবং আও ও লে লে লে হিংকে সে মানে থনাম মুসুংয়া ফান মুসুং থাঙানো হাই মা দঙ আও ওয়াইং করি ফান বাম তো তৈ বসাগ বুথে বই ও রচাবং ও হেনের বংল খানা কাঙ্কা

কিনছে মুক্তি ফাই থাঙা না মা তঙ বেলা খানা খানা তো চাপ মং নহিনে মানো ওয়াই খিলু মং নব যে খানা নাই তো বেলা খানা তো যা খানা যে মুসংগুই তো নাই অজরা ও চাই মুথু জাং নাই চাপ মং তাংসা খানাই মাখা এংখা মহিনী খানা সিংহী তো নয় রক্ত মানই বেলা খেনও টং থক খানা হাই মা তঙ আহ নগ যতনি অকরা চাকরান খে সুক সাক বা তঙনি বা মানু খুনে হামজাক রং বসাবতৈ রক যে গলৈ বা জিরো নিশ্চিম ইয়াং পাঁচ বছর জোড়া রঙা বক্ত জীবরক কাহামকেন বংল নাইকলে মথুনানি নাঙ হেঁকে আবার হেঁকে খিলেও রক মথুকা হেঁকে তাই বিষা তামাই মুক্তির কাহামকে লাইন ফাঁচা মানে মুক্তির মনসুকি থাঙা না হাই কেমা দো সাইমি এনর বাবাই মান সঙ্গে ফাইডি অজরাও হাইন হাই তে তাংসাচং রসা মুখনা লাইন হেঁকে ত্রক ত্রক হাই জোড়া তো থাঙিয়া দো হাইব নং নি বাকি তে তাংসা রসা মুখ তাবো খালায়ন ফাইডি

Hani le sakabano kani tola.

하늘을 사가베 녹하니 돌라 무뇨스 뿌리 흔의 파이만네 오 에렌시 영왕시

最初の礼かおれば비위最初꼭사우이완성완성모완성굴바야무슨때완성신나어양벌오무슨레이대바비신나이

Oh, young hello.

că slava va pune bine, bine, să cai să zonă cu sinii clasa.

sütüle madona kadar o sukutum ne diyor ne diyor.

0: দিবর কাহা মাইলাম সাকিরো খাই তো তাকক তৈব সনো হিংকে থাসিং নো দিবর বারোটা হাইতাম ফটো নং নো তিনি মৈতমানো পান্ডানি কক নো আং সাওই রেমানি হিংকে হাইপানো তিনি মৈতমানো পান্ডাও নরক পাই আংক সাওয়ানো এপাক্ষেপ নরক বসক্রবৈ সাহর দি নরক লং এপা নং লাইফ রক এপাক্ষেপ নং বসকাং নক বাই নুখাংকে লাকাই নাহানাই নিসাই জে লাকাই রিনাই পসে বিরমান মানো আগক নতই নং মৈতমান মানে কক রোগ আমনো তিনি আনো শেয়ার খাই হরিমানো 2326253 অকক দুক নাম্বার হুকে অবতেশে সানা নিমু জঙ্গ আং তিনি রিকুয়েস্ট পান্ডায় তো হুকে রিকুয়েস্ট নি পান্ডা হাঙ্গে সেটা চামন নারাগে মানখামু ফিয়াবা তিনি নংনি বাকি কয়মুং রক নারাগ জাকলাক হুকে আং জের চামুং খারি ও আবার নরক তিনি কিসা মা খানায় হাইব ন আং জের চামুং নংনি বাকি হাফলাই খায় না খা খায় নরক বাবা লাইখান খানাতক জাগান হানে ফাইদি অজরাব সাবতংজন গরঙ্গে নাইকে না ব টপিক নতুই তামসানা নিয়ে মুচো হ্যালো হ্যালো দখক করে হিংকে খাই তো তাহক তে বুক সঙ্গে আং কই নি মুচু গো তমু তাবো আংর চামু কাছে প্লেট খাইগ্রা নাই তো চামু ইয়াগুলো আং নং কক দুগো থাকছে নক তাবো কক দুগো তাক রং দি পান্ডা চেংমা নিবা চং চাং রচা বুবাই চেংলাইনে আমন ইয়াগুলো আং কক দুগো থাকছিনাই খা দি অর চাবু চিনি তাকুক চিরকুমানি রেসাব চা রচা বুন
1: বদা পুরিনে পাড়ুমা নি কবিতা এই নর তাম বাজে না জানা আমার নং ধান নার মঙ্গে নন দান পাঁচ বছর পুষ্টে না আবং নং মগত না গনে তাম না গিথে কবিতা পুষ্টে না নাই গেন থাকা পাঁচ বছর বাইখান জান না

0: आओ फैदे हिंगे जों दाबो कक दुख बुखागो थांलाय मांखा साबोतों अजराव करंगलायानो हेलो সাবজানি পংখা কাটুমি তাক করে হাইন হাইত দেশে চাই তো ফেডি খাই তোমায় তাক দে বুক বুক নগ্নে বাগে তিনি নিয়ে মুই তো মানো বান্ধা তুই ভাই চাক ভাই দি সাব তোমায় কেন হ্যালো হ্যালো
1: হ্যালো ভাই
0: ইন দি বর কাহাম
1: বর কাহাম ভাই
0: ই ইন বরনি শহরই তো
1: অপই নগর তো তুই শহরই তো ভাই মালা দে ফরমা
0: আচ্ছা মালা ই গে তিনি তিনি তো রেচামংনি পান্ডা ইয়াদো হংকে তিনি চং তিনি ও মৈতুমানো পান্ডাও কাছে টপিক নতে কক সালাই তংমনি গেন খনাই তংনি দো ই আং খনারি নাই রেচাম খনা তক জাগান হাইমা তং হংকে চিনি মনাই মালা ফব অবৈন অবনি সাহরি তং হংকে আং হাই নহাই মৈতু খালাই রি রিওয়ান বা জে খনাই আর খনাই মানান তিনি আং নরবৈ কক সানাই আবার নরক সাহর গ্রাদে আং লতাম সানাই হিমা হয় যে লাকাই রিনাই নি রিনাই রকসে নাহানাই নি সাই বীরমানক লাই এবা বীরমান মানু গে অকক বসুক কুবুই এবা কক বসুক নাংজাক নরক অবন সালায়ন ফাইতি হ্যালো
2: হ্যালো
0: ইন্দি বরকাহাম
2: ভাই
0: টপিক
2: দেখানো
0: পান্ডাও তিনি লাখাইন হানা নিশাই রিনাই রক্সি বিরমান মানো অকগ্রতেই সালাই তো হিংকে আং তো সানাই ন আনি পার্সোনাল এক্সপিরিয়েন্স রকমের বই সানাই হিংকে ফিয়াবা নরকনি লংমা বয়াবা খাবার নরকনি নরক বয়াবো হাই পাতি মর গাইবা অবো হাই রক এত এংখা হাবর সঙ্গে তিনি কিসা খানা লাইয়ান হ্যালো ককরে জোড়া তং খুঁজি নিয়ে আফো তারপর স্টুডিও নিয়ে জোড়া খাবো তামুই তো দিবনি বারোটা তামুই 37 মিনিট তে 45 সেকেন্ড এবার হেনি মানো দামচি নেই তামই সত্যি থামচি সিনে তে মুখলি বাজি গে খা খাইও নরক খানাবাই খেনা তিনি নি জরানি এবার কেবা তিনি নি মুই তোমানো পান্দানি টপিক নো হ্যালো
3: হ্যালো ম্যাডাম
0: ইন্দি বরকাহাম
3: বানিয়ানি চাচির তো
0: বুঝলি আমু
3: বানিয়ানি চাচির
0: আচ্ছা
3: তিনি মুই তোমা পানে রে ম্যাডাম
0: ই ই
3: আং কিসা খানাগা মানে আঙ্গুদা ও লাকারে মাদা বিরমান নানা দে বিরমান
0: এই আমহাই আমহাই ন লাকাই না নাই নি সাই জেরি নাই রকসে বিরমান মান কো গা কক বসুরতে কোপে এবা নাং জাক ন
3: কি নাই মেদম না
0: ইন দা সাগরা দিন ন বাহাই জাক এবা নং বাই বাহাই রক দেন খা
3: আং মুন জাক মেদ ও রাং রি সি মাই আং কই বিরমান ইয়া দবা আ আও কোন সাধন কো দে মেদ মাই বই ওয়ালে তো কেতে মালি যা কোনি নে কে তো কইছে কোনি নে তো কই সাকে মন আমি
0: নিজি না সে নিজি তাবো সলাগে মা তোছি না হাইদা এনকে আপনা তো ইন ই দ হাম বাই হাম বাই হাম বাই আও কবং মানি আবো কবং মা বড়ক তো অ বিরমান মান মানজাক ন আপো পো ভাই কে মানজাক আ কত মারং ন সঙ্গতে মুই তো মানে পান্তাবো কিসা খনা লায়া না হ্যালো হ্যালো
4: হ্যালো ভাই
0: ইন্দি বরকাহাম
4: আয়া সম্পূর্ণ গল নি লোক জানি
0: এ খরং কিসে কত রকে শাকাই খানা কাম কাম কে হ্যালো আনি খরং দ খরাই তো চম্পক নগর নিতাম জানি হিমা সিমি সে খানা শিও

0: খরং এবার বা কক স্রাই স্রাই কান খাই মালিয়ান বা তা নেই মারি হাইনে হয়েছে নাম ট্রাই খাই ফিদি তো গিতা বসাবো তো গরঙে নেয়ানো হ্যালো খোনাবো আচ্ছা
1: আচ্ছা
0: আমনো গাড়ি বতাবো কামি আমি হে পাড়া পাড়াও পদ্রে পদ কাইসা সংস্থান হিনসে না কাইসা বন্ধন হই তাম তাম রক দং বন্ধন টাইপ নাসে তো সাইমাইয়া গাহে চিনি বড় রক না হানা প্রকা যত মাননা মসং রং নকে মানা মসং এ না কবিনী বড় কতং না না হার প্রকাহাই না বরং বসাব না হালাই ফিয়া বা রে সোনা পর হা হে সোলাইমাইয়া পদ্রে পদ দো হে আপ্রকে তাম নুকজাক যে ও যে রি নাই ও যে মাস্টার হিনজানাই বন্ধন মাস্টার দে হিনজানাই নক নগ মা থাঙ রিকুয়েস্ট মা খাই মানা তেই যাবা নিউজ রক নুখা বুক দগৈ রহজাক মা রক নুখা আমার কাবা সাবি ফেকে আবো ফিয়া মনে কথ কিন্তু বা ও যে রং থাই বিনি বাকে হিঙ্গে নাই দিয়ে বসে কাইসা আবো পজা উঙ্গি দা বিন বাকে ওই আমার হাই রকম মা দঙ্গ কক রক সঙ্গে নরমিতানি খালায় হ্যালো হ্যালো ইন দেবর কাহাম আচ্ছা বুকুক নি গারানি এফ এম বাকি চালাই থাকি ফোন খাইদে নি না খা হরি দো এ নক সাতক গাই সাদে
2: ইন্টারেস্টিং সানা
0: মতন খা
2: আমি
0: আচমাচমখাই নেটওয়ার্ক মায়াহাই খাসলাবি মায়াহাই তাহাই খাই দো খাওয়াই দো
2: মানাসিনে মতো মাবাই
0: হারকা
2: হাঙ্গা নাই এই জীবনা সাবো মাগারি মামা যত না জানি যা কলো গিয়া

0: ค่ะบ่ได้ตรงช่องตาตรงนึงลากะนะคะมาซาลากะชุนะนึงเอาบ่กะเฮ็ดกินตางามก็ใช่นั่นน่ะอังกฤษหังกะใช่นี่ดินาปุรกะเลคาสคารุงกะเอาบ่ให้นะบังกะบ่เลยนะหันไหนใช่ดีนี่นั่นอยู่ดีมัน
1: อ่
0: ะก็บ่ค่อยตกน้องจักแม่ด
1: าอ่ะ
0: ได้แล้วไอ้ครั้งก็ทีมอาร์มอินเทรสนั่นจ้ะค่ะออมตีนังปาร์อันแต่เราก็องค์จังมันนี่ไปเลยคิดนุ่งตัวกี่จกค
1: ่ะอ้าวงั้นบุคคลหนึ่งปันถ้าไปสักไหนตรงนี้ขนาดว่าเราเตะบอลรักนี่อัมใส่อัมใส่นี่ก็กรอกห้ามไปด้วยนี่ห้ามไปงั้นเราบอกไปแค่นั้นชาวดินองเนี่ยอัมใส่ย้อนกุยตรงมาหรอกตู้3 2 6 2 5 3เอากรอกตุกนัมเบอร์อังอันนี้ตัวเราไปถ้าก็สาวนะสังน้องนี่ขนาดวิไปกันนะตรงก็บางมาบนบางทีเราบอกให้ตัวไปกรอกมาตัวสาลายนะฮัลโหลดูก็รีหายหน่อยน้องนี่บางทีจระพลอกสักตัวหินไม่ยาจระก็บางมาตัวสักตรงฮัลโหล
2: ฮัลโหล
1: อินดีบอร์กะฮัม
2: ดีบอร์กะฮัม
1: อินนี่เนี่ยนี่เอฟเอ็มน้องออฟคลายดีเอบานังซาลิทัน
2: ฮัลโหลฮ
1: ะบอร์นี่ชาลิต
2: อ
1: ๋
2: อดีบอร์กะฮัมเ
1: นี่ยอินดีบอร์กะฮัมน้องนับ
2: อ๋ออ๋อจิลานิคอริมงกอลซี
1: อ่ะจ้ะ
2: อัน
1: บ้าน
2: ช
1: าวนัง
2: ก
1: ็ทักไว้มาขายแล้วครับดอชาไลค์ดัชดิตินี่น้องบ่ครับก็ให้ไลค์ไปกระซิดชาวไว้
2: ฮะ
1: บ่ครับก็ให้ไลค์ไปกระซิดชาวไว้ตินี่ขนาดนี้ไว้
2: ให้ใครสิบุกิครับบิซาเสมาทั้งในงวดโปซิชั่นให้อันนี้บ่ปรองกูตาจอมไปจอลาดิกินี่আনো কুমো আনো আনি হাই হাইছি অবস্থা তোমার আনো রং বারো হাজার করে দিন তাম খাই নিশা হিয়াম বার বার বার হই পেরো খাতা অনলাইন সে ওল মালে তার মাস পাইছে ছিল না সে তাক সারলে খেয়েছি ওল বিশা পরে ফোন চাইছি রিসিভ খাইলে আস্তে আস্তে যে রাখেন বিশা লাইছি মা যাচ্ছি
1: তব মানজা খাতা তব বেলে মা খাসি খাতা উকলক
2: আনবো আনি সাগ দুখ খাই কোন দেখি খাই খাই মানে বাম মা খাসি আ দেবা আ
1: আ সৈক
2: ওলো গাছি জেরা কেন বকম নাকার আ আমো ইয়া নাকার মমন আপা আমো নাং ছক কম খাবা নং নাং মা জা আ মা মানো মা নাং মা জা আ দি হিং পাছ দা খাতা আ
1: আ
2: আলে দেবা মে
1: আ আ হাইনো যত না আপদ বিপদ তো নাঙ্গো হাইনো
2: অর বারাও বহুত বন্ধন দেখো তোমার তো ভাই অফিস নি বড় ভাই নও ভাই সু ভাই যাক ভাই খা বড় খাসি যে খা কু দিলে খা ভাই খারো মুসুর সকলে যাক ভাই খারো মাল মাতা অব তো ইন কনসল
1: আবো বেলে কেন নাই থ গিয়া বলে নাই থ গিয়া হালো নাই থ গিয়া পরিবেশ গো আবো ওয়ান সুক লাইনে নাঙ্গো যতন আপনকে ওয়াইশানি শামং গই থাঙো তাক ওয়াইশানি শামং তেই তেইছা পুরো কেন আপদ বিপদ ফানো তেই মায়া গই থাঙো তাক দ ককরে গই জং তাবুখা বড়ক বড়ক শিনি লাইনে নাং নাই জং লেনদেন এবাখা রাংরি জং রি লাইমানি বিশিং দিছে জং বড়ক ন শিনিও আও জং অবো হাইকে অংখাহংকে বরকনি গরং তম অবহাই অংখাহংকে সং ওয়াইশানি শামং সিং নঙাস জীবন কলকমা নঙাস তং থানানি বছর কলকমা তং থানানি নং ওয়াইশাবে শামং পাইছি গাং গা ইয়াক সুশি গা বাহিং নে বানা নং লাকাই তো যত নমা না হলাই লাকাই না হায়া বরককে বত মইয়া ফিয়া বজং লাকাই ন নং নিনি জরা মত না খেবা জরা মত নং সোনানি নাং নাই এবা বরকনি বুকুক নি এবা জবান নি জবান না নাই নাং নাই হাই হিংকে সেতে সে প্রনন রিনা ফন বুই ই বরলে আমুক মই দি মন হিনু ওয়ান সুগি রি জাং নাই হিংকে জং ওয়াইশানি সামু খাইকে চিনি বাগিন দেরা হাব হ্যালো
3: হ্যালো বাই
1: ই ই শাগরা দে তাকো নিনি বদাও মাই কথা মারক তো
3: আ ওয়াতি রো ফাইটং গো
1: আ ওয়াতি

0: হয় হয় জীবর কাহামাই লামসো খাই তো নয় হোক তৈ বুক সৌ গে ফাইজি অজর সাবতং করঙ্গান হ্যালো দীপর কাহাম জরানি তো শোনা নামলে তাক না আবো তো যত নাপুরন তো কাইসা কক রিউই কক সাবই না হালাই বিলাই না
1: মানে নাহানা গান জায়গা বংলি রং তো বরক নাহানা বগি থাই নাহানা গানবা না রং নাহানা বগি থাই বাক্সা বাক্সা গাই এবিন বাক্সা রং গরি বুঝিয়া হাই বুঝিয়া এবিন সান হাইচা গাই বংলি মান থানা থাই বর বংলি মান
0: আমি বরক রক বাইসা আলাইছে তো নাম বংনি থানী লাকাই না হারিয়াও না তো মাসাও তানকার নামাবা নয় নমা আংনাই হাইসে ককাই ইয়োগী মায়া কিন্তু সরকার বা ইয়োগী মানান হিন্দা আশা নাফং বাই নোগী মাইয়া কাউকে হাইসি নাবুক তো নি বেবাক লিং তো নরক খারনাই বা নোগী মাই আংনাই এগাই দো ককরে খা লাইফিও তৈব তাকুক তে বুক সঙ্গে কক রং আও বাইথানি কক সাসিওয়ানো সই কক নাহার না পুরোগাকে মেইন যেটা কক আং বরক শিকা হামালে নং নব অক সানার মূর্জ যে খাই তো নয় তাকুক তে বুক সঙ্গীসা কাহামকে খাই না দি সাইমাইয়া জিয়া যে সা বরক খানো নি নক নি গানানি বরক বা নি যাইতে কুস্তি পারঙ্কা দো ফোনা আনো রাং রেগা দি তিনিন বিশিঙ্গন রেওয়ানো সারেক নি বিশিঙ্গন রেওয়ানো খানানি বিশিঙ্গন রেওয়ানো গাঙ্কে আ বড় রকন রিনা নিঙ্গে কিসা ওয়ানসুক তাইকলাই নিনি সারিগো সিরি মানো হুঁকে নানথানি তাবু হানা সে নাঙ্গিয়া নানো সে আনো

0: थी मानो बड़ो गरों जो रमे मानो इनके जो जोना मारो जोना मान हालायो जो लगे सारा जो जिन्हें आस लाइव कलम जो थे मैं दस टाका बीस टाका पाँच टाका फैन जो हालाजाते फैब चीनी ना हाफ जो खुक बैन हाव जे बुखनी कक बैन हाव आ बुखनी कक से बेलैन मरक नक्सा बक्सा बड़ों थे लगे हर रंगली गबा भी रंग को मेटर खाया आस रंग कमाय थम कनुआ फैबा निन जे बुखनी कक आमो से बेलै ओके इन सिनेई थोबा तेईसपुरुके नरम जे बरम नंग मान दो अब माइा पद्रपद नजर बै नासी जाना आमो हायरक हालक आसा इमानो ओके सब दौ नागे ना फैदे हेलो
1: हेलो बाइनो बेलाय खेदि बरका
0: हा आउदि बरका हा
1: बाय फलेया बेलाय खेदि बरका हा आंयां शिवचंद्र परानी रविंद्र
0: रविंद्र ए ए
1: अंके तिनिन कक बथमा बेलाय खेनांग माने ओ माने बारे बेलाय के पासले हामाय बाइनो
0: अ
1: इनका आं थन थे जम सुख सावन
0: उ
1: जे आनि मा माने एदा बाय
0: द
1: के यावो न सुन तो रलायो नालायो आय के न सुन बखा कुफुर बाय के सुन इलिया
0: เคสมาตองไลโอเฮ้ดบ่ช่วยกุยกุยบุรุษซึ่งมาหาแกซึ่งไลมาตองไลโอแกตังไอ้ตาบุคงาบิสิบางนุกจังมานิงาแกบิสิมานะคะตาลักตาลักบิสิอึนคะตาบุนิดีเนาะเฮ้ดบ่บายแกนิจินีนิจิสักสักวันซุกิตายันเดอานิบุสิอินคัมตองเฮ้ดบ่บายอานิบุสิอินคัมตองอังบุสิงนาคะแก
1: ปนอังไรมาไหนเดตโตเดตเฮ้ดบ่าเดตโตเดตกะบักเกรีมาไหนอันนี้ก็สุอินตันยามอสซึงเสียเรียกโคชิงกะหำกันหน่อยนึงเฮ้ดบ่านายมันนี่ก็เรซึ่งซึ่งมาไหนซึ่งมันนี่แค่อุจนชิลยางบาระนารังยิ่งมาเอาเฮ้ดบ่าบ่ายงั้นก็ยาวบ่าอังแค่อังอันนี้ทักนี่มาอังทักยินบ่ายงั้นซึ่ง
0: อังสินี่น้องนี่บ่รู้ว่าจะน้องสงจอตะน้องทาลายเอาขอไว้อย่างสงจอตะน้องนี่ละก็เอาไว้ทาลายเอาไว้บุชิไลน้องนี่บ่รู้ว่าทาทันซะกันบ่ทาทันซะกันน่าละอยู่แค่ได้บ่บาย
1: สงจอตะน้องตาแค่ได้บ่แต่อีหะจะนามานี่ถึงแค่ตาบุอันนี้อินทําบ่สึกต้องอังอัสไคนาเลี้ยงก็แค่อันน้องนี่บ่รู้ขนาดน้องสุบ่าวตาก็ตอบบ่สงเดตโตเดตรีโรตาบาย
0: เอ็งก็ซึ่งเรมานี่การเอาเนื้อซึ่งบ่กิเลียร์นั่งทักษิณพุทธไทยจังอ่ะกิเลียร์งั้นเนาะนั่งตาบกบังนานาดาอ้อมหิษฐานัยให้ได้บ่บายเอ้ยเอามาให้เขาเอ็งก็เอามาเนาะซึ่งนาพะเนาะซึ่งบุญเนาะพ่อของรวยสาวเอ้ยทั้งเอามากุโนซึ่งบุคคลสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองสองส
1: ke yabono milar tong ma yabono bai sing sing yabono sing kiliar ke sing baka kiliar ke sing rana nang mai he de ba ni bo ja san sing sa ki tan kha ne ni he de ba sing jo tan ko sto khai ni ma no ran he de ba sing jo tan ho man ke no ma no ke yabono sing sing ha no sing wan su wi sing baka bai kha bai ko bai ke sing kha ko por bai ke sing ko som re sing mai yo ko sing relanya nang mai he de ba bai ul su kang ma no hai si tabo sing rana nang mai ke bi ni baka bo ma ha ja ni no ke ni ji sa thang no baka tai sa oi thoi muk tri thang ya bong si nai he de ba ba re ne ya ka ka ang kho ma ha ngak ma
0: da ko kore hinge ni ni uni ni kha to srais re ble na do akon panda ho pa ese logi tumi ta khuk rovindra aw hinge kabang ma obo hai ko to na eba pati mong jo to ni logi o no angkha amu ang ya kare phe ba obo hai ang ma ni ya gulo hangai borok we borok ni halok kisa derai thang ho eba tera ui thang hinge halok no chang kam kai narang na ni hinge chang bebak thiki no chang kam ma ang na ni na wai si hello
2: dibor kaham pai
0: ah dibor kaham
2: channel tu mo rai man tini to tam lagai ni sui da chalai pai an yang da kaham me man kita kita buji man do
0: ah tini ge chalai tu mani je lagai na nai ni sai ri nai rok se birman nok layo apna de chalai tu mani
2: na nai ni chalai ri man je nai

0: 大部分人不按来的不可大部分人不用要不用在今年到了你毕竟就在做一个地来开一个帮我包地来有中国地来有阿爸还可以来有大
1: 啊能给能办
0: 大部分人到了不帮你要
1: 不能看来等你应该到那都搞过来搞过来搞过来给看来等你办大部分人啊你给考虑一下啊mung rok tang men chen khai li ya oma hai no nang asak ni bus hani mung ni ha mani mane ani je life phone mani bus hani school fees rok ni nani ba tama tama problem hini phone ko rang na ha ka kuso kuso no na ha ka ha ban amount bro ko sanan thang li ya nge ani bahana jang ni ke sini ja nge bo je sa ka pare nei shut ka nang phan ri nai hin chao to thik ase no rika tong mani ba হেঙ্কে মাছ কাইছে নি ইয়া গুলো হেঙ্কা হেঙ্কে ন ব দুই মাছ তা এক মাছ নি পরে রিনা হেঞ্ছে মানে হেঙ্কে মাছ কাইছেন পরে হেঙ্কে সুদ বইয়া আসল বইয়া কত বড় সুদ ডকাই সাউই রহি পান তঙ্কা বিশা কাতে সাংখা তিনি রিওয়ান খানা রিওয়ান ফোন সে রমলি ইয়া নক বারার ঘেসে পাই খাত মাতা মা হাঙ্কা এক মালাই রহ যে পান কক সাকা ব তিনি হাই রিনা তঙ ইরাই রিনাই তঙ নক প্রবলেম হাই থিলাই তঙ থাকলাই তঙ ভাইকে হেঙ্কে লাস্ট হঙ্কা হেঙ্কে আং 8 months dang kamu na 4 months busa ni sut chat kun fan hale ang saka ang kun na nge nga no ani je dang na kam simpan ki phile ri se de ni saka mane nije dang na ni no borok maru to kha hai mang kha mane tam tam ma ang ya tong jora jora ki sa wala jakti hai ro bong thang kok ro lai sa jakti ing ma thang tam ni nge jo to ni na rang no na nge ha saka ke bu kri na rang jo to ni ba ga no balai no morok ba important chini life ne bale keno bo ka sa nang mani mani bo nge amono kari bu ka ma tong go fia ba kai sa nang no sagra ka nong ni khana la ya na ka ba ma ma lai kha sa ang bo hai pati mu ani life ung sak sing ka han ba gen tini ki sa আওয়ানে হিন ফাইমানি নরন খুগো বখনা লায়নে স্বাগতম হ্যালো হ্যালো হ্যালো হ্যালো দকো করিং কে ফাজি অজর চংনসা মংতাংশ খনা লায়নে খনাই তুমি সরসা পয়েন্ট দক মেগাহার্স এফ এম উজ্জয়ন্তনি তিনি নিয়মিত মানব বান্দানো দ স্বাগতম ফি নাই গেনা হ্যালো হ্যালো
2: ম্যাডাম
1: ইন্দি পরকা হাম
2: ইন্দি পরকা হাম অঙ্ক সনম জং কা হাইকি দো
1: এ
2: কানা আওয়াজ কো মনে রেডিও তাম সরাই সরাই ইয়া মানে বলে আমলো তো লেপন আছে কম খানাও মানে দা মানে কাজ হই দম মানে তাম না বাইকি আমি হ্যাঁ
1: আমন তো আং তো শাইমে দো আবো চিন টেকনিক্যাল member ko sai mane ang to an yang te yang kam ngan khai tong obrok sai mai agin simida obo hai ang tong na panda chang drop ni simida na tabuk tabuk ungo আবু তাবু কাহিনকে তো ও আতে রঙে বাকি কিসা ডিস্টার্ব হতা আপন বাকি কিসা ডিস্টার্ব গঙ্গা টেকনিক্যাল লাইনও তো কোনো প্রবলেম করে তঙ্গ তহিনে ব্রক তো সাপাইয়া ব্রক তো এক আনবিস খাঙ ব্রক তো আসলাই তঙ্গ ই
2: বুঝিয়া
1: নং জিকাশ মি পাই বি খরাং খানায় কদি অবশ্য পানো খানা না খরাং না জিজ্ঞাসমি ভাই দফাই দিয়ে খানা লাগে না সাবতং অজরাবো হ্যালো
2: হ্যালো
1: ইন্দি বরকা হাম
2: ও বাই গদে বরকা হাম ফাসিং আ খানা হামান খুব ফ্রাই না মানে খানা মিছিং ও বেলা কি ন তিন দিন ন বেলা কি ন ফ্রাই ফ্রাই নি আঙ্ক তিন দিন ফাই চা বেলা কি ন ফ্রাই ফ্রাই তারে দো
1: দ হাম ভাই হাম ভাই দ হাম ভাই ফ্রাই তং নি দ এই ইংকে ফাইদি হজনা চিংসা মন খা লাইন খাই তাই তাকতে ভোগ সঙ্গে তিন তারিখ পান্ডায় ফোন নং বাকে খাত খাতাম সাইতো ওজা খা লাইন সারা সাপ মেগাহার্স এফ এম উজ্জেন দেওয়া

হয় নহয় দিবর কাহাম বাইল আমিরো খাই তাই জদা তাকতে বুকুক সঙ্গে খাক লাইন গানলগে রি তঙানো এবারে বারি তঙহিনে এগে ফাইদি হজর সাবতং সঙ্গলায়ন হ্যালো হ্যালো দখকরে খাই তাই তাকতে বুক সঙ্গে তো মনোরং আনো কল খাইকে হাঙ্কে হাঙ্কে নরং গানানি মানে এফ এম সেট অফ খাই দিয়ে এবারই চালি থাকি হাইকে নরক সাতানি কক সাইমে আফং নাই আমি কক সাফর রক মানে ডিস্টার্ব রক ফানো আমি মানো হ্যালো হ্যালো এগে ফাইদে সঙ্গা মনে কিসা খা লাইগ্রা সিওয়ানো কক সাথে সাথে খুঁজে রক তুমা হাইন থাকা হেডফোন টেপাই তো মানে বা এগে কিসা ব্রেক না লাইগ্রাওয়ানো ফাইদি যেন টাবু গেজা গজাম নাইনটিন নাইনটিন গেজা রচা মরক খালাই তো হিন্দি যেন তে ফিল্টার পান দাও

0: जुन कपडा खानालाई नै जुन मिक्स न खानालाई हेर्न फाइदा हजुर हो বেলা কেন ব্লিং গিয়ে দাও হ্যাঁ সাবো তো বক নাই নাকি না হবো খাই কাহাম কেন মিতে মানো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: ই খুদ খানি খরাং কাহাম কে
1: আমি উদুপুর ট্যাবলেট বলছি
0: হ্যাঁ
1: তুমি সাহা বলছি
0: হ্যাঁ হ্যাঁ বলুন হিন্দি গান তো প্লে হচ্ছে কিন্তু আমি রিকোয়েস্ট রাখতে পারবো না হ্যাঁ আজকে রিকোয়েস্টের প্রোগ্রাম না হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ হামবাই যত খাই তো নয় কবনি বসং রোগী নেপানদাও গরম হর ফেবা কবনি বসং কক্রক খাওয়াই তামনে দিয়ে আসে আং মানজে খাত গেবা ওকে ফাইদি সাবো তো মজরা গরম ফিবানো হ্যালো
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো
0: দক করে হিঙ্গে ফাইদি চা মঙ্গল থাকলাইসিবানো খাই তুমি সারাসা পয়েন্ট দক মেগাহার্স এফ এম উজ্জয়ন্ত ওকে ওর চামগুলো যাই

tamong rok te kaisa kok tuk lain ta bu khyog ri jakhen rok arab kor hori manai jodi khoroksa khai te khoroksa te kaisa kok tuk number try khai mane duita kok tuk number na ang ek loge te receive khai me afia ba kok tuk number call khai mane ba receive khaina jai to mai abong kha 9485007172 o number haino haino ni ba khyog ri jakha abong kha 9485007172 o number নর কল খাই হাই হাই আং মে কৰং হৰি মানে অনলাইন নবতাবো ফিয়গৰি জাকা আং খনাই তং দি সারাসা পয়েন্ট অফ মেগাহার্জ এফএম ও জেনদনো

ফাইদিকে জং তাবুক কক দুংনি বুখাগো থাংলাইয়ান তে কাইসা কতাল তাক নাম্বারস কতাল তং ইয়া সাবসে জোর অফ খাইতমান জাক মানে তাবু হাইনা হাই অপেন খাই জাকা আর অব কক দুক ফাইকা আর বাই অর বাই নাং রিসিপ খাইনাই দো ইংকে যে ওয়াইসা কক দুক খাইজা রং নর কক দুক তাক খাই লাইছি দি তে কবি নম্বর রং নব শেবরছি দি ইংকে তাবুক ফাইদি আর তো কাটুং থাকা দক করে গরং লাইফ ইয়ানো হাইনো হাই তাহু গেবা বহু বই বংনি কক নক খনালাইয়ান হ্যালো হ্যালো কে খনানি খরাং দেখো কই খনায় তো জিন বান্ধনা হয় কিন্তু অতর তরকে ফলো কইতো মা তলাই যেমন বিফানো যেন তলাই হ্যালো হ্যালো দেখো কই হাইনহাই তৈ জরা সতী থামজি হাই দো সতী থামজি সাহাই দো নরকাই গরঙ্গ দো ইমানো তৈ নক খাও ইমানো হিংকে লাকাইনো তৈ যে কক সালাই দোমনি লাকাই রিনাই নাহানাই সাই যে রিনাই সে বিরমা নাঙো হিনাই সৈন তাই যেন বুকুক ওয়াকি দিশা মাহাইন যে গ্র্যান্ডার বা চাহিব গবাং বড় বিরমানক লাইজাক আককলে সই হিংকে আবনো কারিব যে নাহানা পুরকাই দো নাহাই লাং থাকা রিনা ফরো হিংকা হিংকে রিয়া বকা সাজাক নাই রক অভাব করে হাইসে যে রি নাই রক হিংকে নাং বলে না

0: থাকে ককতে খেব সাই নাই ককা খাব সাই নাই কইব নাই লবইব নাই পদ্রে পদ লামা নাই সিনে নাই ফানো মানিয়া অবহাই ফটো হুঙ্কা হেঙ্কে তে সীমা করেন থাঙ বখরক থামজি কামর হেঙ্কে অবহাই ডক যাতে নরংনি কপাল হব তাং থ রংরি রিনা সকাং ওয়ান সুগুরি লাই দি সিনি হুরি লাই দি হিঙ্গে তৈ সামা হাই কামে আমসায় তো তাবো কবং মা মথারক বা কবং মা অবহাই রং লাগাইনে কবং হতং আর রক অব নরক বা নকনি নক গানানি বরকানি নকনি বরং হানাই তং ব্রংন বুঝৌ দিন রি মানা মতন গে নাহারে মানো রি মায়ে মতন গানগে নাহারে বুইবে লাচি মাসি যাবো বইন সেকাঙ্গ অপমান মানাইলে তাম লাভ বা হেদানা হিঙ্গে অম হাইরক যাতে ইয়াতে বা নরনি কপাল বা কলায়াতে হাইনি বগে তিনি অবন তৈ সালাই থমানি হ্যালো হ্যালো
1: দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড
0: হ্যালো
1: কল রেকর্ডিং হ্যাজ নাও এন্ডেড
0: সাবধানে কল রেকর্ড চেকলাই থম দক করি হাসং ফাইদি অজরাব হাইনো হাই জং রসচা বংনি বখাগ থাংনানি হিনি দং রসচা বংনি বখাগ থাংলাইয়ানে রসচা হ্যালো হ্যালো হিন্দি তো
1: আর হিন্দি আমি সারলাই পাইকে বড়নি মানে উদিপুর হিংসাও গাবো আমি সারা গিয়া হিনকে তাবো মানে বব গরি ইংরেজি সানমানো আবো ওয়ান সঙ্গা নাম পিয়াবো মায়ানি বিহিতে রিজাক্টিং থাকে আবো হাইরক গই থাঙ্গো বাই হে দা ইংকে আবো হাইরক জাগে থাঙ্গো কেতে গেছে সানা মজঙ্গো জে জারাই ইংক কল খাই তংলাই রক মানে কল খাই তো তা খাই দিং ইয়া আবো পাক্স চে সিস্টে খেলে গো বাই তো ই ইংক ই কল খাই নাই তাম হুল খাই ও খরাং খরাং খনারি ও আবো হাই বড় রং ন আবো
0: কক্টর সালাই না তঙ্গ হিঙ্কে তাম নাম্বার ন হিন্দি সাজাক তিন খাং হাই নাই তাই নাম্বার সাপিব না 9485007172 হাই নাই সাপির না 9485007172 আলগা জায়গা তো থাকি কগিয়া থাই কল কেসা ফালে ফাইকা হাইফাই আমি জাবমুপলাই খাইজাকি আং রমি মালিয়া দক করি হাই নাই গরম ফিবানো হ্যালো হ্যালো তো ফাইদি হিঙ্গে চাইনিহাই রেচামং থাকানো বেলা খেন তৈল খাত রেচামং খাখাই ও রেচামং খাকাই তাক ওবাদী জরা বাই গঠক জাখাই রেচামং তৈ বেলা খেন খাস লাগতক ও রেচামং রক তিনি কয়মংনি পান্ডাই ফানো জে রেচামং নবাই তবু খাখাই নরক খানাতক জাগানো তিনি তো মইতো মানো পান্ডাই ফিয়াব কাতাল কাতাল রেচামং তং প্লেক খাই রকিনে ওয়ান সুক তংনাই রক ন আং সাইনা মুচং তিনি হিঙ্কা কিচেন গিচা কচাম অল মেমোরি মানে কচাম আসব কচাম ইয়ফানো বা কচাম রেচাম প্লেক খাই দিয়ে সাজাবো হিঙ্কে তা বুক যেন 2015 পড়ে রেচাম রকম যেন প্লেক খাইব বা 2000 বিশ্ব 2000 সেকেন্ড রেচাম রক যেন প্লেক খাইলাই দাও

0: Hoi ke ojora ho chung kok tu ko thang lai na ta ko ke ba bu khuk dang ka bo try ke mene cha ba ka ba chai to ko ni de ka na phai de thasi number ko tal di ma ho chung receive khai nai na bu saka hello hello ko kori sab jani call khai ka last 72 number ka na bo ta ko ya ba garangi malia kaam ki Hello? Hello?
1: Hello?
0: Hello?
1: Hello?
0: Could you hear me? Hello?
1: Hello?
0: দেখো করি তানি মারিকা সাইমিয়া আপনি তাব কতাল ফেল মানে সেটিং কিসে প্রবলেম ফানা আঙ্গাই তো ইমান খনা আঙ্গাই তো খরাং খনা হরি তো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: আমি খরাং দেখনা হর হ্যালো
1: হ্যালো বাই
0: Ani ni FM nak kita kom kari deh. Kenari nai deh, hambai. Panda pasal loki tong ni, ingat ini deh koi muni panda ya pa. Angkai hai perang jerat, saya pun tu puja abnok makan awan. Hello.
2: Hello.
0: Indi bor kaham?
2: Indi bor kaham, madam. Ini tam panda.
0: তিনি মৈতমান বান্ধবকে সালাই তোমনি যে লাগাই নাহানাই নিশাই যে রিনাই বসে বিরমান মানো
2: পান্ডা
0: মৈতমান

0: মানো পান্দাও তো মইতো মানো আ মইতো মান মান মানো শালাই হুঁ গাবা তিনি অবনো মইতো মানে না তিনি তুই ফেকে দেখাইছে
1: রোমানি নব রেলাইকে উল মোকাং খরং সামলাইতা সলক না লাইছা নাংপুরকে তো কইলাই নাই দিছা জাগারা দি আবো নাঙ্গাই
0: টংসুকা
1: রুনাই বুনা সয়াকো নাকসা রুই মা রু কয়জমান কয়জমান
0: হ্যাঁ
1: নাই তো পাই উল সে আবো বকা জুদাঙি থাকমানি দেখো আর না মানি রাং ন কিকলি রুনানি আবো সে বকা ইয়ক লাইসাংকে আমি অনেক পাতি নম গবাং মা সঙ্গ নুকা সলক লাইথানি লাগাই লাইথানি ন আবনো বেলাই সাবধান উঠাই যে না নাই তের নাই আং না নাই হিংকে না খাংকে আং আবনো বেশ কবন কেফিল নানি আবনো তাই তুম তাতে আপনি বেখাও কাছেই আবো উই উইং তোমা নাই আং বিন থানি না খাবা আবো রেখাংকে আং বনো ভাগে কেফিল নাই এ আবু বেলাই নাংতা ক গবাং মা লাগাই রক না কাছে সালগো নিনি কাহাম হালক সবাই না নিগে গবাং লাগাই রে রে গবাং সলক রে না বরগো হাকসাল নানি কাছে লামাঙ্গি
0: লামাঙ্গি থাম
1: অন বগনি ও কথার বাই বেলো কাছে কক সামানি রুম চ্যাপ্টার 13 নি এইট ও সামন্তা নরক কেমনি থানে লাগাই গনাং তাংলি দো তামকে নরক সিং নরক হামজাগলাই মানে আবো সিনরক নি লাগাই আংখাই বরম
0: তোমায়
1: খুব সাবধান
0: আহ সৈকক নিকে খরকসা তেগাইসা মৈতুমান মানে সাশিবনে আনি পারানি আনি দাদা নকলায়ও ব বুনি গ্র্যান্ডার বাচাওই আরক বসে বাংলা না হ্যাঁ এক্সাক্ট অ্যামাউন্টলে সাইমাইয়া ব গ্র্যান্ডার বাচাখা হিঙ্কে গ্র্যান্ডার বাচা মানে আরক লাগাইছে চলি এটা লোন সলিয়া হিঙ্কে লোন ছুঁয়া হিঙ্কে তো বসে বাঁচাও বা বস বি সৈরি যাক বা মাসপ্রম ফাইকে বিশে তাই দোসো হিঙ্কে মান্থলি ব যেসব 80,000 ফোনসে মান দো আসলে গবাং না খানা হিঙ্কে বিব কিসা মিসা লোন দোকানে দো না মাস ফাইকেনসে হাতি বারসা সকে কাহাম আমার হিঙ্কে রং পাইখাই হাই না বইনথানি সলক আড়ি হাই হিঙ্কা বইনথানি সলক আড়ি তো না হারো হাইফানো শুই তরি মাস কাপড় ফিহাবা তালব্রুম ব্রুম না আরো টিন অঙ্গি দোকাতা কবরংনি হিঙ্কে ওকে ওকে পে বা লাস্ট ইয়ার রং সিমি আরক লোন দব পাইখানা হিনে খামা কাও তাবো হুঙ্গে বংন কিছু কাহাম গ্রং মিলি খেন নগু ফিয়াবা বংনি জরা বেলাখেন হামিয়া লাইকে হাইসে বরক সিনিয়া বিনি বেখা ক্লাইং মা বাই যে সানো নগো সুই বাসা মানে বেলাইখেন বিনি লাংমাবো তামনাই সিরিমুং ফাইপানো ব সাইচুং ব চলে না সে বেলা কষ্ট বি নুখুনো চলে নি খরক চাকরি খাইতে তৈ বি নুখুং চাকরি খাইয়ানি সাইফানো সিতরা অম হাইং খাতা কম মশাং খা তাল ব্রুম ব্রুম ভাইকে বুনি আরো ইয়াকমা ফেহালো বা কিসা মেলিগ্রি ডিগ্রা দিয়ে অব হাই রক ফিয়াবা বব বেতন মাংখে না শুইলে রিজাও শুয়ে এলাই নিয়ে হাইনি বাগে নি বাবা আসাক বছর বছর চলি উই তংজা যাও তাক হিঙ্গে তাবুক আজে না নাই তো রিস্রি আঙ্কা বন তো থারি তো কারি না হিমালিয়া বিনি শাক নি আপন বাগে নিক হালক রক দেরা বই থাঙ চিনি রিথাই শক্ত বেকে চিনি হালক মাস মা দেরা নাই বা

0: যেমন ঠেকা পুরো মানা নাই বনাব বিন ঠেকা পুরো খাচ্চারে মারে
1: নাই
0: বাকুকে না খাই কে আর না মুসং জায়গা আবো হাই ফেলে ফেলা তাই বেলা নাম মানে ও রাই ছেলে না নাইছে দেব বক্র গামি
1: ওটা
0: কিন্তু বুনি নাই পাখে মার নাই
1: গে তিনি কবাং কক্তো সালাইকে গে অবনো সানি মুচুঙ্গ যত খাই তনাই তাই তাকে বহুত শোনো নি হালগ্ন নাইথকি নরমন সাজকে চিঠিউই তনি দি বা হালগ্ন ওয়ারুক বাই লামথাই যাওয়ানে হাইকে ওই নাইথকে দাই দি যতন থানজে গুরু কুতুমকে নাইথকে পাড়া কাইসে আবার ন কাইস বড় নাইথকে থমসা কাই থাকে নাইথক মজাং ফানরাগ বা নুখুরাগ বা যানি থানি লাগাই সকাইন হাবা নজং যেন অ মনুষ্য কেবল লাগাই সারা যাই মেয়া লাগাই যাঙু ন ফিয়াবা অ লাগাই জিনিস বাকি বিদমান তবুয়াতই বেজয় অংয়াতই আবনো নাই যেন মানে হাতাই বা চিফ্রু ব মারি থাই গে আশক সাবই যিনি মৈতমানো পান্ডানো খোলাও শিওয়ানো তাংসার চামন বিশিংতই অবন ইয়াগুলো যেন খাত খরং পান্ডা তুই ফাই তো খাতক খাতক কক বড় চামন তুই খাদি পাই থাকি তিনি মৈতমানো পান্ডানী অর চাবং

হয় নহয় লাম চগো খাই তনয় তাকে ভোগ সঙ্গ দিবর কাহাম ইয়াভর অদরাব হিংকে চিন স্টোরি নজর রক্ষক তামই তঙ তাবুক দিব নে দাম নে তামই সতি নই তে মুখ ফ্লি চিথাম এবার হিনিমানো দিব নে দুইটা তামই দুই মিনিট এবার সতেরো সেকেন্ড অংখা তাবুক অজরাব হিংকে হাই নহাই লাম সফির চিনে পাই থাকুখাক নি পান্দাও তাবুক তে ফিলসা পান্দা আবংখা খনা তত খরং পান্দা খনা তত খরং পান্দাও হাই নহয় খাই তঙাই তাকুক তেই ভুক সঙ্গ লাম সগো খাকলাইও অশোক জরানোর আংবাই বাকসানো খনাই এবার আনার লগে দিয়ে হিংকে ফাইদি খাত খরং পুইলা বাকনে যেন রচাবং খালায় যিনি রচাব গরং তাকুক সঙ্গে খরং বাই রচাব যাক সাজাগিয়া ককথাই ও রচাবন খালায় হিংকে আবন ইয়াগলো হয় নহয় খাত খরং পান্দা ও কিভেলে ফাইফিনে তেই কুবুনি খাত রচাবন প্লেক হাইনে বাকি ফাইদি খালায়ন অজরাব তাকুক সুকাংনি রচাব যাক রচাবনক খোনানানি বাকি।

হয় নহয় যেবর কাহং বাই লামসকুই রখনাই তনাই তাহক তেই বহুক শুনো খাক লাইনর লগিরি তং না হেনি তেই সতি নুইচি হাই তং খ নরক বাই করঙ্গাই তং না নি দেব নং নখরা তা খা তা উড়চা বং খনারি না নি গাঙ্কে খনাই তনাই তাহক তেই বহুক শুনো হামবাই মাইয়া ফরো আনমা সকে নরক হামসকে লগিরি তং ও তে করং হরমনি বাকই হিঙ্গে ফাইদি তাবক অজরা হয় নহয় তে দাংস রচাব সঙ্গ খা লাই ফিউ আন বেলেখানো খাতত রচাবম আবো কক্রু রচাবম হাইপন খাতক জায়গা হিনে আংখা কে ফাইদি খালায় পাল বাকসাকে খালায় তিনি খাতত রচাবম ন তৈব মশাং লাইন ও রচাবম বাই খাকলায় নরক পান্তা পায়াসাক রচাব খনাকায় ই তিনি লেখা তক বাইক খেলো রচাব মা হিনা গেফাইদি সঙ্গ খানানি বোখাগ থাংলায়নে তে দাংস রচাব তিনি পাইথাক জরান রক খাই সিমি টংলি নংনি বাই খাত খাত রচাব তো বোঝা খাইছে মোবাই কথক্রিমা খালায়নে অ রচাব ফাই

হয়তো হয় পাই থাকনি চাপ ইয়া ফানানে বাকি পাইকান রং পুকুরি মা অজরাও হ্যাঁ হাম বাই যত নো আনো আসাত লগিরি তোমার বাকি পাই থাকি বর কাহাম ইয়া ফোন যত খাই তোমায় তা করতে বুক সংরক্ত হ্যাঁকে ফাইদি যেন পাই থাকি রেচাপ মূল ইয়া ফানানি বোখাগর সকাই যাক হ্যাঁকে খা খাই খাতক খরাং এবার খেবা পাই থাকি যে পান্ডা আবন রকলে কেন খাতক যা খানা যে রেচাপ মূরাং নং বাকি প্লেয়ার খাইকা ওরা লাস্ট আপু যে রেচাপ রং বাকি প্লেয়ার খাইনানি থাকি দো খা খাই অপবনর বালাইখানো খাতক জাগান হানে হিগে তৃক তৃক জরা বুফ্রু লাই থাকা কক সাদা সাদা সিরগলি হায়াদা হিগে চাইতগুইন তো আংব নরক বাই গবাং জরা তঙানি ফিয়াবা জে জরা খাজাক আসং বিশিং মা তঙানি বা গবাং তঙনা হিনপান তো ওই তো মাই হায়াদা হিগে ফাইনাই শালব হাইন হাই করংনানি ইং লাইয়ান নরক বাই তেবিশা রচাপ মুং আফ্রু কই মুং নি পান্দার তো মুং তো বুকা তঙখান কে কই মুং নি পান্দা তো বুই ফাইনাই তমুং খাত রচাপ মুখ নাই পান্ডা হাঙ্কা বা নি বাকি রচাপ মর তো বুই ফাইনাই ইংকা ফাইদি পাইথাকি রচাপ মুয়া ফরে এফ এম হেডলাইন্স আং পয়নাই বাকা থাকানা ও রচাপ মুন ফাইদি পাল বাকসা খালায়না

আইনো হাই পাইথক বখাগ লাম সগ আং কতাবুক চিন স্টুডি নজর খগ তামই তঙ দিবনে দামে তামই সতে নই চি দক তেমুক ফুলি বরই চি চুকু এঙ্কে পাইথাক নং নি বগে এফএম নিউজ হেডলাইন্স দঙ এফএম নিউজ হেডলাইন্স নে আগল তিনি নি পান্দান এবার ককবর আওয়াই পান্দান মা খলপনাই এঙ্কে ফাইনাই সারলগ হাইনো হাই গরং ফিনাই ফিয়াবা জরা আংলি দঙ্ক এফএম নিউজ হেডলাইন্স খালাইনি এফএম নিউজ হেডলাইন্স খামানি আগল তিনি নি বগে পান্দান জন মা খলপন ফিয়াবা উলনি পান্দার নরকানাওই দি তে সালব্রমব্রম লগে দিবই দি এঙ্কে তিনি পান্দা পাইফানো খনা ফুঙ্গ হাইনো হাই চিনি আওয়াই পান্দা চেংজাক ফুনে জরা তো নরক সাই নমানো হিঙ্কে নরক সালপ্রম্রম লগে রিউই তঙা না কবুনি পান্ডা রগব হিঙ্কে ফাইদি এফএম নিউজ হেডলাইন্স নে বখাগো থাংলায়ানো তিনিনি এফএম নিউজ হেডলাইন্স রক অংখা রাজ্যসভাও তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিশন অ্যামেন্ডমেন্ট বিল নুসাই নুচি দগ্ন তৈ কগলাম সালাইনাই তাই পাস নি বাকি দিশা জাগানো কেন্দ্রনি মন্ত্রীয়াকচু ডক্টর জিতেন্দ্র সিং তিনি সারিগ অ বিল তিসাওয়ানো বিকশিত ভারত আওয়াই মুংনি বাকি মন্ত্রী বক্রাক নরেন্দ্র মোদি বসকাং কক তিসালো নেশা মুক্ত যুবা সামংবতাংন চেঙ্গি রুবানো শ্রাবণ তালন রগি বিশ্বনি কাওয়ার যাত্রা তিনি সিমি চেংজাক্ষা আবনো রগী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহতে কাশ্মমন্ত্রী রাজনাথ সিং হাকতনি লুকরংন খা কাহাম ইয়াফরকা গ্লাসগো কমনওয়েলথ গেমস মিয়া প্যারা অ্যাথলেটিক্স লারংনি সারা মিটার খাচিংমাও টি ফর্টি সেভেন ফাইনাল পুইলা তাই উলনি থাই পুইলা তাই উলনি থাইমানই লাইবমা সামখা ভারত অবংখা তিনি এফ এম নিউজ হেডলাইন্স খা খায় খাই তখন তাকে বুক সং খাবাই খানা হেঙ্কাই যতন পাইথাকি দেবর কাহাম হাই নহাই তেসা মাই আফা পিড় হেঙ্কাই যতন খুলমকাতে হামবাই মাই আফরি নরনি বুকগ্রিমা তিনি অরণমা বাচাশি ফাইনাই সার লগ তেসা গরঙ্গানো অতাল তংলা ফাইনাই তালো তেসা গরঙ্গানি যতন হামবাই আফরি তিনি আং মা বাজাশিনাই

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:30 হয়ে 12 সেকেন্ড। চলে এলাম আমরা 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্তের এই দুপুরবেলার অনুষ্ঠান নিয়ে। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, থাকবো একেবারে 6:30 পর্যন্ত। তবে আমি থাকবো 6:30 পর্যন্ত, কিন্তু FM উজ্জয়ন্ত কিন্তু রাত্রির 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে আছে, থাকবে। তাহলে শ্রোতা বন্ধু, শুরু করে দিই আমাদের আজকের প্রথম পর্ব। প্রথম পর্বটি হচ্ছে চিরায়ত। আর চিরায়ত পর্বে আজ এমন একটি গল্প আপনাদের শোনাব, যে গল্পটি হয়তো আপনারা অনেকেই শুনেছেন, এবং শুনেছেন বলবো না, অবশ্যই শুনেছেন। এবং সেখানে বলতে পারি যে এই গল্পটি মানে আমাদের নারীদের কথার যদি বলি, সেই নারীদেরকে একটু অন্যভাবে এগিয়ে যেতে সাহায্য করে।

শরীরা কারোর কাছে বাঁধা নয়, কারোর পণ নয়, সে কথাটা মাথায় রেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে গল্পখানি লিখেছিলেন, চলুন এবারে সেই গল্প আপনাদের শোনায়।

শ্রীচরণ কমলেশ। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে কখনোই চিঠি লিখিনি, চিরদিন কাছেই তো পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি, আর চিঠি লিখবার মতো ফাঁকটুকুও পাওয়া যায়নি। আমি তোমাদের মেজ বউ, আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ আর জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়, তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গেই সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগল, মৃণাল মেয়ে কিনা, তাই ও বাঁচল, বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত? চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি আজ লিখতে বসেছি। যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে খনে দেখতে এলেন, তখন আমার বয়স 12 হবে। দুর্গম পাড়া গাঁয়ে আমাদের বাড়ি, সেখানে দিনের বেলা শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ একড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গাঁয়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি, তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না, সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্যেই তো তোমার মায়ের একান্ত জেদ ছিল, নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে, যকৃত, অম্বফুল এবং কোণের জন্যে তো কাউকে খোঁজ করতে হয় না, তারা আপনি এসে চেপে ধরে, কিছুতেই ছাড়তে চায় না। বাবার বুক দূর দূর করতে লাগলো, মা দুর্গা নাম জপ করতে লাগলো, সহ

পুরের দেবতাকে পাড়া গায়ের পূজারি কি দিয়ে সন্তুষ্ট করবে? আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার কিন্তু বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সেটিকে আছে। আমার এই বুদ্ধিটার জন্যেই তো বিষম উদ্বিগ্ন ছিলেন, মেয়ে মানুষের পক্ষে এক বালাই, যাকে বাধা মেনে চলতে হবে। সে যদি বুদ্ধিকে মেনে চলতে যায় তবে ঠোকর খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা অনেকটা বেশি বুদ্ধি দিয়ে ফেলেছেন। সে আমি এখন কাকে ফিরিয়ে দিই বলো? আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতুম, সে ছাই পাশ যাই হোক না কেন, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। আর সেইখানেই আমার মুক্তি, সেইখানে আমি আমি, আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি, সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল, আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকত তাহলে সেই আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য সমস্তই হেনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসত। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না।

আমার মেয়েটি তো সন্ধ্যাতারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম। জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটেই যেত বলো। আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে শেষকালে সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায় আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে, ছোট্ট একটুখানি জীবনের কণা যেন কোথা থেকে উড়ে এসে পড়ল। বিধবা মার মৃত্যুর পরে আমার বড়জায়ের বোন বিন্দু, তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো। দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ, আর সেজন্যেই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়াল। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া সে কত বড় অপমান, দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হলো তাকে কি এক পাশে ঠেলে রাখা যায়। তারপরে দেখলুম আমার বড়জায়ের দশা, নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, তবে যখন দেখলেন স্বামীর অনিচ্ছা তখন এমন ভাব করতে লাগলেন যেন এ এক তার বিষম বালাই। তাকে দূর করতে পারলেই যেন তিনি বাঁচেন। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি

বললেন, মেজবউ গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন। আমি যেন একটা বিপদ ঘটালুম, এমনিভাবেই তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন। কিন্তু আমি নিশ্চয়ই জানি যে তিনি মনে মনে বেঁচে গেলেন। বিন্দু অনেকটা বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্তই ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটু কোনো ছেড়ে দিতে চায়নি। যে কোনো একটা অনাবশ্যক জিনিস যেমন পড়ে থাকতে পারে, ঠিক তেমনভাবেই বিন্দু ছিল। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম, তার বুকের মধ্যে কাঁপতে লাগল। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে, সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম। কিন্তু আমার ঘর তো শুধু আমার ঘর নয়, কাজেই আমার কাজটি সহজ হল না। দুদিন চার দিন আমার কাছে থাকলেই তার গায়ে কেমন লাল লাল কি যেন উঠল। হয়তো সে ঘামাচি, নয়তো অন্য কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা হচ্ছে বিন্দু। তোমাদের পাড়ার এক আনাড়ি ডাক্তার এসে বললে আর দুই একদিন না গেলে ঠিক বলা যায় না, কিন্তু সেই দুই একদিনের সবুর সইবে কে? বিন্দু তো তার ব্যামোর লজ্জাতেই মরবার জো হলো। আমি বললুম বসন্ত হয়তো হোক, আমি আমাদের সেই আঁতুর ঘরে ওকে নিয়ে থাকব, আর কাউকে কিচ্ছু করতে হবে না। এই নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মারমূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন, ঠিক তেমন সময়ে ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরও বিরক্ত হয়ে উঠলে, আর ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে। কেননা হচ্ছে বিন্দু, আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন ওকে আর এক গেড়োই ধরল। আমাকে এমনই ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনোদিন দেখিনি, বইয়েতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশ মিটত না, বলতো দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি। যেদিন আমি নিজের চুল বাঁধতুম সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে চাটতে তার ভারী ভালো লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকারই ছিল না, কিন্তু বিন্দু সে আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠেছিল। এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি, এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি ঠেকল। এর জন্যে খুঁতখুঁত খিটখিটের অন্তও ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্দ চুরি গেল, সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল এ কথার আভাস দিতে তোমাদের লজ্জাও হল না। যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো, তখন তোমার অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দুরা পুলিশের পোষা মেয়ে চর, আর তার কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ যে ও বিন্দু। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বড় ঠিক হলো। বড় যা বললেন, বাঁচলুম মা কালী।

0: আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানি নে, তোমাদের কাছে শুনলুম সকল বিষয়েই ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল, বললে,
1: দিদি দিদি, আবার বিয়ে করা কেন?
0: আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, বিন্দু তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো।
1: বিন্দু বললে, বর যদি ভালোই হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে?
0: বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলে না, আর বড়দিদি তাতে বেশ নিশ্চিন্ত হলেন। কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না আর থামতে চায় না, সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্যে আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এই কথা বলার মতো সাহস আমার হলো না। কিসের জোরেই বা বলবো বলো, আমি যদি মারা যাই তো ওর কি দশা হবে? একে তো মেয়ে, তাতে আবার কালো মেয়ে।
1: বিন্দু বললে, দিদি দিদি, বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে কি আমার মরণ হবে না?
0: আমি তাকে খুব ধমকে দিলুম, কিন্তু অন্তর্যামী জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু ঘটতে পারত তাহলে আমি বোধহয় সব থেকে বেশি আরাম বোধ করতুম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে,
1: দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকব, আমাকে যা বলবে আমি তাই করব। তোমার পায়ে পড়ি দিদি, তোমার পায়ে পড়ি, এমন করে আমাকে ফেলে দিও না।
0: কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখের জলও পড়েছিল, সেদিনও পড়ল। কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্রও আছে। তিনি বললেন, জানিস তো বিন্দু, পতিই হচ্ছে স্ত্রীলোকের গতি আর মুক্তি সব। কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তাই নেই, বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় তা হোক।

দেখতে দেখতে বিন্দুর বিয়ে হয়ে গেল। যাবার আগের দিন বিন্দু আমাকে এসে বলতে লাগলে, দিদি দিদি, আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে। আমি বললুম, না বিন্দি, তোর যেমন দশাই হোক না কেন, আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়লে নিঃশব্দে কাঁদতে লাগল। বিন্দুর স্বামী পাগল, সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা আমি তোমাকে বলতে পারি দিদি? তিনি পাগল, শ্বশুরের এই বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে চমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বেই কাশী চলে গেছেন, আর শাশুড়ি তার চেত করে তার ছেলের বিয়ে দিয়েছেন। আমি সেই রাস করা কয়লার উপরে বসে পড়লুম। মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না, বলে ও তো মেয়ে মানুষ, বই তো নয়, ছেলে হোক না পাগল সে তো পুরুষ বটে। ঘৃণায় রাগে আমার সকল শরীর যেন জ্বলতে লাগল। আমি বললুম, এমন ফাঁকির বিয়েই নয়, বিন্দু তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক। তোমরা বললে, বিন্দু মিথ্যে কথা বলছে। আমি বললুম, না বিন্দু কখনো মিথ্যে বলেনি। তোমরা বললে, কেমন করে জানলে? আমি বললুম, নিশ্চয়ই জানি, তোমরা ভয় দেখালে, বিন্দুর শ্বশুর বাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়বে। আমি বললুম, ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? এ কথার কোনো জবাব নেই।

ওদিকে বিন্দুর শ্বশুরবাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে, বলছে সে থানায় খবর দেবে। আমার যে কী জোর আছে জানি নে, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে আসে আমার আশ্রয় নিয়েছে, তাকে তো আমি কোনোদিন তাড়িয়ে দিতে পারি না। স্পষ্ট করে বললুম, দেখ তারা থানায় খবর। এই বলে মনে করলুম, বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে তালা বন্ধ করে বসে থাকি, কিন্তু খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে যখন আমার বাদ প্রতিবাদ চলছিল তখনই বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছি, এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরও বাড়ালে। তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো তাকে খেয়ে ফেলছিল না, মন্দস্বামীর দৃষ্টান্ত সংসারে তো দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ। আমার বড়জা বললেন, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করবো বলো, তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে। আমি নিশ্চয়ই জানতুম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল, তোমরা জানোই সব রকমের ভলান্টিয়ারি করা, প্লেগ পাড়ার ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটাই সবই তার কাজ। তবে তাকে যখন আমি ডেকে বললুম বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে, শরৎ বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, আর লিখলেও আমাকে পাবে না। শরতের সঙ্গে আলোচনা করছি ঠিক এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? আমি বললুম, সেই যা সব গোড়ায় বাঁধিয়েছিলুম, তোমাদের ঘরে এসেছিলুম, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি বলো। তুমি জিজ্ঞাসা করলে বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছ? আমি বললুম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতুম, কিন্তু সে আসবে না, তোমাদের ভয় নেই। শরৎকে আমার কাছে দেখে তোমাদের সন্দেহ আরও বেড়ে উঠল। আমি জানতুম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে, এ তোমরা কিছুতেই পছন্দ করতে না। তোমাদের ভয় ছিল পুলিশের উপরে, পুলিশের দৃষ্টি ছিল ওর উপরে, কোনো দিন কোন রাজনৈতিক মামলায় পড়বে তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে। সেজন্যই তো আমি ওকে ভাইফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতুম, ঘরে ডাকতুম না। তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শরৎ তখন খবর নিতে ছুটল, আর সন্ধ্যার সময় সে ফিরে এসে আমাকে বললে, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে। আর ঠিক তখনই তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়ি এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব তীর্থ করতে, আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এতটাই খুশি হয়ে উঠলে যে আপত্তি কিছু মাত্র করলে না। এই কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে ফেলব। বুধবার আমাদের যাবার দিন, রবিবার সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করে হোক, যেমন করেই হোক, বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে। শরতের মুখ একেবারে প্রফুল্ল হয়ে উঠল। সে বললে, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো, তার মুখ দেখেই আমার বুক দমে গেল। আমি বললুম, কি শরৎ, সুবিধা হলো না বুঝি? সে বললে, না। আমি বললুম, রাজি করতে পারলি নে? সে বললে, আর তো দরকার নেই, কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিলুম তার কাছে এই খবর।

এলুম, তোমার নামে সে এক চিঠিখানা লিখে রেখেছিল, কিন্তু সেও তারা নষ্ট করলে। যাক, শান্তি হল। দেশশুদ্ধ লোক চটে উঠল, বলতে লাগল, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়ে উঠেছে। তোমরা বললে, এ সমস্ত নাটক করা। আচ্ছা, তাই যদি হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের উপর দিয়েই হয় কেন বলতো? আর বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন? সেটাও তো ভেবে দেখা উচিত। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার যে দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষও ছিল না যাকে বিধাতাকে মন্দ বলতে পারে। যদিও বা তোমার স্বভাব যদি তোমার দাদার মতোই হতো, তাহলে হয়তো মোটের উপর আমারও এমনভাবেই দিন চলে যেত। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্যে নয়, কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গড়িতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয় যে কি তা আমি পেয়েছি। আমার আর দরকার নেই। বিধাতাকে জিজ্ঞেস করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না, এক মুহূর্তের জন্যেও কেন আমি এই অন্দরমহলটার এইটুকুমাত্র চৌকাঠ পেরোতে পারিনি? কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাক পাশ বন্ধনেরই জিত হবে, আর হার হল তোমাদের নিজের সৃষ্টি সেই আনন্দলোকের। কিন্তু মৃত্যুর বাঁশি যে বাঁচতে লাগল, কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেয়াল, কোথায় রে তোমাদের ঘরোয়া আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? হয়তো হয়তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজবউ, ভয় নেই তোর, তোর মেজবউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করিনি। আজ আমার সম্মুখে নীল সমুদ্র, মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিতে চেয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল, আর সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা যেন আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখার জায়গা আর নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে, এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি? না, ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমার মতো মানুষই ছিল, মেয়ে মানুষই ছিল। তাঁর শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্যে মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল, প্রভু তাতে তার যা হবার তা হোক, এই লেগে থাকাই তো বেঁচে থাকা। হ্যাঁ, আমিও বাঁচব, আমিও বাঁচব, আমিও বাঁচলুম। তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফ এম উচ্চায়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। চিরায়ত আসরে এতক্ষণ আপনারা ছিলেন, আর যে গল্পখানি আজ পড়ে শুনিয়েছি সেই গল্পটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প স্ত্রীর পত্র। এবারে চলে যাব আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব কি পর্ব ভাবছেন? সেটা হচ্ছে রবিকিরণ, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর, যেখানে আপনারা অনুরোধ করতে পারবেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীতটি। তাহলে বলে ফেলুন কোন গান আপনারা শুনতে চান। 101.6 মেগাহার্জ আকাশবাণী এফ এম উচ্চায়ন্তে আমরা রয়েছি। আমাদের কিন্তু যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেটি খোলা রয়েছে, 9402169965। আর সেই সঙ্গে আমাদের আরেকটি ফোন নম্বর যেখানে আপনারা কল করতে পারেন, 03812326653। এটাই, এখানে ফোন করতে পারেন আর ফোন করে আমাদের বলতে পারেন কোন গানটি শুনতে চান। শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে রবিকিরণ অনুষ্ঠানে, তাহলে এই মুহূর্তে যেহেতু কোনো ফোন কল নেই, তাই আমার পছন্দের একটি রবীন্দ্রসঙ্গীত আপনাদের জন্য।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়িনীতে রয়েছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে ফোন লাইনের ওপারে একজন রয়েছে, দেখা যাক তিনি কোন গান শুনতে চান। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি মিলন চক্র থেকে গৌতম নারায়ণ ঘোষ বলছি।
0: বলুন বলুন বলুন।
1: আমি একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইছি, সেটা হচ্ছে আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাপে।
0: গৌতম বাবু শুনতে চাইছেন আজ শ্রাবণের আমন্ত্রণে, তাই তো?
1: শ্রাবণে

0: রামন্ত্রণে দুয়ার কাঁপে।
1: ঠিক আছে গৌতম বাবু,
0: ঘরের বাঁধন যায় যায় বুঝি যায় কেঁপে।
1: ঠিক আছে গৌতমবাবু, আমি শোনাবো, আপনি সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা, গৌতমবাবু আমাদের ফোন করলেন, এরপর আরও একটি ফোন কল রয়েছে, দেখা যাক কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলুন, আমি শুনতে পাচ্ছি না। যিনি ফোন করেছেন তিনি হয়তো আমাকে শুনছেন না, জানি না কী সমস্যা হচ্ছে।

0: না, যিনি ফোন করেছেন তিনি হয়তো আমাকে শুনছেন না, জানি না কী সমস্যা হচ্ছে, আমি তো শুনতে পাচ্ছিলাম স্পষ্টই। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, আমি মলনগর থেকে বলছি, লক্ষ্মী।
0: বলুন।
1: আমাকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দিবেন। তোর আপনজনে ছাড়বে বলে তা বলে ভাবনা করা চলবে না, অর্ঘসেনের কণ্ঠে।
0: তোর আপনজনে ছাড়বে বলে?
1: ছাড়বে।
0: আচ্ছা ঠিক আছে, অর্ঘসেনের কণ্ঠে, তাই তো? ঠিক আছে, সঙ্গে থাকুন লক্ষ্মী দেবী। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি রবি কিরণ অনুষ্ঠানে, যেখানে আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনতে পারবেন, তবে অবশ্যই সেটা আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত হতে হবে। নমস্কার, কে রয়েছেন? আপনি আগে রেডিওটা বন্ধ করুন, তারপর আমাদের সঙ্গে কথা বলুন। রেডিওটা বন্ধ করেছেন দিলীপবাবু?
2: আমি অনেক দূরে চলে এসেছি।
0: আচ্ছা, এবার বলুন।
2: একই রকম
0: বলুন।
2: দিলীপ মহেন্দ্র, বিদ্যানগর, আমি চিনি গো চিনি ওগো বিদেশিনী।
0: আচ্ছা,
2: আমার প্রিয় গান।
0: আচ্ছা, আমি চিনি গো চিনি, ঠিক আছে, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে কিন্তু এখন সময় হয়ে গেছে 3:07, আরও কিছুটা সময় হাতে রয়েছে, কিছু নয়, অনেকক্ষণ, কারণ একেবারে 4:00 পর্যন্ত আমরা থাকব এই রবি কিরণ অনুষ্ঠান নিয়ে, তারপর চলে যাব সুরের আকাশে পর্বে। নমস্কার, কে রয়েছে? না, যিনি ফোন করেছিলেন তার কথা তো শোনা হলো না, কারণ ফোন লাইনটি কেটে গেছে। তাহলে প্রথম গান কার শোনাব? প্রথম গান যার শোনাব তিনি হচ্ছেন কে? গৌতমবাবু, আজ শ্রাবণের আমন্ত্রণে তিনি এই গানখানি শুনতে চাইছেন। তবে তার আগে আরেকটি ফোন কল রয়েছেন, দেখা যাক। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
0: কে বলছেন?
3: নমস্কার।
0: নমস্কার,
3: আগরতলা থেকে এরিনা পাল বলছি।
0: কে বলছেন? হ্যালো, কে বলছেন?
3: আমারও পড়ানো যাহা চাই তুমি চাই।
0: ঠিক আছে, আপনার নামটা বলুন আরেকবার।
3: বলছিলাম তো, রীনা পাল, আগরতলা থেকে।
0: হ্যাঁ, বোঝা যায়নি, রীনা পাল। আচ্ছা ঠিক আছে,
3: লাইনটা মনে হয় ডিস্টার্ব হচ্ছে, একটু মনে
0: হতে পারে
3: আমার মোবাইলে ডিস্টার্ব দেন।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আমারও পড়ানো যাহা চাই এই গানখানি শুনতে চাইছেন। তাহলে শুরু করি আমাদের আজকের এই রবি কিরণ অনুষ্ঠানের এই পর্ব। গৌতমবাবু শুনতে চাইছেন আজ শ্রাবণের আমন্ত্রণে এই গানখানি। তো চলুন সে গান দিয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আবারও ফোন কল নেব, তবে পরপর দুটো গান শোনাই, গৌতমবাবুর পছন্দের গান আর লক্ষ্মীদেবীর পছন্দের গান, পরপর দুটো শোনাচ্ছি, তারপর ফিরে আসছি কথায় এবং অনুরোধ নিতে। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ চলে আসছে, তো হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করছেন শোনাব, কী গান শুনতে চাইছেন সেটাও বলবো। তবে এই মুহূর্তে গৌতমবাবুর পছন্দের গান।

0: চলবে না।
1: একশো এক দশমিক ছয় মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, অর্ঘ্য সেনের কণ্ঠে এ গানখানি আপনারা শুনলেন, যার অনুরোধ করেছিলেন লক্ষ্মীদেবী। তো পরপর দুটো গান শোনালাম শ্রোতা বন্ধু, এবারে যাব পরের গানে। দিলীপবাবু আমাদের ফোন করেছিলেন, তিনি শুনতে চাইছিলেন আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী এই গানখানি। এবারে এই গানখানিতে যাব, তারপর যাব রীনা পাল, যিনি শুনতে চাইছিলেন আমারও পড়ানো যাহা চায়, সে গানখানিও শোনাবো। তবে তার আগে আবারও অনুরোধ নেবার পালা। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: কে বলছেন? বলুন। সেদিন দুজনে দুলেছিল বনে, ঠিক আছে, সঙ্গে থাকুন ঝর্ণা দেবী। শ্রোতা বন্ধুরা, 03-81-232-6253 আমাদের টেলিফোন নাম্বার, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু খোলা রয়েছে 9402169965। নমস্কার, কে রয়েছেন? এই রে, কেটে গেল, যিনি ফোন করেছিলেন কেটে গেছে। আবারও চেষ্টা করবেন, আশা করি কথা হবে, কিন্তু এবার কি গানে যাব না, আরেকটা ফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবারে গানে যাবার পালা তাহলে, কিন্তু না, পর পর ফোন এসেই যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন?
3: আমি নতুন নগর থেকে বলছি।
1: হ্যাঁ, আপনার নামটা বলুন।
3: নির্মল দেবনাথ।
1: হ্যাঁ বলুন।
3: আমি একটা গান শুনতাম চাই।
1: কি গান?
3: বাংলা গান, ওই ধরে ধরে মনে করি ধরতে যাই আর পেলাম না।
1: রবীন্দ্রসঙ্গীত?
3: হ্যাঁ,
1: রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে, যদি পাই নিশ্চয়ই শোনাব। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন এফএম উচ্চায়ন্তের অনুষ্ঠান। পরপর অনেকগুলো অনুরোধ নিয়ে নিলাম, আবারও গানে যাবার পালা, তারপর আবারও ফিরে এসে অনুরোধ নেব। শুনতে থাকুন, সঙ্গে থাকুন আর টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, রবি কিরণ অনুষ্ঠানে রয়েছি। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:28:55। আর কিছুটা সময় রয়েছে, মানে 4:00 পর্যন্ত আমরা আছি এই পর্ব নিয়ে আপনাদের সঙ্গে। এবারে যার পছন্দের গান শোনাবো তিনি ঝর্ণা দেবী। সেদিন দুজনে দুলে ছিনু বনে এই গানখানি তিনি শুনতে চাইছিলেন, শোনাবো। আর তারপর যার গান শোনাবো তিনি হচ্ছেন রথীন্দ্রনাথ। আমাদের মেসেজ করেছেন বাগবাসা থেকে, বাংলার মাটি বাংলার জল, এই গানখানি তিনি শুনতে চাইছেন। তারপরে তার পছন্দের গান শোনাবো, তারপর ধীরে ধীরে অন্যদের গান। তবে এই মুহূর্তে শ্রোতাবন্ধু আর কোনো ফোন নিচ্ছি না, কারণ সময় ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছে, গান অনেকগুলো জমে আছে। তো আগে এই গানগুলো শোনাই, তারপর নিশ্চয়ই আবারও অনুরোধ নেব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

0: সালটা 1905। বঙ্গভঙ্গের প্রতিবাদে তখন সারা বাংলায় সেই রাখি বন্ধন উৎসব, আর সেই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে যেই গান রবি ঠাকুর লিখেছিলেন, বাংলার মাটি বাংলার জল। শ্রোতা বন্ধুরা, জুলাই মাস শেষ হয়ে আগস্ট মাস চলে আসছে, আর সেখানে আমরা আগস্ট মাসকে স্বাধীনতার মাস বলি, যেখানে বারবার আমাদের মনে পড়ে যায় সেই স্বাধীনতার কথা। এই গানখানি যখন ইন্দ্রনীল সেনের কণ্ঠে শুনছিলাম, সেই দিনটার কথাই মনে পড়ছে। সেই রাখি বন্ধন উৎসব, একে অপরের হাতে রাখি পরাচ্ছে, আর সারা বাংলায় উত্তাল হয়ে গাইছে বাংলার মাটি বাংলার জল। শ্রোতা বন্ধুরা, এই গানখানির অনুরোধ করেছিলেন রথীন্দ্রনাথ, তার পছন্দের গান শোনাচ্ছিলাম। এবারে দেবী সেনগুপ্ত, তিনি শুনতে চাইছেন আনন্দ ধারা বহিছে ভুবনে এই গানখানি। তো চলুন সে গানখানি শুনি এবারে, তারপর যাব পরের গানে। নির্মলবাবু ধরে ধরে মনে করি এই গানখানি শুনতে চাইছেন। আরেকজন আমাদের মেসেজ করেছেন, তার নাম অরুণ দত্ত, শেখেরকোট থেকে। তিনি তুমি রবে নীরবে এই গানখানি শুনতে চাইছেন। চেষ্টা করব শোনাতে, যদি সময় থাকে হাতে নিশ্চয়ই শোনাব। আরেকটা অনুরোধ কি নিয়ে নেব? নিতেই পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন?
1: হ্যালো, খরান খান আপনি?
0: কে বলছেন? হ্যালো শ্রোতা বন্ধু, ককবরক অনুষ্ঠান নয়, এখন বাংলা অনুষ্ঠান চলছে। যখনই কথা বলবেন ফোন করে আমাদের বাংলা ভাষায় কথা বলতে হবে। তো শ্রোতা বন্ধুরা, আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি অমিত ভদ্র বলছিলাম গান্ধীগ্রাম থেকে।
0: বলুন।
2: আজকের প্রোগ্রামে তো খুবই ভালো গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। গৌতম বাবু আমার পছন্দের গানটা বহুত আগে বলে শ্রাবণে গানটা শুনে নিল, সাথে আমিও শুনলাম।
0: আচ্ছা,
2: এবং সব দর্শকরা শুনেছে, খুবই ভালো লাগলো।
0: হ্যাঁ,
2: তবে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আপনার কাছে।
0: নিশ্চয়ই,
2: যদি সম্ভব হয় দেবব্রত বিশ্বাসের একটি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দেবেন।
0: যে কোনো রবীন্দ্রসঙ্গীত? দেবব্রত বিশ্বাসের?
2: রবীন্দ্রসঙ্গীত দেবব্রত বিশ্বাসের গলা।
0: ঠিক আছে, ঠিক আছে অমিত বাবু, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে তাহলে আনন্দ ধারা বহিছে ভুবনে এই গানখানি শোনার পালা, চলুন।

0: নমস্কার শ্রোতা বন্ধু, আবারও চলে এলাম গানের পর। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:50 হয়ে 37 সেকেন্ড। আর কিছুটা সময় হাতে রয়েছে, যে সময়টা আমি আপনাদের সঙ্গে আছি এই রবি কিরণ অনুষ্ঠানটি নিয়ে। যে গানখানি শোনাচ্ছিলাম অরুণ দত্ত শেখেরকোট থেকে, তিনি অনুরোধ করেছিলেন, এই গানখানি শোনালাম। এবারে যাব অমিতবাবুর পছন্দের গানে। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে একখানি গান তিনি শুনতে চাইছিলেন। আর আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, না, তিনি কথা বলতে চাইছেন না। যাই হোক, নানা রকম আওয়াজ তিনি করছেন। তো শ্রোতা বন্ধুরা, নির্মলবাবু তিনি যে গানখানি শুনতে চাইছিলেন, ধরে ধরে মনে করি, এই গানখানি কিন্তু রবীন্দ্রসঙ্গীত নয়, তাই এই গানখানি আমি শোনাতে পারছি না নির্মলবাবু। তো আশা করি ভালোই, মানে অন্য একটি গান আপনি নিশ্চয়ই শুনতে পারবেন। আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো
1: হ্যালো,
0: কে বলছেন?
1: আমি রেখা রায় বলছি, নাগরদোলা থেকে।
0: রেখা রায়, আচ্ছা বলুন বলুন।
1: যদি সম্ভব হয়, হ্যাঁ, মনে মনে রবে কিনা রবে আমারে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি যদি পারেন শোনাবেন। হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, মনে রবে কিনা রবে আমারে, তাই তো? ঠিক আছে, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও গানে যাবার পালা। পরপর দুটো গান শোনাই, আর এই পরপর দুটো গান শুনিয়েই বিদায় নেব রবি কিরণ অনুষ্ঠান থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাচ্ছি এই পর্বের সবশেষ গানে। সবশেষে গানের অনুরোধ যিনি করেছেন তিনি হচ্ছেন রেখা দেবী, মনে রবে কিনা রবে আমারে, এই গানখানি তিনি শুনতে চাইছিলেন। তো এই গানখানি দিয়ে শেষ করব আমাদের আজকের এই রবি কিরণ অনুষ্ঠান। তারপর চলে যাব আমাদের পরবর্তী পর্ব, আবারও অনুরোধের আসর, সুরের আকাশে। আর সেই সুরের আকাশে পর্বে আজকে একটু অন্যরকম রয়েছে। অন্যরকম এই কারণে, কারণ আজ 30 জুলাই, অর্থাৎ একেবারে জুলাই মাসের প্রায় শেষ লগ্নে এসে পড়েছে। আর আজকের দিনটি কার জন্মদিন বলুন তো? আজ সোনু নিগমের জন্মদিবস। তাহলে আজকের এই সুরের আকাশে পর্ব হোক না তাঁকে ঘিরে, অর্থাৎ সোনু নিগমের গাওয়া যে কোনো গান আপনারা অনুরোধ করতে পারেন 4-5 পর্যন্ত। আমরা আছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে রবি কিরণ অনুষ্ঠানের শেষ গান।

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারত এবং বিকশিত ভারত 2047 রূপকল্প উপলব্ধি করতে আগামী রবিবার বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুবা চালু করবেন। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেন, দেশকে মাদকমুক্ত করার জন্য আধ্যাত্মিক সংগঠন, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাই ভারতের যুব সমাজ এক মঞ্চে একত্রিত হচ্ছে। তিনি বলেন, যে কোনো দেশের সমৃদ্ধ ও উন্নত হওয়ার জন্য নাগরিকদের সুস্থ থাকা অপরিহার্য। একটি সুস্থ সমাজই একটি জাতির, সমৃদ্ধ জাতির ভিত্তি। 2030 সালের মধ্যে সরকার দেশে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে। এই লক্ষ্য পূরণে ত্রিপুরাতেও সচেতনতা তৈরি হয়েছে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার এ কথা জানান। তিন দিনের ত্রিপুরা সফর শেষে আজ রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে পাস আইন বাস্তবায়নে ও বাল্যবিবাহ রোধে মহিলা কমিশন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লিতে IASV ত্রিবেণীর সম্পূর্ণ নারী নৌ অভিযাত্রী দলের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের অসাধারণ সাফল্য ও সংকল্পের প্রশংসা করেন। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী সিং বলেন, তাদের সফল নৌ অভিযানটি জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রতিরক্ষামন্ত্রী বলেন, দলটি এই অভিযানের মাধ্যমে শুধু সমুদ্রই জয় করেনি, বরং জটিল সামরিক অভিযান পরিচালনায় নারীদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা দীর্ঘদিনের গতানুগতিক ধারণাকেও ভেঙে দিয়েছে। কমনওয়েলথ গেমসের প্যারা অ্যাথলেটিক্সে ভারত ইতিহাস রচনা করেছে। পুরুষদের 100 মিটার T47 ফাইনালে দিলীপ মাহাদু গাভিত স্বর্ণ এবং মোহাম্মদ বাসিল মোরসিঙ্গানাথকাত রৌপ্য পদক জিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এই মুহূর্তে চলে যাব আমাদের পরবর্তী পর্বে।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন তো শুনছেন শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে সুরের আকাশে পর্ব নিয়ে। বলিউড জগতে রোমান্টিক গান বলুন, বিরহের গান বলুন, যে কোনো গান, যে কোনো ধরনের গানে যিনি সাবলীল তিনি সোনু নিগম। হ্যাঁ, প্রচুর পুরস্কার যার ঝুলিতে রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে হিন্দি ছবির গানের যে ধারায় বদল এসেছে সেখানে যার ছাপ তিনি রেখে গেছিলেন, তিনি হচ্ছেন, রেখে গেছিলেন নয়, এখনও কিছু কিছু গান তিনি এমন গেয়ে থাকেন যে গানখানি আমাদের প্লেলিস্টে থেকে যায়। যেমন এই যে গানখানি শোনাচ্ছিলাম আপনাদের, আবু মুঝে রাতে দিন, যে গানটা সাজিদ ওয়াজিদের সুরে সোনু নিগম গিয়েছিলেন, এবং আজও আমরা সে গানগুলো কিন্তু শুনতে ভালোবাসি। আর আজ যেহেতু 30 তারিখ জুলাই মাসের, আর আজ তাঁর জন্মদিন, তাহলে কেন আজকের দিনটা আমরা উদযাপন করব না তার জন্মদিন? আর তাঁর জন্মদিন উদযাপন অবশ্যই তাঁর গানের মধ্য দিয়ে হবে, সুরের আকাশে পড়বে। শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন নাম্বার তো জানাই আছে 0381232653, সেই সঙ্গে যেটা আপনাদের জানানোর পালা সেটা হচ্ছে আমাদের আরেকটি ফোন নম্বর রয়েছে, সেটাও জানেন, আবারও বলছি 9485007172। তো চলুন দেখা যাক ফোন লাইনের ওপারে কে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি সুকান্ত।
0: সুকান্ত বলুন।
1: কি গান?
0: সোনু নিগমের যে কোনো একটি গান আপনি শুনতে চাইছেন, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, শোনাবো, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন সুকান্তবাবু। যে কোনো একটি গান শুনতে চাইছেন, সেই সঙ্গে আমাদের শ্রোতা বন্ধু মেসেজ করেছেন কণিকা দেবী, তিনি চল মেরে ভাই ছবি থেকে ওই মুন্ডিয়া এই গানখানি শুনতে চাইছেন। আচ্ছা, আরেকজন শ্রোতা বন্ধু রয়েছে যিনি মেসেজ করেছেন, তিনি হচ্ছেন বিধানবাবু, চোরি চোরি চুপকে চুপকে ছবি থেকে দিওয়ানা হ্যায় এ মন এই গানখানি শুনতে চাইছেন, চেষ্টা করব শোনাতে। তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আরেকটা ফোন কল রয়েছে, দেখা যাক কে রয়েছে। নমস্কার, হ্যালো, হ্যালো, কে বলছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
2: সুব্রত।
0: সুব্রত বলুন।
2: সুব্রত,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: গান শুনবো, কিছু কিছু হাসি, কিছু মধুর।
0: এটা এটা এটা আমি আবারও বলছি, সুরের আকাশে অনুষ্ঠান, হিন্দি ছবির গানের অনুষ্ঠান।
2: বাংলা গান
0: না, সোনু নিগমের বাংলা গান না, আজকে হিন্দি গানের অনুষ্ঠান, তাই সোনু নিগমের হিন্দি গান বলতে হবে। ঠিক আছে, আপনার নামটা কি বলেছিলেন?
2: সুব্রত।
0: সুব্রত, ঠিক আছে, সঙ্গে থাকুন সুব্রত বাবু, তিনি শুনতে চাইছেন যে গানখানি, চেষ্টা করব। আরেকজন শ্রোতা বন্ধু রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
3: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: বলুন।
3: বিশ্ব বন্ধুত্ব দিবসে আপনাকে এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুকে বুক ভরা ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো দিদি, ইয়ে দোস্তি আমনে হি তো রয়েঙ্গে, এই গানটা আমাকে আজকের দিনে শোনালে চিরকৃতজ্ঞ থাকবো।
0: অমিতাভ বাবু, একটু একটু একটু একটু শুনতে হবে কথা, সেটা হচ্ছে আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন? গাওয়া

0: কোনো গান বলতে হবে আজকে?
1: তাহলে সোনু নিগমের পছন্দ মতো একটা গান আপনি আমাকে শুনিয়ে দেবেন, যেহেতু অ্যাপ আসছে না দিদি, হ্যাঁ সেই জন্য আমি আর কিছু বলছি না, কেন ধরুন আমাকে শুনে পরে অনুষ্ঠানে ঢোকা উচিত, এটা অবশ্যই কাম্য, আপনারাও চান সেটা, কিন্তু এখানে এতটাই ডিস্টার্ব।
0: না ঠিক আছে, কিন্তু আমি তো শোনাবো, আপনি কি করে শুনবেন আমি জানি না, যেহেতু আপনি শুনতে পাচ্ছেন না। তো যাই হোক শ্রোতা বন্ধু, যাদের এখানে সমস্যা রয়েছে, গান তো রিকোয়েস্ট করে ফেলেন ঠিকই, তারপর মানে বলা হয় অনেক সময় যে আমরা গান শোনাই না, কিন্তু তারা কি করে গান শুনবে সেটাও জানি না। যাই হোক শ্রোতা বন্ধু, যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন নিশ্চয়ই শোনাবো। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ নমস্কার দিদি,
0: কে বলছেন?
2: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন খরমি কথা বলছি।
0: বলুন
2: দিদি, আমাকে একটা গান শোনাবেন সোনু নিগমের কণ্ঠে, ছবির নাম হচ্ছে বন্ধন। এত খুশি আর বন্ধন ছবি থেকে একটা গান শুনিয়ে দেবেন, ঠিক আছে?
0: কিন্তু লালনবাবু, আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন না?
2: হ্যাঁ শুনছি তো।
0: তাহলে কি করে বলছেন যে বাংলা গান শোনাবো? আমি একটু আগেই বললাম হিন্দি গান। আপনি আমাদের মেসেজও করেছেন,

0: দিদি আমার একটা গান শোনাবেন সোনু নিগমের কণ্ঠে, ছবির নাম হচ্ছে বন্ধন। এত ইয়ে খুশি আর বন্ধন ছবিতে একটা গান শুনিয়ে দেবেন, ঠিক আছে?
1: কিন্তু লালনবাবু আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন না?
0: হ্যাঁ শুনছি তো।
1: তাহলে কি করে বলছেন যে বাংলা গান শোনাবো? আমি একটু আগেই বললাম হিন্দি গান। আপনি আমাদের মেসেজও করেছেন, মেসেজে আবার আরেকটা গানের অনুরোধ করছেন, এরকম হলে তো আমাদের একটু সমস্যা হয়ে যায় লালনবাবু। যে কোনো একখানে আমাদের ফোন করবেন, হয় মেসেজ করবেন, মেসেজ হলে মেসেজ, আমরা মেসেজ দেখি, তাই বলছি আর কি। ঠিক আছে লালনবাবু, আমি নিশ্চয়ই আপনাকে সোনু নিগমের একখানি গান শোনাবো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর যাদের মানে আপনারা যারা আমাদের ফোন করছেন নিশ্চয়ই ফোন করবেন, আর যদি মেসেজ করে থাকেন মেসেজ করবেন, দুটো একসঙ্গে করলে আমাদের সমস্যা হয়ে যায়। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: কে বলছেন?
2: মিলন চক্রবর্তী, গৌতম নারায়ণ ঘোষ বলছি। আমি সোনু নিগমের বর্ডার ছবি থেকে
1: সন্দেশে আতে হ্যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, অনেকগুলো অনুরোধ নিয়ে নিয়েছি, এবারে গান শোনার পালা। তো প্রথম গান শুনব কোন গান? প্রথমেই শুনব সুকান্তবাবু শুনতে চাইছেন সোনু নিগমের যে কোনো একখানি গান। তো চলুন সেই গান দিয়েই শুরু করি আমাদের আজকের আসর, তারপর একে একে অন্য অন্য গান।

সুরের আকাশে পর্বে রয়েছি এই গানখানি আপনারা শুনছিলেন চোরে চোরে চুপকে চুপকে ছবি থেকে, বিধানবাবু যিনি অনুরোধ করেছিলেন। এর আগের গানখানির অনুরোধ কণিকা দেবী করেছিলেন চল মেরে ভাই ছবি থেকে আপনাদের শোনালাম। আর প্রথম গানখানি সংঘর্ষ ছবি থেকে আপনারা শুনছিলেন, এই গানখানি ছিল সুকান্তবাবুর জন্য। এবারে সুব্রতবাবু এবং অমিতাভবাবু আপনাদের দুজনের জন্য একটি গান শোনাবো, আর তারপর শোনাবো গৌতমবাবুর পছন্দের গান, আর ঠিক তারপরে যার গান শোনাবো সে হচ্ছে তানিয়া। সে আমাদের মেসেজ করেছে ফানা মুভি থেকে মেরে হাত মে তেরা হাত হো, এই গানখানি সে শুনতে চাইছে, নিশ্চয়ই শোনাবো তানিয়া। আর তারপরে আমি শোনাবো যার পছন্দের গান, তিনি হচ্ছেন সুশান্ত। সুশান্তর পছন্দের গান ওম শান্তি ওম থেকে ম্যা আগর কাহো, এই গানখানি তো শোনাবো শ্রোতাবন্ধু। এই মুহূর্তে আবারও যাই গানে।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সুরের আকাশে পর্বে। আর সুরের আকাশে পর্বে এই মুহূর্তে যে আর গান পছন্দের গান শুনিয়েছি, সুব্রত বাবু এবং অমিতাভ বাবু, তাদের জন্য এই গানখানি ছিল। এবারে যাব পরের গানে। পরের গান হচ্ছে বর্ডার ছবির গান, সন্দেশে আতে হ্যায়, এই গানখানি। তো চলুন সে গানখানি শুনি, তারপর যাব পরের গানে, তানিয়ার পছন্দের গানে। তানিয়া শুনতে চাইছিল মেরে হাত মে তেরা হাত হো, এই গানখানি। আর তারপর সুশান্তর পছন্দের গান। তারপর আমাদের মেসেজ করেছে মেরি দুনিয়া হ্যায় বাস্তব দ্য রিয়েলিটি থেকে, এই গানখানি শুনতে চাইছে রাকেশ ফর আদ্বিকা। ঠিক আছে, রাকেশ নিশ্চয়ই শোনাবো। এই মুহূর্তে বর্ডার ছবির গান, তারপর তানিয়ার পছন্দের গান, তারপর সুশান্তর পছন্দের গান, পরপর তিনটে গান শোনাই, তারপর ফিরে আসছি আবারও কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

শাহরুখ খান এবং দীপিকা পাদুকোন অভিনীত ছবি ওম শান্তি ওম ছবি থেকে এই গানখানি আপনারা শুনছিলেন সনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। সুশান্ত এই গানখানি শুনতে চাইছিল, তো সুশান্তের পছন্দের গান এখানটি শোনালাম। এবারে যার পছন্দের গান শোনাব, বাস্তব দ্য রিয়েলিটি থেকে রাকেশ তার ছোট্ট মেয়েটির জন্য এই গানখানি শুনতে চাইছে। মেরি দুনিয়া হ্যায় এই গানখানি, অদ্বিকা তার মেয়ের নাম, তো অদ্বিকার জন্য রাকেশ এই গানটি অনুরোধ করেছে। তো চলুন সে গান শুনি, তারপর যার পছন্দের গান শুনব। সে হচ্ছে মিষ্টি, সে একখানি গান শুনতে চাইছে সোনু নিগমের, আমার পছন্দের একখানি গান, তো নিশ্চয়ই শোনাবো। সঙ্গে থেকো মিষ্টি। এই মুহূর্তে চলে যাচ্ছি বাস্তব দ্য রিয়েলিটি সেই ছবি, সঞ্জয় দত্তের অভিনীত সেই ছবির গান এবারে।

রাকেশের পছন্দের গান শুনছিলাম বাস্তব দ্য রিয়েলিটি ছবি থেকে। এবারে আমাদের এই পর্বের শেষ গান শুনব। শেষ গানের অনুরোধ মিষ্টির। মিষ্টি যে কোনো একটি গান শুনতে চাইছিল সোনু নিগমের আমার পছন্দের, তাহলে এবারের গানটি আমার পছন্দের মিষ্টির জন্য। আর সেই সঙ্গে আমাদের শ্রোতা বন্ধু যিনি আমাদের রথীন্দ্রবাবু, এর আগেও মেসেজ করেছিলেন আমাদের রবি কিরণ অনুষ্ঠানে, এবারেও করেছেন, তবে এবারে সোনু নিগমের গান বলেননি। তাই রথীন্দ্রবাবু দুঃখিত, আপনার পছন্দের গানটি শোনাতে পারলাম না। আর বাদলবাবু, আপনি অনেকটা দেরিতে মেসেজ করেছেন, প্রথমে যদিও এমনি একটা মেসেজ করেছিলেন, তারপর আবারও করেছেন, তো দুঃখিত, সময় আর নেই। আর শেষ করব সোনু নিগমের কণ্ঠে এই গানখানির মধ্য দিয়ে। ক্যা পাতা, আজ আছি কাল নেই। সত্যি জীবনের প্রতিটা সময়কে একটু সুন্দরভাবে উপভোগ করা দরকার। কাল হো না হো, আর কাল হো না হো ছবির সেই গানখানি না শুনলে অপূর্ণ থেকে যাবে সেই সোনু নিগমের গাওয়া গানের লিস্ট যদি আমরা বানাই। তো চলুন, এবারে আর দেরি না করে শেষ করছি এই গানখানির মধ্য দিয়ে আমাদের আজকের সুরের আকাশে পর্ব।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের নিয়ে চলে এসেছে এবারে পরবর্তী পর্বে, পরবর্তী পর্ব হচ্ছে রিদমাছা।

0: এই পর্ব, যেখানে আপনারা শুনবেন লোকগান, অর্থাৎ আমাদের দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আমাদের শেকড়ের টান যার সঙ্গে জড়িয়ে থাকে সেই গান আপনাদের জন্য। এই মুহূর্তে আবারও গানে যাব, কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়ে নিতে হবে বিজ্ঞাপন বিরতি। হ্যাঁ, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসব গান নিয়ে, তারপর আবারও কথায় ফিরে আসব। তাহলে শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি।
1: I love my ego because it's got more power.
2: And it also comes with all new safety features.
3: We love our ego.

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। স্টুডিওর কবিতায় এখন সময় বিকেল 5:24 হয়ে 25 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে রিদমা ঝাড়ে পর্বে, আর সেই রিদমা ঝাড়ে পর্বে আমরা আপনাদের যে গান শোনাই, সে গান ওই যে কথায় আছে, সেই গান আমাদের নিয়ে যায় মাটির টানে, শেকড়ের টানে, ঐতিহ্যের টানে, আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য। সেই ঐতিহ্য আর সেই সংস্কৃতিকে ঘিরেই এই লোকগান। এই মুহূর্তে আবারও যাচ্ছি গানে, তারপর আবারও ফিরে আসছি কথায়। নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে আপনারা শুনছেন বিখ্যাত বিখ্যাত কিছু লোকগান।

দেখতে দেখতে সময় পেরিয়ে যায়। দুপুর 2:30 থেকে পথ চলা শুরু করেছিলাম আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:38 হয়ে 28 সেকেন্ড। খুব বেশি সময় যে হাতে রয়েছে তাও নেই, আবার খুব কম সময় রয়েছে তাও কিন্তু নেই। কারণ আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে যে পথ চলা শুরু করেছিল সেটা 6:30 পর্যন্ত, তারপর থেকে থাকবে আরেকজন আরজে আপনাদের সঙ্গে। কে থাকবে? আরজে অম্বালিকা। তো আরজে অম্বালিকার সঙ্গে আপনারা গানে গল্পে আড্ডায় মেতে উঠবেন, কিন্তু তার আগে যে গান আপনাদের শোনাচ্ছিলাম, চলুন আবারও সেই গানে ফিরে যাই। লোকগানের টানে টানে আমাদের এই গোধূলি বিকেলবেলাটাকে একটু অন্যরকম

যে গানের মধ্যে লেগে থাকে মাটির গন্ধ, যে গানের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবন, সংগ্রাম, আনন্দ এবং আচার অনুষ্ঠানকে তুলে ধরি, সেই সব গান লোকগান। হ্যাঁ, যদিও আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা আমাদের বলতেই হচ্ছে যে সময়ের সাথে সাথে লোকগান বিকশিত হচ্ছে নতুনভাবে, নতুন প্রভাবে পরিবর্তিত হলেও তার মূল যে পরিচয় সেটা কিন্তু আজও অক্ষুণ্ণ রয়েছে। হ্যাঁ, আজও লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো সঙ্গীতের মতোই কিন্তু মাটির সাথে গভীরভাবে প্রথিত। এমন সুর তারা সৃষ্টি করে যা তাদের সংস্কৃতির স্পন্দনের সাথে সাথে অনুরণিত হয়। একতারা বলুন, ঢোল বলুন কিংবা বালাইকা, সব কিছুর মধ্যেই লোকসঙ্গীতের ভিত্তি হিসেবে প্রায়শই গল্প বলাকে দেখা যায়। হ্যাঁ, এমন এমন গল্প সেই গানের মাধ্যমে উঠে আসে যে গল্পগুলো হয়তো আমরা মুখ ফুটে বলতে পারি না। আসলে কথাই আছে না যে গান হচ্ছে কথা বলার মাধ্যম, মনের ভাব প্রকাশ করার মাধ্যম। শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে আবারও যাচ্ছি গানে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান রিদম আছারে পর্ব। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, স্টুডিওর ঘড়িতে সময় 6:07 হয়ে 30 সেকেন্ড।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিল হৃদ মাঝারে পর্ব নিয়ে। আর হৃদ মাঝারে পর্বের শেষ গান আমরা শুনবো, আমার পছন্দের গান আপনাদের জন্য থাকবে। আর যেটা বলছিলাম যে যে গান আমাদের সেই আমাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়, সেটাই তো আমাদের লোকগান। তো সেই লোকগান নিয়েই আমাদের এই হৃদ মাঝারে অনুষ্ঠান। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, এই বলেই আজকের মতো আমি বিদায় নেব। আর আমার পর থেকে আপনাদের সঙ্গে থাকছে আর যে অম্বালিকা একেবারে রাত্রির 11টা পর্যন্ত। তো এফএম উচ্চয়ন্তকে টিউন করে রাখুন 101.6 মেগাহার্জ এফএম উচ্চয়ন্ত আপনাদের সঙ্গে এভাবেই আছে আর আগামী দিনেও এভাবেই থাকবে। আবারও কথা হবে অন্য কোনো দিন আপনাদের সঙ্গে অন্য কোনো অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 MHz FM উজ্জ্বান্ত, আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি আরচে অম্বালিকা, থাকবো রাত্রির 11টা পর্যন্ত। আর এই মুহূর্তে আপনারা শুনবেন পদ্মাপুরাণ। পদ্মাপুরাণে আজকে শুনবেন লক্ষিন্দর ও বিপুলার বিবাহ, সবিতা দাস ও সহশিল্পীদের কণ্ঠে।

আরে ও বিপুলাকে দেখিয়া সুন্দর লক্ষিণদর, আরে হৃদয়ে আনিল তা কাম পঞ্চস্বর, আরে ও লক্ষিণদরে মধ্যে রাখি সপ্তপাক ফিরি, আরে বসাইল বিপুলাকে পশ্চিমাশ্ব করি।

শ্রোতা বন্ধুরা, এবারে শুরু করছি আজকের ইচ্ছে ঘুরি। ভারতের মানচিত্রে এমন একটি রাজ্য আছে যেখানে প্রতিদিন সূর্য যেন দেশের বাকি অংশের আগে এসে আলোর প্রথম স্পর্শ রেখে যায়। ভোরের প্রথম কিরণ যখন বরফ ঢাকা পাহাড়ের চূড়ায় পড়ে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে নতুন দিনের ছবি আঁকছে। আজ আমরা চলেছি সেই অপূর্ব রাজ্যে, আর সেই অপূর্ব রাজ্যটির নাম অরুণাচল প্রদেশ। অরুণাচল শব্দটির অর্থ অরুণের পর্বত, অর্থাৎ যেখানে সূর্যের প্রথম আলো এসে পাহাড়কে রাঙিয়ে দেয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্য প্রকৃতির এক অমূল্য সম্পদ। উত্তরে চীন, তিব্বত, পশ্চিমে ভুটান, পূর্বে মায়ানমার এবং দক্ষিণে আসাম ও নাগাল্যান্ডকে সঙ্গী করে দাঁড়িয়ে আছে এই সবুজ রাজ্য। অরুণাচল প্রদেশে রয়েছে অসংখ্য পাহাড়, গভীর অরণ্য, বরফে ঢাকা শৃঙ্গ, পাহাড়ি নদী, ঝর্ণা, প্রাচীন বৌদ্ধ মঠ, আদিবাসী সংস্কৃতি এবং এক অনন্য জীবনধারা। এখানে 26টিরও বেশি প্রধান জনজাতি এবং শতাধিক উপজনজাতি বসবাস করেন। প্রত্যেকের নিজস্ব ভাষা, পোশাক, উৎসব, নৃত্য এবং জীবনযাপন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। এই বৈচিত্র্যই অরুণাচলকে ভারতের অন্যতম সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাজ্যে পরিণত করেছে। আজকের যাত্রা শুরু করি, চলুন, এই রাজ্যের রাজধানী ইটানগর থেকে। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের পাহাড়ের কোলে গড়ে ওঠা একটি শান্ত, পরিচ্ছন্ন ও সুন্দর শহর। শহরের নাম এসেছে ইটা ফোর্ট থেকে। ইটা শব্দের অর্থ হচ্ছে ইট। বহু শতাব্দী আগে নির্মিত এই দুর্গ আজও

ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইটানগরে ঢুকতেই চোখে পড়ে ছোট ছোট পাহাড়, সবুজ বন, পরিষ্কার রাস্তা এবং হাসি মুখের মানুষ। বড় শহরের কোলাহল এখানে নেই, কিন্তু আছে এক অদ্ভুত প্রশান্তি। ইটানগরের অন্যতম আকর্ষণ জওহরলাল নেহরু স্টেট মিউজিয়াম। এখানে অরুণাচলের বিভিন্ন জনজাতির পোশাক, অলংকার, অস্ত্র, বাদ্যযন্ত্র, কৃষিকাজের সরঞ্জাম এবং বহু ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। এই জাদুঘরে প্রবেশ করলে মনে হয় যেন একসঙ্গে পুরো অরুণাচলকে কাছ থেকে দেখার সুযোগ মিলেছে। এরপরে যেতে পারেন গঙ্গা লেক বা গেকারসিনি। ঘন জঙ্গলের মাঝে অবস্থিত এই শান্ত হ্রদে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা অসাধারণ। সকালে কুয়াশার আবরণে লেকটি যেন রূপকথার রাজ্যের মতো মনে হয়। ইটানগরের বাজারেও রয়েছে এক আলাদা আকর্ষণ। এখানে স্থানীয় মহিলারা নিজেদের হাতে তৈরি বাঁশ ও বেতের সামগ্রী, ঐতিহ্যবাহী পোশাক, অলংকার এবং নানা হস্তশিল্প বিক্রি করেন। এসব জিনিস শুধু কেনাকাটা নয়, অরুণাচলের সংস্কৃতিকে বাড়িতে নিয়ে যাওয়ার এক সুন্দর স্মৃতি। তারপর ইটানগর ছেড়ে আমরা এগিয়ে চলেছি বমডিলার পথে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি শহরটি যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত ছবি। রাস্তার দুই পাশে পাইন, ওক ও রডোডেনড্রনের বন, দূরে তুষার ঢাকা হিমালয়, মাঝে মাঝে ভেসে আসা সাদা মেঘ, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। বমডিলার অন্যতম আকর্ষণ বমডিলা মনাস্ট্রি। তিব্বতী স্থাপত্যশৈলীতে নির্মিত এই বৌদ্ধ মঠে প্রবেশ করলেই মন শান্ত হয়ে যায়। চারদিকে রঙিন প্রার্থনার পতাকা, ধূপের সুগন্ধ এবং ভিক্ষুদের মন্ত্রোচ্চারণ যেন এক অন্য জগতে নিয়ে যায়। এখানে রয়েছে একটি সুন্দর ভিউ পয়েন্ট, যেখান থেকে পরিষ্কার দিনে তুষারাবৃত হিমালয়ের অসংখ্য শৃঙ্গ দেখা যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই দৃশ্য সত্যি অবিস্মরণীয়। বমডিলার স্থানীয় আপেল, কিউই এবং অর্কিড চাষের জন্য বিখ্যাত। বসন্তকালে পুরো এলাকা নানা রঙের ফুলে ভরে ওঠে। প্রকৃতিপ্রেমী এবং আলোকচিত্রীদের কাছে এটি একটি স্বপ্নের গন্তব্য। ছিলাম বমডিলায়, তারপর কোথায় যাব?

বমডিলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত দিরাং। অনেক পর্যটক তাওয়াং যাওয়ার পথে এখানে এক রাত কাটান, আর যারা কাটিয়েছেন তারা জানেন দিরাং শুধু পথের একটি বিরতি নয়, এটি নিজেই একটি অসাধারণ ভ্রমণ গন্তব্য। দিরাং উপত্যকার মাঝখান দিয়ে বয়ে গেছে দিরাং চু নদী। নদীর স্বচ্ছ জল, চারপাশের সবুজ পাহাড় এবং কাঠের তৈরি ছোট ছোট বাড়িগুলো মিলিয়ে যেন এক ছবির মতো পরিবেশ। এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে দিরাংজাং, একটি প্রাচীন দুর্গগ্রাম। শত শত বছর আগে তৈরি এই বসতিতে এখনও মানুষ বাস করেন। পাথর ও কাঠ দিয়ে তৈরি ঘর, সরু গলি এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রা যেন অতীতের এক জানালা খুলে দেয়। দিরাংয়ের আরেকটি বিখ্যাত স্থান হল গরম জলের উৎস। স্থানীয়দের বিশ্বাস এই প্রাকৃতিক উষ্ণ জলে বহু শারীরিক সমস্যার উপশম হয়, তাই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। দিরাং আজ কিউই ফল চাষের জন্য বিশেষ পরিচিত। শীতকালে পাহাড়ের ঢালে কিউই বাগান এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করে। সবচেয়ে বড় কথা, দিরাং এমন একটি জায়গা যেখানে সময় যেন একটু ধীরে চলে। সকালে পাহাড়ের কোলে সূর্যের আলো, দুপুরে নীল আকাশ আর বিকেলে মেঘের খেলা। প্রকৃতির প্রতিটি মুহূর্ত এখানে উপভোগ করার মতো।

আমাদের এই সফর এখানেই শেষ নয়। সামনে অপেক্ষা করছে অরুণাচলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাওয়াং। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ তাওয়াং মনাস্ট্রি, রোমাঞ্চকর সিলেবাস, ঐতিহাসিক জসওয়ন্তগড় ওয়ার মেমোরিয়াল, ভারত চীন সীমান্তের বুমলা পাস এবং আরও অনেক বিষয়।

এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে সেই গন্তব্যের উদ্দেশ্যে, যার নাম শুনলেই মনে পড়ে বরফে ঢাকা পাহাড়, রঙিন প্রার্থনার পতাকা আর শান্ত বৌদ্ধ সংস্কৃতির কথা, তাওয়াং। দিরাং থেকে তাওয়াংয়ের পথটাই যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, গভীর খাদ, ঝর্ণা আর মেঘের ভেতর দিয়ে এগিয়ে চলা গাড়ি, মনে হয় যেন প্রকৃতির বুকের উপর দিয়ে ভেসে চলেছে। পথের দুপাশে কখনো দেখা যায় রডোডেনড্রনের বন, কখনো বা ইয়াকের পাল নিশ্চিন্তে ঘাস কাটছে। বাতাসে এক অদ্ভুত শীতলতা যা শরীরের সঙ্গে সঙ্গে মনকেও সতেজ করে দেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত তাওয়াং শুধু একটি পাহাড়ি শহর নয়, এটি ভারতের বৌদ্ধ সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র। শীতকালে পুরো শহরটি বরফের চাদরে ঢাকা পড়ে যায়। বাড়ির ছাদ, রাস্তা, গাছের ডাল সব কিছু সাদা বরফে ঢেকে যেন রূপকথার রাজ্যে পরিণত হয়। আর গ্রীষ্মেও এখানকার আবহাওয়া মনোরম ও শীতল। তাওয়াং শহরের মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। তাদের সরল জীবনযাত্রা, হাসিমুখ এবং ধর্মীয় মূল্যবোধ যে কোনো পর্যটকের মন জয় করে নেয়। এখানে ছোট ছোট দোকানে গরম মোমো, তুকপা, বাটার টি আর স্থানীয় খাবারের স্বাদ নিতে নিতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার আনন্দ সত্যি অনন্য। তাওয়াংয়ের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে তাওয়াং মনাস্ট্রি। 1680 সালে প্রতিষ্ঠিত এই মঠটি ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ। পাহাড়ের ঢালে প্রায় দুর্গের মতো দাঁড়িয়ে থাকা এই বিশাল মনাস্ট্রি দূর থেকেই নজর কেড়ে নেয়। মঠের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে প্রায় 26 ফুট উঁচু সোনালী বুদ্ধ মূর্তি, চারপাশে প্রাচীন পাণ্ডুলিপি, কাঠের সূক্ষ্ম কারুকাজ, রঙিন দেয়ালচিত্র এবং শত শত বছরের ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। ভোরের প্রার্থনার সময় শতাধিক ভিক্ষু একসঙ্গে মন্ত্রোচ্চারণ করেন। ঘণ্টার ধ্বনি, ডমরুর শব্দ এবং প্রার্থনার সুর পাহাড়ের নীরবতার সঙ্গে মিশে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করে। এই মুহূর্তটি শুধু দেখা নয়, অনুভব করার মতো। এখানকার গ্রন্থাগারে বহু প্রাচীন বৌদ্ধ ধর্মগ্রন্থ সংরক্ষিত রয়েছে। প্রতি বছর তোরগ্গা উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ এখানে সমবেত হন। মুখোশ নৃত্য, ধর্মীয় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পরিবেশনা এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলে।

তাওয়াং যাওয়ার পথে এমন একটি জায়গা আছে যেখানে পৌঁছে মনে হয় যেন পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছি, আর সেটি হল সেলাপাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,700 ফুট উচ্চতায় অবস্থিত এই গিরিপথ সারা বছরের অন্যতম আকর্ষণ। রাস্তার দুপাশে বরফে ঢাকা পাহাড়, মাঝখান দিয়ে সরু রাস্তা, আর তার চারপাশে ভাসমান সাদা মেঘ। দৃশ্যটি সত্যি ভাষায় প্রকাশ করা বড্ড কঠিন। শীতকালে এখানে তাপমাত্রা অনেক সময় শূন্য।

এর অনেক নিচে নেমে যায়। তবুও বরফের সৌন্দর্য দেখতে অসংখ্য পর্যটক এখানে আসেন। সেলাপাসের বুকেই রয়েছে বিখ্যাত সেলা লেক। নীল জলের এই হ্রদ চারদিকে বরফে ঘেরা, হাওয়া এতটাই নির্মল যে গভীর শ্বাস নিলেই মনে হয় প্রকৃতির সমস্ত সতেজতা শরীরে মিশে যাচ্ছে। স্থানীয়দের বিশ্বাস, সেলা নামে এক সাহসী তরুণীর স্মৃতির সঙ্গে এই হ্রদের ইতিহাস জড়িয়ে আছে। তাই এই স্থান শুধু সুন্দর নয়, আবেগেরও।

জসওয়ন্তগড় ওয়ার মেমোরিয়াল। এটি 1962 সালের ভারত চীন যুদ্ধের বীর সেনা রাইফেলম্যান জসওয়ন্ত সিং রাওয়াতের স্মৃতিতে নির্মিত। মাত্র কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে তিনি অসাধারণ সাহসিকতার সঙ্গে শত্রুপক্ষের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করেছিলেন। তাঁর আত্মত্যাগ আজও ভারতীয় সেনাবাহিনীর কাছে অনুপ্রেরণার প্রতীক। আজও সেনাবাহিনীর সদস্যরা প্রতিদিন তাঁর কক্ষে বিছানা গুছিয়ে দেন, ইউনিফর্ম পরিষ্কার করে রাখেন এবং খাবার পরিবেশন করেন, যেন তিনি এখনও কর্তব্যরত একজন সৈনিক। এই ঐতিহ্য প্রতিটি দর্শনার্থীকে গভীরভাবে আবেগ আপ্লুত করে। এখানে একটি ছোট জাদুঘরও রয়েছে, যেখানে যুদ্ধের বিভিন্ন স্মারক, অস্ত্র এবং ঐতিহাসিক তথ্য সংরক্ষিত রয়েছে।

তাওয়াং থেকে প্রায় 37 কিলোমিটার দূরে অবস্থিত বুমলা পাস। এটি ভারত ও চীনের সীমান্তবর্তী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গিরিপথ। এখানে যেতে বিশেষ সরকারি অনুমতি প্রয়োজন। বুমলায় পৌঁছানোর পথ অত্যন্ত দুর্গম হলেও প্রতিটি বাঁক নতুন নতুন সৌন্দর্যের দরজা খুলে দেয়। কখনো বরফ, কখনো হিমবাহ, কখনো মেঘের সমুদ্র, সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা। সীমান্তে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখে দেশের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। কঠিন আবহাওয়া, প্রচণ্ড ঠান্ডা এবং প্রতিকূল পরিস্থিতিতেও তারা দিন রাত দেশের নিরাপত্তায় নিয়োজিত। পরিষ্কার দিনে এখান থেকে দূরের পাহাড় এবং সীমান্তের বিস্তীর্ণ এলাকা স্পষ্ট দেখা যায়। অনেক পর্যটক বলেন, বুমলা শুধু একটি পর্যটন স্থান নয়, এটি দেশপ্রেম অনুভব করার এক বিশেষ জায়গা। এতক্ষণ আমরা ঘুরে দেখছিলাম তাওয়াং, তাওয়াং মোনাস্ট্রি, সেলা পাস, জসমানগড় এবং বুমলা পাস। কিন্তু অরুণাচলের বিষয় যে এখানেই শেষ নয়, তারপরেই আমরা যাব সঙ্গেতসর বা মাধুরী লেক, নুরানাং জলপ্রপাত, জিরো ভ্যালি, মেচুকা, নামদফা জাতীয় উদ্যান, পাসিঘাট, রোয়িং এবং আরও কিছু অনবদ্য গন্তব্যে।

তাওয়াং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত সাংগেৎসা লেক। তবে অধিকাংশ পর্যটক এই লেককে মাধুরী লেক নামেই চেনেন, কারণ 1997 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের জনপ্রিয় ছবি কয়লার কিছু দৃশ্য এখানে চিত্রায়িত হয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। তারপর থেকে এই লেকটি মানুষের কাছে মাধুরী লেক নামে পরিচিত হয়ে ওঠে। কিন্তু এই লেকের জন্মের ইতিহাস আরও বিস্ময়কর। 1950 সালের এক ভয়াবহ ভূমিকম্পে পাহাড় ধসে একটি নদীর প্রবাহ আটকে যায়, সেই জল জমি তৈরি হয় এই হ্রদ। আজও লেকের জলের মাঝখান থেকে উঠে থাকা শুকিয়ে যাওয়া গাছের কাণ্ড সেই ভূমিকম্পের নীরব সাক্ষী। লেকের চারপাশে বরফে ঢাকা পাহাড়, স্বচ্ছ নীল জল আর হিমেল বাতাস এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। অনেক সময় ইয়াককে লেকের ধারে ঘাস খেতে দেখা যায়। পর্যটকেরা এখানে ইয়াকে চড়ার অভিজ্ঞতা উপভোগ করেন। সকালবেলার সূর্যের আলো যখন হ্রদের জলে পড়ে, তখন মনে হয় যেন অসংখ্য হীরের টুকরো জলের ওপর ছড়িয়ে আছে। তাওয়াং থেকে জং গ্রামের দিকে যেতে দেখা যায় নুরানাং জলপ্রপাত অথবা জং ফলস। প্রায় 100 মিটার উঁচু পাহাড় থেকে প্রবল বেগে নিচে আসা এই জলধারা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। দূর থেকে জল পড়ার গর্জন কানে আসে, কাছে গেলেই সেই শব্দ আরও তীব্র হয় আর মুখে এসে লাগে জলের সূক্ষ্ম ফোঁটা। বর্ষাকালে এই জলপ্রপাত তার পূর্ণরূপে ধরা দেয়। পাহাড়ের সবুজ

গাছপালা আর সাদা জলধারা মিলিয়ে এমন দৃশ্য তৈরি হয় যা ক্যামেরায় বন্দি করলেও তার প্রকৃত সৌন্দর্য পুরোপুরি ধরা যায় না। এই জলপ্রপাতের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকলেই বোঝা যায় প্রকৃতির সবচেয়ে সুন্দর সঙ্গীত আসলে ঝর্ণার কলকল শব্দেই লুকিয়ে আছে। এবার চলুন অরুণাচলের সবচেয়ে শান্ত এবং সুন্দর জায়গাগুলির একটি, যার নাম জিরো ভ্যালি। জিরো ভ্যালিতে ইউনেস্কোর সম্ভাব্য বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পাওয়া এই উপত্যকা প্রকৃতি, সংস্কৃতি এবং কৃষি জীবনের এক অসাধারণ মিলনস্থল। যেদিকে তাকানো যায় শুধু সবুজ ধানক্ষেত, পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা ছোট ছোট কাঠের বাড়ি, বাঁশের সাঁকো, কুয়াশায় ঢাকা সকাল আর পাখির ডাক, সব মিলিয়ে মনে হয় যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাসের মধ্যে হাঁটছি। এখানে বসবাস করেন আপাতানি জনজাতি। তারা অত্যন্ত উন্নত জল সংরক্ষণ ও ধান চাষ পদ্ধতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। প্রকৃতির ভারসাম্য বজায় রেখে কিভাবে কৃষিকাজ করা যায় তার এক অসাধারণ উদাহরণ এই সম্প্রদায়। প্রতি বছর সেপ্টেম্বর মাসে এখানে অনুষ্ঠিত হয় জিরো মিউজিক ফেস্টিভ্যাল। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী ও সঙ্গীতপ্রেমীরা এখানে আসেন, খোলা আকাশের নিচে পাহাড়কে সাক্ষী রেখে সঙ্গীতের এই উৎসব সত্যি এক অনন্য অভিজ্ঞতা। অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলায় অবস্থিত মেচুকা এখনও অনেকটাই পর্যটকদের ভিড় থেকে দূরে, তাই একে অনেকেই বলেন হিডেন প্যারাডাইস অফ ইন্ডিয়া। বরফে ঢাকা পাহাড়ের মাঝখানে বিস্তৃত সবুজ উপত্যকা, তার বুক চিড়ে বয়ে চলেছে স্বচ্ছ সিউম নদী। নদীর উপর ছোট ছোট কাঠের সেতু, চারপাশে ইয়াক চড়ছে, দূরে দেখা যাচ্ছে প্রার্থনার পতাকা। পুরো দৃশ্যটাই যেন পোস্ট কার্ডের মতো। মেচুকায় রয়েছে প্রায় 400 বছরের পুরনো একটি বৌদ্ধ মঠ। এখানকার মানুষের জীবন অত্যন্ত সহজ ও শান্ত। বিদ্যুতের আলো নয়, প্রকৃতির আলোই যেন এখানে সবচেয়ে বড় সম্পদ। সূর্যাস্তের সময় মেচুকার পাহাড়গুলো সোনালি রঙে রাঙিয়ে ওঠে। সেই দৃশ্য জীবনের শেষ দিন পর্যন্ত ভুলে থাকা কঠিন। অরুণাচলের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম নামদাফা জাতীয় উদ্যান। এটি ভারতের তৃতীয় বৃহত্তম জাতীয় উদ্যান এবং জীববৈচিত্র্যের এক অমূল্য ভাণ্ডার। ঘন অরণ্য, পাহাড়ি নদী, জলপ্রপাত এবং হাজার হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণীতে ভরপুর এই বনাঞ্চল গবেষক ও প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের খুব কম জায়গাতেই একসঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার, স্নো লেপার্ড, ক্লাউডেড লেপার্ড এবং সাধারণ চিতাবাঘ পাওয়া যায়। নামদাফা সেই বিরল স্থানগুলির মধ্যে একটি। এছাড়াও রয়েছে লাল পান্ডা, হুলুক গিবন, হর্নবিল, বিভিন্ন প্রজাতির ইগল, শত শত রঙিন প্রজাপতি এবং অজস্র অর্কিড। অরুণাচলের প্রাচীনতম শহরগুলির একটি হচ্ছে পাশিঘাট। এবারে চলুন যাই পাশিঘাটে। এই শহরের পাশ দিয়ে বয়ে গেছে সিয়াং নদী, যা পরে আসামে প্রবেশ করে ব্রহ্মপুত্র নামে পরিচিত। নদীর বিশাল জলরাশি, সবুজ পাহাড় আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য পাশিঘাটকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। এখানে রিভার রাফটিং, অ্যাংলিং এবং ট্রেকিং উৎসব পাশিঘাটের অন্যতম আকর্ষণ। পর্যটকেরা এখানকার স্থানীয় বাজার থেকে হাতে তৈরি বাঁশ ও বেতের জিনিসপত্র কিনে স্মৃতিচিহ্ন হিসেবে নিয়ে যান। এবারে চলে যাব রোয়িংয়ে। লোয়ার দিবাং ভ্যালির সদর শহর রোয়িং প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় একটি স্থান। এখানকার মেহাও লেক পাহাড় ও অরণ্যে ঘেরা। সকালের কুয়াশা যখন হ্রদের ওপর ভেসে বেড়ায় তখন পুরো পরিবেশটি যেন স্বপ্নের মতো লাগে। রোয়িং থেকে খুব দূরে নয় মাউদিয়া পাস, যেখানে শীতকালে প্রচুর বরফ পড়ে। অনেক পর্যটক এখানেই জীবনের প্রথম তুষারপাতের অভিজ্ঞতা লাভ করেন। অরুণাচলের খাবার

কী রয়েছে চলুন একটু শুনি। অরুণাচলের খাবারে প্রকৃতির ছোঁয়া স্পষ্ট। বাঁশকোড়া, ধোঁয়ায় শুকনো মাংস, থুকপা, মোমো, পাহাড়ি শাকসবজি, ইয়াকের দুধের তৈরি নানা পদ এবং স্থানীয় ভেষজ দিয়ে রান্না করা খাবারের স্বাদ একেবারেই অন্যরকম। অরুণাচলের সংস্কৃতির প্রাণ হলো এখানকার উৎসব লোসার,